0: marketing tak bukuk sengga segera kena leka lop mong resap pung sengga lop mong resap mong resap ay kena leka noni Gopal Deb Barma phadikai tabukhai changlai sinai tinini salkama panda norok joto no hai no hai te wese ketal ke lam sokiru salkama panda marketing tak bukuk sini lang mau joto nino sengno ringmani teke sajuda mong tonguna koroksa kuruksu nikai কাইনিকাই থাম কাইবরি কাইবাব দ আব লবই হামজাকমানী হামজাকি রিংমানী মূ ও হামজাকমানী মূ আব হিক সাইন রিংগো সাই হিক নু রিংগো বসারক নুমা বুফা রিংগো বাকসাকে বা মারে কিচিং সঙ্গ লবই রিংলাই আমতুইব দ না বায়াবচারি রিংলাই মানে বুচু বুচি সং বুসুকনু রিংমানী লবই হামজাকি মুফারমানী আবুব দাকসাবা রংচাক বাকসাবা কফুতি বাকসাবা নাইথকি বাকসাবা জান খাকসং খাচুকসা খাচুকি আমতিরকে ফাল্লাই দঙ্গই দঙ্গতি হিকসাইংগে বা বাকসাকে বসাইন আসে হামজাগ হামজাকমানী বাকে ইয়াক লাইফলাই থাঙ্গই কবর হিনে রিংনেব দো হ্যাঁ দিবা না বসাইনে কবর হিন রিং নেই রকম বা বসাইব কবর হিনে রিংফান ব সাক সাক কবর মা তং যায় ব হাসে হামজাগো খুঁজে খানা তংজাগ মার কিছু তাকু বুকুক ও রিংমানী আমুঙ্গ হামজাক মুং সাপুলজাক দো আর নাখরাই ফুলজাক দো আর কক কথমা আর মৈতু আর লাইবুমা দো হুইজাকি মার কিছু তাকু বুকুক সুতিনি কক সালাইনাই তিনি সালগামা পান্ডাও তিনি টপিক ইংখা লবই রিংমানী মূ ইয়াকেবা হামজাকি ফারমানী মূ ও মূ ফারমানী উকলগ তামতং হামজাক মূ তামতং নাখরাই তামতং মৈতু তামতং কথমা কক তাঙি ফারকনা তাঙি ফারজাকনা অবনতিন কক সালানী নর কল খাইদি 2326253 নই থাম নই দক নই বা থাম ও নাম্বার নরক বাই তং তাপস নরক নি কিছিং নরক নি তাকো হ্যালো
1: হ্যালো স্যার
0: ফুং কাহাম চিনি বুকু ওয়াকি তিদাং খা
1: এ ফুং কাহাম নি ন টপিং ন খনা ওই আর কো ছা খামিয়া তো তিছে কিগা সরাং মা হাই নই গরং মা তং গা সিউ ছা
0: বেলাই কে হামবাই
1: বেলাই কে হামবাই ইনকাই এ হামবাই সা ন খুলমু আং কো নং ও উং কো বু সাইন বা সা হামদা রে কবর ন ও হিমা খনা ওই আনি বখা বেলাই কাই আনি মা ন সে মুই দং সো আনি বাবু ন ব হামজাগৈ বসাইনসে ব কবর নুঙ আমি বাবু ব কবর হিঙ্গাকান ব হামজাগো তা আবু মাইন খাকজাং জাগো আমি মা আনখাই আলক্তি হিনো দো ওকে আমি বুসাং নখাই আং মাসা বাবু মাসা মাতো হিনো
0: খরকসান মাস খরকসান বাবু তে খরকসান খাই তো মাতিং
1: মাতু মাতু
0: মাতু
1: আগর ম মুখুয়া ওয়াছে পান মুখুয়া হামজাগৈ জলি টংফ্রু পান মুখুয়া তা
0: খরকসা খরকসু ওয়াইসা হইসু বাক্সা বাক্সা গাই জলি ফুরু গাই ফিয়া বা ছয়সি মুং নো খুজাক তিং থাঙ্গো না লবি রিং ফান
1: এ এ হাই পান আং বু মুং আসে গাই খুয়া গাই তেইসা তিনি অ অং কল লবি রিং রাং গান বিসিং তে আং গ এফেন যা খরাই বদল তৈ বু মুং ফাজাং মা বনো ব তিনি আং কি যা ছানা হিনৈ কল মা খলাই গা
0: দ দ ছাদি ছাদি
1: আনো মনাই কলান তখাই অং ক খা কাহান হিনি ফার অং গাই তেইসা

0: agriya sky boka tebo pin chungnai kha bole gan somino u koru ta mong kobo kobo ki khana nai bela ka bai kha ka ham bai wa ki ti nei thama khana ka ka an sori ham yang tong ma rokhe hamui thango asuka ham ja go ta me an ko thar a ka te sha tin yang ne ko u ka ka bi chu ke to bo bo ano an bu mong no khuya bona bona ang pura কোনো বনো মন্ত্রী হিনে আং হামজাং মানে ইয়াদো থাকি ন ব আনো আশকা আনে বুম নয়ান মায় মায় হিনে লবই রিঙ্গুতা ব আনে ভাবলে গব্বিনী তো আং দোসা এতে ওর গবাং সাতাই কক দো হে লে উই থাঙ্গো সার আঙা সঙ্গে থাকে না খুলুঙ্গা
1: হামবাই হামবাই হামবাই হামবাই মারে কিছু তাকে বুকু ও দালসা দালসা মুং ফালে মানে সৈ সৈ মুং নকারে যে রিং মানে মুংতা ও মুং ফার মানে উকুলগ গবাং মা মুইতো হুজাকি দং ইমান আ মূ বাই রিংজাকমা খানা কাহিগেন আর কথমা কক দাল বিদাল বখাব মতো মানফাই আমি বুঙি মানু না হ্যালো
2: হ্যালো
1: ফুঙ্কাহাম বাই কনিকা খানা কুমিনে নাম দিন সাগ্রা দিয়ে আবেসে গান ও মা তামা আসে খুকি বড় গাব কুমিন কাছে খুক রাখে রিং আবার বেলায় হামজাং মাজা কলাইকা ইন্ডিয়ান কালচার বা ইংলিশ কালচার ফাই হাফে গাছ
2: ইন্ডিয়ান
1: ইন্ডিয়ান রিংমু রিংখা কুমুখ ইংলিশ নি রিংমু রিংখাটা
2: মোবাইল মোবাইল
1: বিধান বাবু হিনে আইন কুমু ম্যাডাম হিনে সেইটনি তা বাহ বাহ বাহ বাহ
2: আনু নগসাই দারা সঙ্গ বাইসং আনু কলৈ রিঙ যত নাম হাইনি থাকা
1: পারাও কর্ম বা বই কর্ম
2: যেসে
1: মূ খা তখন সৈসই মূ ফিয়াবা হামজাগে রিংফ্রু বরগা সৈসে মূ খুই মানে কেসে লবই মা রিঙ্গু না হামজাগো হিমান হেদা
2: আমি
1: আমা সঙ্গ বাবু সঙ্গ আনবো রিঙু আমি বাবলু মাখে বাবলু হিন্দু

0: मुदौ याले आनी बाबा बानो बाबलो हिंदुंगो फिया बा जोली फुरुंग के मुंग खुइ रुंगो दो तापोसिया तापोसिया से नोइस बिनो आफ्रो बेलाय बखा हामियांगै थांगो गाय आबनो आम ति रंग नाही मा तंगता लबै रिंग गांगे बखा तले तंग थगु न हाय दिबा
1: आ लबै रिंग जा मना बताइता आ दैबो ताबुक न आगे नंग हो कामय उदय जम न थांलाय न निमियान सिमि सालाय जाक निम कोमै बाय মিয়া কাছে মোবাইল নাই নাই আওয়াং স্যার মানে মানে আংখে কিন্তু আওয়াং নাই চোখ দেখা এবং কাতারি চোখ তাব না আর জানি দাদা সঙ্গ আনি দাদা জান মামান বসলা সঙ্গ দাদা সঙ্গ দম বাই বরং ন আর কাছে দোকান থাকে সবাই মালাই এবং ফোন বোখলাই জানো ওর যাব ন
0: মাইনি মাইনি মাইনি আওয়ান দা এবার ময়দা রং নি
1: ময়দা কিসে আর কেউ নেই আওয়াং গুড়ি কিসে দালবি মারো খুব জমজমা দু
0: মারে কিছু তাকব খুব কবই নবই রিংজা খাঙ্কাই বড় খা হামিয়াং তো জরাফান খা সরং মাথাঙ্গো না হ্যালো
2: হ্যালো
0: ফোন কাহাম আয়ং কতর তিন নম্বর থার্ড আয়ং বরী তো করিখা হাইবা আয়ং বরী লবই তাম হিন্দ্রং আবসে সঙ্গ সাগরা দি তাম হিন্দ্রং মানে সাহ অকরা তো দা দিলীপ নাবলে দিলীপ নি বুমা হিনতা আয়ং বুড়ি
2: নিকে
0: দা দিলীপ নিংমারক করে দিবা আমি লবই রিংমারক হামজাকে মুং ফারমারক লগি সঙ্গায়ং বরি নব নি বসাবতী রক নব নবই রিংথায় না হাইছে নি নুসর নকাই রিং সাগরা দি সাগরা দিন তাম তাম তং নি আমার সঙ্গ তাম দি
2: আমি দল হতে
0: লালমনি অকরা চলা দেব।

0: যেতন ফুঙ্কা হাম
1: ফুঙ্কা হাম
0: আকাশবাণী আগরতলা তাবক চেং জাগো তিনি ফুংনি হায়ুংনি খরং পান্দা ও পান্দা আওয়াইং দো সাসাই নৈরা দক চিচুকু কিলো হর্ষ নৈরা থামচি দক ফুটা ব্রী মিটার ও সারাশা ফুটার দক মেগা হর্ষ তিনি শালমারিংখা তিনি মেল তালনি শালচি থাম নৈশাই নৈচি দক ইংরেজি বিশি তালং তালনি শাল নৈচি থাম চিব্রৈরা থামচি বা ত্রিপুরা বিশি তিনি ইংখা স্রাং শাল হায়ংনি খরাং খনাই টংনাই যত লোক রকন বেলাই বেলাই খা কাহামিয়া ফরে ফাইদে হেকে সংছি পান্দা বিশুং হাবলায় বিলন খনালাইনাই কক কাহাম খনালাইনাই শ্রীমদ ভগবত গীতা ও সাজাকমানি কিসা কগ্র শ্রীমদ ভগবত গীতা চুংন কাহাম করং যাই যাই খে থাঙে টংনা নে লামা ফুনগো চুংন ছিনে লাংমা ধর্ম সামংতেই কথার হামজাকমানে লামা ফুনগো মতে শ্রীকৃষ্ণ সাও মনাক কাইসা চাতি পহর অঙ্গই চাহাই ন সত্যব বি নাইথমংবাই নাইফায়ো হাইনি বাকই বরক রকব সৈনি লামা হিমনা নাঙ্গো মতে শ্রীকৃষ্ণ খাবাইজক অর্জুন পাপ পুণ্য বিনি খেলাইথে খেলাইথে এনে কক বথমা রগ্ন শাখা শাখা নং যে সামানি যত্ন সৈন জবা খেলাইখেই কাইনি বেখাক থৈনাই অর মংসাব চায়া গরি ফিয়াবা অথৈমা তামন হন বরক পৈলা গলি এঙি আচায়ো আবনি উল তরৈ চেরাই চাশলক শিকলা উল বুড়া অঙ্গ অবহাইন থৈমাব বরক রগ্নি তেই কাইসা বেরম সগৈমানি চিনি শাক কাইসা বরমনি তে কাইসা বড় মশলাই জাকমানি চিনি শাক কাইসা বরমনি তে কাইসা বড় মশলাই জাকমানি অসলাই জাকমাও শাক সলাই জাকফানো চিনি ফলা সেলাই জাগিয়া চিনি ফলা চামিয়া থইয়া হাইনে বাকে সিনাই বরক রক খাহামিয়া ইয়া বরক বিনি কচামরি খিবিউই কতালদি চুম্মা হাইন চিনি ফলাব কচাম হামিয়া শাকন কিবি কতাল শাকন সেলাইনে হারো চিনি ফলানো মকল বাই নুকিয়া যোগ জ্ঞান এবার ব্রহ্ম জ্ঞান বাই ফলানো নগুই মানো সামুং ন ধর্ম হাইনি বাকেই যত্ন সামুং খেলাইনা নাংনাই মতাই শ্রীকৃষ্ণ হাইনি বাকেই জবা খেলাইমানি বিশংতই অর্জুন বিনি সামুং খেলাইনানি কখনো শাখা অক কাহামরক সংখানা লাগিয়া গীতা শ্রীকৃষ্ণ অর্জুন সামানি কক্রগ্ন কিসা ফাইদে হাইকে সং তাবক খানালায়ন লাইথাংনাই জরা রগ তিনি সাল তাম তাম রগ পাতিকা আপনার রগে কিচা নাই নাইলেন
1: আও ফাদি কিসা উফিল নাইলেন উকলক বখাগ লাইথাংনাই বিশি রগ বখাগ 1648 খ্রিস্ট বিশি তিনি হাই সালন দিল্লিনি মঙ্গনাং লাল কেল্লা তাংমানি পায়ো 1952 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ভারতনি সংসদনি উচ্চ কক্ষ নিচং সাইমান রাজ্যসভা অব পুইলা আচুগ তিনি হাই সালন 1998 খ্রিস্ট বিশিব রাজস্থাননি হাসিংখং ভারতনি পোখরান নাগারদি রাজস্থাননি হাসিংখং পোখরান টু ওয়াইনৈ খ্লাই থাইনৈ পারমাণবিক বুমানো আমজকৈ নাইও আই এন এস গরুদা কমিশন 1953 বিশিও তিনি হাই সারন কুচিও ভারতনি তৈ বাহিনী রুং বাহিনী পুইলা এয়ার স্টেশন চালু খাইজাগ তিনি হাই সারন 1971 খ্রিস্ট বিশিও ইন্স্যুরেন্স

জাতীয়করণ খাইজাগ দিনে হাই সালো যাইন হাই উফিলাইমানো ভারতনি বোখাগো নাইলেখা ফারি নাইলেন হায়ং বোখাগো কিসা উফিল দিনে হাই সালন আঠারোশো ছেচল্লিশ খ্রিস্ট বিশি মার্কিন কংগ্রেস মেক্সিকোনে কেবেং মুঙ্গ জবা খাইনানি কক সাকলায়ো দিনে হাই সালন নাইনটিন ফোর্টি খ্রিস্ট বিশ ব্রিটিশনি মন্ত্রীবক্রক উইনস্টন চার্চিল

তিনি হাই সালানো 1950 খ্রিস্ট বিশ্ব FIF ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চেঙ্গো আসাইমা বুখাব চুং তুমুং নাইকাহিংকে তিনি হাই সালানো 1905 খ্রিস্ট বিশ্ব ফকরুদ্দিন আলী আহমেদ ভারতনি ফিলব্রৈ উলব্রৈ ফিফথ রাষ্ট্রবক্রক আসাইমানি সাল তিনি হাই সালানো আর্ট অফ লিভিং ন সংসানাই শ্রী শ্রী পণ্ডিত রবিশঙ্কর বা ফলানি গুরু হিনে হিনে সিনেজাগ 1956 খ্রিস্ট বিশ্ব আসায়ো আশুক জোড়া খানাবাইকা লাই থাকে বিশ্বগো তিন তিন সাল তামা তামা পাতি থাকা ফারিদাবো খানালায়নে সাক হামক্রাইনি কক সাক হামক্রাইনি কক জিনিস খানালায়নে IBS বেমানতি কক থাইসা থাইনি IBS অব নি ছয় ছয় মুং কলকা ইরিটেবল বাউল সিন্ড্রোম অব তিনি বহকনি বুবুকসা ও বুবুকসা কিসা মিসা খসরই থাকা হিংকাই কাহামগাই সামুং টাঙ্গি হিংকাই উইয়াখাবা বুবুকসানি বাহান উইয়াখাবা সিরারক যত মানে চাওই আবন গেলরি মানিয়া আবন হজম খাই মানিয়া আবন শাক সহি মানিয়া অঙ্গ আফ্রুন ও IBS উইয়াখাবা ইরিটেবল বাউল সিন্ড্রোম অংখা হিনে হিনজিয়াগো আবং মানে বাকে বরকনি টঙ্ক সংতঙ্গ কিসা দেরাবই থাঙ্গো ফিয়াবা অব উমা বাই ক্যান্সারক উংনানি হিনে ওয়ানানি করে IBS উংখা হিংকায় বহক সামানি বহক মতকস্রু মতকস্রু উঙ্গই বহক মুকুমাকাং মানে গ্যাস উংমানি বহক থম থম ইয়াখেবা ফে ফেং মানে তেই আব উংখাই খিমানি ওরাম ওরামনো খিমানি উইয়াখেবা কাহামকাই খিউই মানিয়া বহক সামানি আমতি বঙ্গি মানু উইয়াখেবা খিমানি জরাও কাহামকাই খি থাংসুগিয়াহাই অম হাইরক সাই স্রাইংয়াহাই আমতি অঙ্গি মানো তে কেসা হিংকাই খিও কুংতুইহাই অম হাইরক থাঙ্গি মানো IBS দালব্রী দালবানো দঙ্গ কাইসা হিংকে IBSC কাইসা হিংকে IBSD কাইসা হিংকে IBSM দাল থাম IBS কাই কারি বতে কেসা IBS থাকবো কে IBSU দালব্রী IBS দঙ্গ IBSC হিংকাই খি কাহামগাই থাঙ্গিয়া স্রাই স্রাইংয়া বহক সামানি ভর রকমানি আবো উংনাই তে কাইসা হিংকে ডাইরিয়া উংনাই IBSD হিংকাই IBSM হিংকাকাই আবো ডাইরিয়া বো উংনাই মিয়াখেবা বহক সাউই খিমানি আবো বো উংনাই তে কাইসা দঙ IBSU অবো হিংকাকাই আবো জুদা তংমুং আবো উমতুই হিনে মংসা করে ডাইরিয়া হিনে বো করে আবো খি কষা উংমানি হিনে বো করে বহক সামানি বো হিন করে আবো তো দাল বিদাল চংমুং করে তংমুং ফুনুকনাই অবো উংখা IBSU IBSU উংখা হিংকে ডাক্তার বেমা নাইজাকনাই ডাক্তার সানাই চামুং দাল বিদাল চামুং রক চাইমানো চাইমানিয়া আবরক সানাই ও IBS মানজাক হিংকে অবতেই হামিয়া অবন চামানি বিসংটি খ্লাই অজন খ্লাই আশুক বাড়ি একাই তন্না সিমিসে লামা দঙ্গ অবন বগে ডাক্তারক সামাতেই হিংকাই বড়রক ওয়ানা মানে খাসুক বুসুক মানে অবরক করি খেমা তংনাই তে কেসা হিংকাই মুক্তি হামকাই মানা নাই আবুস খাই আসুদা খাই মুক্তি আসিয়গৈ মাথুনাই তে কেসা হিংকাই থকনি মানে মশলা গনাং মানে মশয়ক মানে আমি চামুং রক্তা আমি চামুং রক চাই মা তংনাই তে কেসা কক হিংকাই বাক্সা বাক্সা নগ নুখুঙ অমহাই বেমার তংখানকে আরো নিব মানজাকি মানু হিনে ডাক্তারকনি ককতেই সাজাগো ও IBS বেমার বাই মানজাকখন ফিয়াবা তংথাথ খ্লাই বেমার করি হাইকে তংমানান হিংকাকাই আবন বাকে হিংকাকাই দুধ গনাং দুধ নি মানই উইয়াখাব দুধ অমরক চাই মা তংনাই তে কেসা হিংকাকাই আতা ময়দা বাই সানামজাক উইয়াখাব আতা ময়দানি রুটি রক ডাল বিদাল মানি রক চাই মা তংনাই তে কেসা কক হিংকাকাই বারিমা জরাবো রিসুম রক পিয়াজ রক চাই মা তংনাই অমা হেকে তংখা হিংকাই ফিয়াবা IBS বেমার মানজাকখন কন্ট্রোল খাই কাহাম গ্রংখাই তঙে মানাই তে কেসা কক মুখা ডাক্তার বাইমা নাইজাকনাই ডাক্তার নাইজাক খাঙ্গেকাই এসিডনি গ্যাস এসিডিটি গ্যাস মানে অবনি বিচিতক রেনাই সামানি হামানি রেনাই আবো নং বমো হাই বুসুক জোড়াতেই নিন বাড়ি ওই টংখা অব নাই ন

0: kerongno sobai nyaro borokno kerong raida ruk sobai no borokno mazrobo berjang nahi sajak kha
1: ভারত হাকতনি যতন ইসলাই কুচুক বেরামনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত নিবাগৈ কৈমংবলাই আখড়া নিবাগৈ কবক জাখা খুরচা জাকথাই 1954 বিসিনি সিমি কক রবাইতে রং থংমং সাকনাই লুকু হামক্রানি সামং তাংনাই সই সিমংতেই তাংরং পাইফাল তে সামং আকরগ পাইফালাইয়া সামং তাংনাই রকন অ হাকতনি যতনি বেরাম কুচুকনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত ইয়াফার জাগি তঙ্গ অ সকাত রুকনি বিসিংহ তঙ্গ পদ্ম বিভূষণ পদ্মভূষণ তে পদ্মশ্রী 2027 বিসিনি লুকু চংরাইদা সালন কিতিঙ্গই ভারত হাপাংনি পদ্ম সকাতনি বাগৈ অনলাইন কয়লা ইয়াফারনানি নাংনাই পদ্ম সকাতনি বাগৈ কয়মংরনা হিঙ্গাকাই https://awards.gov.in অ পোর্টলার নিবিসিংটি খাইয়ে অনলাইন কইলাই রিনানি নাংনাই আর ইয়াশাক জাগি তঙ্গ অনলাইন কইমুংলাই ইয়াফানা নিবাকি নাংমানি কইলাইতে শুক্রবই ককথুম অ পোর্টাল মাননাই বসকাং 31 জুলাই 2026 সালমারি নিবিসিংহ অনলাইন কৈমং ইয়াফার নাইর কৈমং মারেনাই কৈমং ইয়াফার জাক রকন সিমিন ইয়াশাক জাক নাই হাস্তাই হাপাংনি জেনারেল এডমিনিস্ট্রেশন পলিটিক্যাল নাইখুনি বুখাকতেই অকক তোমা সাকলাই জাখা
0: গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফট আগরতলা ত্রিপুরানি বুখাকতেই এডমিশন নিবাগে কাইসা সাকলাইমং বরংনি আরো এডমিশন নিবাগে একাডেমিক সেশন 2026-27 এডমিশনের ফর্ম রোজাগৈ তঙ্গ বসকাং তালনি সালবা জরা এডমিশন নাহার জাগনাই বিশুব্রৈনি বিভিএ অনার্স ডিগ্রি কোর্স এন ইপি তে তঙ্গ পেইন্টিং স্কাল্পচার অ্যাপ্লাইড আর্ট তে আর্ট হিস্ট্রি অবেদেগ এডমিশন নি বাকিনে ক্লাস টুয়েলভ পাস হেকবা ববাই বাকসা রংমারি এংনানি নাংনাই তে উমর খাই রাজাকা বিশি নৈচি চার হেকবা বিনিসাই সাকা অঙ্গি মাঙ্গলা খনি সাজাগো তে তঙ্গ বিশানি সার্টিফিকেট কোর্স অবংখা ডেকোরেটিভ আর্ট CCDA বিনি বাঙ্গি রংমারি সানজাকা মাধ্যমিক হেকবা সেকেন্ডারি বিনি বাকি হিঙ্গে উমর খাই রেজা গিয়া হানিব সাজাখা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফট আগরতলানি প্রিন্সিপাল নিব খাকতেই অ সাকলাইমু তাই তঙ্গ ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির গান্ধীগ্রাম ওয়েস্ট ত্রিপুরা CBSE বাই নাইকলজাক অ রংনক নিব খাকতেই এডমিশন নিবাগে সাকলাই জাখা নার্সার নিশিমি ক্লাস নাইন তেই তঙ্গ ক্লাস ইলেভেন সায়েন্স আর্টস তে কমার্স টিমো ও এডমিশন রকনি বাকি বরংনি ফর্ম রাগি তঙ্গে সাজাকার শালব্রমনি ফুংনি দাম চিসা নিশিমি দিবনি দাম থামনি বিশৃঙ্গ বরক আবনি বাকি ফর্ম রকন হারি মানো তেই দেব কাহামকে সাইমানানি বাকি হিংকে বরক কক বাই বস বরক মানজুই মানো হনে সাকা ককদুক নাম্বার অঙ্কা 0381-239-7114 হায়াকেবা 60-33-264-506 হায়াকেবা 87-32-88-9963 অকক দুবাই সাজাকা
1: ভারত হাকতনি জুদা জুদা হাসতে বাই বাক্সা চিনি ত্রিপুরা হাসতে হব বরক লেখা মুং 2027 পুইলা বেরামনি চ্যাংজাকনানি নাই দঙ্গ পুইলা সকাং নক বসুকবাং আবো লেখামং বুতাং সামজাকনাই তে নক বসুকবাং আবো লেখানানি বাকি নক ব্রম ব্রম থাঙ্গানো 17 তারিখ জুলাই নিশিমি 31 তারিখ জুলাই জোড়া নক লেখানাই রক বরক নক ব্রম ব্রম থাঙ্গই নক লেখানাই আবো নুলো হেঙ্গেকাই বরক লেখা জাকনানি সামং চেংজাক

আশোক জরা চিরকুমার দেবরমানিক খরঙ্গ রোজা মুখনা রোজাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি ফুংনি হায়ুংনি খরং পান্দা অরণ পাইকা যতনা হাম্বায়।

হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো

हेलो हेलो हेलो हेलो हेलो हेलो हेलो हेलो हेलो हेलो

0: हेलो
1: খুন
0: হ্যালো।
1: খাম দরা
0: ও খুঙ্কাহাম খুঙ্কাহাম
1: আং খয় ওয়ান টু ফিউজ সারি দেবো
0: তাকু পিজুস নন লামছগো
1: বলাই বলাই হামবাই
0: আও বেলাকে হামবাই নং তো সাইমাং কনা তিনিন টপিক টাম
1: এ সেবা খা
0: হামজা গই রিংমানি মুং
1: হামজা গই নহলাই
0: রবই
1: মাতা মুং আরে
0: রিংমানি মুং নিনি লগি সংন নং তাম হি রিং সাগরা দিদ
1: আনি লগি সং নহই তাং রাংসা রং হিন নং লবতা
0: রাংসাক তি দা রাংসাক
1: এ রাংসা কিনু তো
0: বা রাংসাক
1: বই গান কই রুফাই কিনু তো
0: ও বা রাংসা বই রুফাই
1: নরং
0: নরং নগতে রাংসাক নাংলি আর রাংসাক বতং রুফাই বতং ও নরং নি নুখুং রাংসা বই রুফাই চকু পুলং
1: এ আনি মা বাবু সমান ও গাই নুং বাবা হিনই নুং উতা
0: নিন আমা বাবু নি কক টাক পক থাংরা জিরে তাবা নিন লগি সং তাম হিন রিং রাংসা খিনি রিং ন ন রুফাই হিনই হামজাক মূ সাপলজাক দামহীন রুফাই হিনে রিংজাকাই বহাই মা তং সাগ্রা দিদ বখা গেলে উইসবে
1: জল
0: আমি টংথগো না হিংকে ওয়াইসে উইসু উমতির বলে নি লগিসং নি নকরা বাড়ি থাকা আমি বং মানো আপর রুফাই হিন রিং সে করি আপর কাই নমা রিংজাগে হ্যাঁ বম হাইরক মাতং মইতো মান দং হাইতা না তাঙে নন রুফাই হিন রিং খা সাগ্রা দিদ তামনি বাকে রাংজা খিনে রিংখা সাগারা দিদ
1: হামজমনি বাকে হিনুতা আখা
0: রাংজা বই সলজা গাম দেই দা
1: রাংজা বই সলজা ফোন আং বোন হামজা গই রুম ন রিংগুতা
0: ওকে রাংজাক তো যত নিসলাই মরক মানাই না
1: এ
0: দামি মানাই ওকে আর রাংজাক বাই বাক্সা ক্লাই নং সুসা ওই নিনে লগে সঙ্গে রিংখাতা হেদিবা নিনি বাকে ব যত নিসলাই দাম গনাং মানে হাই বলে মূল্য গনাং মানে আপনি বলে ইনকে নিন চেরাই রক খরক বুসুক তং চেরাই রক নং তাম হিন লবই রিং লক যে সাগরা দে
1: আনি চেরাই নং কই বা মামা ওয়াইছে হিন মা বস ওয়াইছে হিন মা ফু ওয়াইছে হিন আম হাগে রিং উতা
0: বা বা আও পাই মুছে
1: করে চেরাই মাসা আছে গুরে
0: চেরাই খরক সানো বুরে আও নং মামা হিন সাবংকে বাং সাইমান থাকা বেরই নহিনে পিয়াবা বাক্সা বাক্সা বেলাই হামজাক মানি বাকে বেরইবো সানো বাবু রকিনে দিঙ্গো হ্যাঁ দা আবো হামজাক মানি চেলা হিনে ইয়া আবো হামজাক মানি তা আও ইনকে জং ককে তিনি বুমা বুফা চং জং বসকে হামজাকই লবই রিং না আবো জং লবই রিংজাক ফুরু তসমি তংথকো জং চংই মানিয়া পিয়াবা জেফুরু চিনি বসা আচায় বসা আসায়ী চবো লবই মা রিঙ্গ আপ্রু সাক সাক বসানো লবই মা রিং মাবো বসুক টংথক আপ্রু চঙই মানো না তাম হিন
1: আপ্রু ন বেশি ভাগ চমান তা চ আনি মা বা চ লবই রিং মা হাইনাও ব হাই মা তং আপ্রু চ সেমি হবলে যে নিজে নি বসা ইংফুরকাই লবই রিং ফুরকাই সেমন তা
0: বুই বেলাই বই বেলাই লবই রিং ফুরু লাসি মা হাইরক মা তং ওয়াইসে ওয়াইসে না উহ তোমার তামসে খুক দিই খাই ফিয়াবা সাক নি বসা আসায়ী সাক নি চেরাই আসায়ী জেফ্রু লবই রিঙ্গো আপ্রু খেকে আবো অটোমেটিক্যালি ফাই থাকো আবো লাচি খুচি তে সিয়া হে দিবা তাম হিন আমি তে মাতং আও
1: কে আবো আবো খাইন লাচি মানি তটং জ সাইজ মে আবলে আপু নিজি বুসা সাই ফুরতে
0: আও না আও না
1: নং নং থবতা
0: বেলাই হামবাই তাকু কিজো বেলাই কে হামবাই বেলাই কে হামবাই মারে কিজিং তাকু বখু রাংচা খাসু জান আমি হিনি সিং দাল বিদাল মং বই ফারি রিংলায়ু দঙ্গই তি দঙ্গই হিকসাই মাংসং ন বোমা বুফাসং বুসানো রিংলায়ু বুচি বুচুসং বুসুক রিংলায়ু হামজাকনো চেলা হামজাকনো বেরই কাইজাগে সানিছে বরক মুং ফারি হামজাকনো

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই এফআইআর দায়ের করেছে, রাজস্থান থেকে গ্রেপ্তার 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভি কে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলিতে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। মহারাষ্ট্রে একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল চাপা পড়ে 6 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আজ ভুটান সফরে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো তাও খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রী জয়পুরের বাসিন্দা মনীষ তাকে আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের কেরিয়ার কাউন্সিলর রাকেশ কুমারকেও। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের

0: অভিযোগে গত 3রা মে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। এনটিএর মহানির্দেশক অভিষেক সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
1: हमने इस मैटर को सीबीआई को इंक्वायरी को दिया है और हम इस तरह के जितने लोग खुराफात किए हैं उनको जेल भेजेंगे ताकि बच्चों का भविष्य किसी भी प्रकार से एडवर्सली प्रभावित न हो। इसके साथ ही हमने यह भी कहा कि बच्चों के लिए हम दोबारा परीक्षा कराएंगे जो कि एकदम फेयर तरीके से होगी, जिसमें किसी भी तरह की अनियमितता नहीं होगी।
0: তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের আজ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা রয়েছে। আস্থা ভোটের আগে নিজেদের সমর্থন সুসংহত করতে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় সহযোগী দলগুলির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। মিত্র দলগুলির সমর্থনের পাশাপাশি টিভিকে সরকার এআইএডিএমকে একটি অংশের এবং আম্মা মক্কল মুন্নেত্রা কড়াগ্রামের একমাত্র বিধায়ক এস কামরাজের সমর্থনও নিশ্চিত করেছে। বর্তমানে বিধানসভায় টিভিকের পক্ষে প্রায় 150 জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে শাসক দল কে সমর্থন জানানোর পর আম্মা মক্কাল মুন্নেত্রা কারাগামের ওই বিধায়ক এস কামরাজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে গতকাল তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এক নাটকীয় মোড় নেয়। সরকারের প্রতি সমর্থন জানানোকে কেন্দ্র করে এআইএডিএমকে দলটি দুভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এড়াপ্পাড়ি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন অংশটি দলের বিধায়কদের টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। এদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি বেলুমানিকে বিধানসভায় এআইএডিএমকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সিভি সম্মুগামের বাসভবনে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সম্মুগাম জানিয়েছেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এআইএনআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করবেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রঙ্গস্বামীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। আগামী 15ই মে শুক্রবার বিধানসভার স্পিকার নির্বাচন হওয়ার কথা। পশ্চিমবঙ্গে পালাবদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে গতকাল রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে হবে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত সীমান্ত বৈঠক করে সক্রিয় অপরাধী, সীমান্ত পাচার চক্র এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর জোর দিতে বলা হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভারত আগামীকাল 2 দিনব্যাপী ব্রিক্স বিদেশ মন্ত্রীদের সম্মেলনের আয়োজন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ওই বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন যে বৈঠকে ব্রিক্স গোষ্ঠীর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা বিভিন্ন আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে মতামত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহীর সফর সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান যে ওই সফরকালে দুদেশের মধ্যে শক্তি নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে। মহারাষ্ট্রে গতকাল প্রবল বৃষ্টিপাতের দরুন একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল ভেঙে পড়লে 6 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আহত অন্তত 15 জন। জাত তহসিল এলাকায় মোটামুটি 300 ভক্তের সমাগম ঘটেছিল। প্রবল বর্ষণ ও জোরালো হাওয়া চলতে থাকায় প্রায় 30 জন একটি দেওয়ালের পাশে আশ্রয় নিয়েছিলেন, সেখানেই দেওয়ালটি ভেঙে পড়ে। আহতদের জাত ও সাংলি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা।

যাত্রা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আজ ভুটান সফরে যাচ্ছে। এই সফরের মূল উদ্দেশ্য হল ভারত ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। 51 সদস্যের এই প্রতিনিধি দলে সিকিমের রাজ্যসভার সাংসদ ডিটি লেপচা, ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং বিদেশ মন্ত্রকের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ভুটানের রাজা ও সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি

0: সদস্যরা ভুটানের রাজা ও সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠকে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনা সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান পাবে। 2017 সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন। চীনে রওনা হওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই সফরে দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। এয়ারফোর্স ওয়ান বিমানে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হিসাবে থাকছেন বিদেশ সচিব মার্কো রুবিও, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ জেমস ব্লেয়ার, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল প্রমুখ। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক ক্রমশই জটিল হয়ে উঠছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানের প্রস্তাবকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। এদিকে ইরানের পার্লামেন্টের অধ্যক্ষ বাঘের গালিব সতর্ক করে দিয়ে বলেছেন, সে দেশের সশস্ত্র বাহিনী যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। অন্যদিকে তেহরান তাদের প্রস্তাবকে যুক্তিসঙ্গত বলে দাবি করেছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান এবং হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব দাবি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করার উপরেই অবশ্য গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের উপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, সরকার সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন 36,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে 54,000 মেট্রিক টন করেছে। সিআইআই এর বার্ষিক সম্মেলনে গতকাল তিনি বক্তব্য রাখছিলেন।
1: Our LPG, the cylinder gas which you use in kitchens, about 60% used to come from the Strait of Hormuz. Now we had to make arrangements. I am amazed at what we were able to do. Our domestic production of LPG prior to the crisis was 35 or 36,000 metric tons per day. We ramped up our domestic production from 36 to 54,000 metric tons. This by itself is a mind-boggling thing.
0: আইপিএল ক্রিকেটে আজ ছত্তিশগড়ের রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। আইপিএল ক্রিকেটে গতরাতে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 82 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই এফআইআর দায়ের করেছে। রাজস্থান থেকে গ্রেপ্তার 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলিতে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। উপরাষ্ট্রপতি শ্রীপি রাধাকৃষ্ণন বলেছেন যে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস দেশের চিকিৎসা উদ্ভাবন এবং স্বাস্থ্যসেবা উৎকর্ষের প্রধান চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে। নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে এইমসের 51তম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল উপরাষ্ট্রপতি বলেন, এইমস সাধারণ মানুষের জন্য উল্লেখযোগ্যভাবে সাশ্রয়ের পাশাপাশি রোগী সেবা এবং আধুনিক চিকিৎসার সর্বোচ্চ মান স্থাপন করেছে। তিনি উল্লেখ করেন, অতিমারি মোকাবিলা থেকে শুরু করে গ্রামীণ স্বাস্থ্যসেবা পর্যন্ত এইমস ব্র্যান্ড ভারত এবং দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চল জুড়ে বিশ্বাস এবং সততার সমার্থক হয়ে উঠেছে। উপরাষ্ট্রপতি বলেন, এইমস এখন স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা শিক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করছে। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন, এইমস মাত্র দুবছরে 40 ধাপে গিয়ে বিশ্বব্যাপী 105তম স্থানে পৌঁছেছে। সমাবর্তনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সহ অন্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার একটি সাইবার সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, সাইবার অপরাধ দমনে ভুয়ো অ্যাকাউন্টগুলো বড় চ্যালেঞ্জ। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার 14C গতকাল রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সঙ্গে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সাইবার সক্ষম আর্থিক জালিয়াতি মোকাবিলা এবং ভুয়ো অ্যাকাউন্টগুলো নিয়ন্ত্রণে সহযোগিতা জোরদার করা। এই সমঝোতা স্মারকের লক্ষ্য হল জালিয়াতির ঝুঁকি সংক্রান্ত তথ্য আদান প্রদান, বিশ্লেষণাত্মক সহায়তা এবং সক্রিয় জালিয়াতি শনাক্তকরণ ও প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার জন্য পরিচালনগত সমন্বয়ের ক্ষেত্রে সহযোগিতা সহজতর করা। সামাজিক মাধ্যমে শ্রী শাহ বলেন,

এই পদক্ষেপটি ফোর্টিন্সের সন্দেহভাজন রেজিস্ট্রি থেকে প্রাপ্ত তথ্য এআই চালিত জালিয়াতি শনাক্তকরণ সিস্টেমে পাঠানোর মাধ্যমে দ্রুত লুকোনো ভুয়ো অ্যাকাউন্টগুলো শনাক্ত ও নির্মূল করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সাইবার অপরাধের বিরুদ্ধে নাগরিকদের পরবর্তী প্রজন্মের ঢাল হিসেবে কাজ করবে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET UG 2026 প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন CBI একটি মামলা দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে এই মামলা নথিভুক্ত হয়েছে। তদন্তকারী সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, NEET UG পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় FIR দায়ের করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে যে এই বিষয়ে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এর আগে নয়াদিল্লিতে NEET পরীক্ষা বাতিলের বিষয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহাপরিচালক অভিষেক সিং বলেছিলেন, শিক্ষার্থীদের NEET UG পরীক্ষার ফি ফেরত দেওয়া হবে। তিনি বলেছেন, NTA শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন করবে এবং তা সুষ্ঠুভাবে করা হবে। এই পুনঃপরীক্ষার জন্য কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। উল্লেখ্য, ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA চলতি মাসের 3 তারিখে NEET UG 2026 পরীক্ষা নিয়েছিল। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে দুদিনের জাতীয় আলোচনা চক্র আজ শেষ হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান বা PM-USA-র অধীনে এই কর্মসূচির আয়োজন। আলোচনা চক্রের বিষয় নীতি ও রাজনীতিতে নারী একটি উপনিবেশ পরবর্তী দৃষ্টিভঙ্গি। কলেজের ইতিহাস ও অর্থনীতি বিভাগের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই আলোচনা চক্র গতকাল শুরু হয়েছে। উদ্বোধন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা ডক্টর সুপর্ণা রায়। বক্তা ছিলেন চণ্ডীপুর ব্লকের BDO দেবপ্রিয়া দাস, কলেজের অধ্যক্ষ ডক্টর অজিত বর্মন, অধ্যাপক সোমেন দত্ত প্রমুখ। আলোচনা চক্রে মোট 28টি গবেষণাপত্র উপস্থাপিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্বর্ণপদকপ্রাপ্ত কলেজ ছাত্রী আয়েশা খানমকে সম্বর্ধনা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার থেকে 6 দিনের জন্য 5টি দেশ সফর করবেন। তিনি এই সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাবেন। আজ পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন এন রঙ্গস্বামী। লোকভবনে শ্রী রঙ্গস্বামীকে শপথ বাক্য পাঠ করাবেন উপরাজ্যপাল কে কৈলাসনাথন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা বা PM-AJAY এর মাধ্যমে কর্মসূচির রূপায়ণ বিষয়ে এক বৈঠক গতকাল কৈলাসহরে জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি সন্তোষ ধর, জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, জেলা কল্যাণ আধিকারিক এস্টার জংতে প্রমুখ। বৈঠকে চলতি অর্থবছরের বার্ষিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব এবং জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। গতকাল আসরের 2টি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। MBB স্টেডিয়ামে জয়নগর ক্রিকেট ক্লাব 243 রানে মৌচাক ক্লাবকে এবং নরসিংহের PTA মাঠে ব্লাডমাউথ ক্লাব 176 রানে চলমান সংঘকে পরাজিত করেছে। আগামী 24 ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। পশ্চিম জেলায় ধলাই, খোয়াই, ঊনকোটি, উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কোকতমা পড়িব বিথিকা দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বুসকাং ফা সালো শালদক নিবাগে হা কতর কাইবাও বেড়াইনা থাঙ্গানো ব সংযুক্ত আরব আমির শাহী নেদারল্যান্ড সুইডেন নরওয়ে তে ইতালিও বেড়াইনা থাঙ্গানো রাষ্ট্রবক্রক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন সাকা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস দিল্লি কতাল হা কতনি শাক নাইমুংনি সাহেব সাব যুগ সাজাক দিল্লি কতালনে ভারত মন্ডপম এইমস নি ফিল বাচিসা বেরেমনি কনভোকেশন পান্দাও মানজাগৈ ব অকক শাখা বনক কারৈ কেন্দ্রনি শাখা মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা তে কুবুনি নারোয়াই সম্ব মানজাক ফাইকা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখা নরেন্দ্র মোদী হাপাং সাইবার সিকিউরিটি ভারত কাইসা সেনামৈতি সেনাবাগৈ সামং তাঙ্গৈ তঙ্গু ব ফান্ডিউ শাখা সাইবার ক্রাইম ইয়াকাকনানি ফেক অ্যাকাউন্ট র কতর কাইসা চ্যালেঞ্জ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো অর্ডিনেশন সেন্টার মিয়া রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবনি লগি কথাউ সামুং খালাইনা বাগৈ কাইসা মুইতুবলায় মুং সৈরিখা এন রঙ্গাস্বামী তিনি পডুচেরিনি মন্ত্রী অকরা অঙ্গৈ সমাই তাঙ্গান লুকো ববনো মুচাং রঙ্গাস্বামী নো সমাই তাঙ্গরওয়ান হাস্তে ফাইয়াকচু কে

0: কৈলাশনাথন ডাক্তার পড়িনি নিট আমজুক মুংন কারেরি জাখা সঙ্গলাই সকাংবাড়িয়া কারি জাকমা কক শিলসাইন অকক চাপজাখা অ পার্টি মূন আমজুক নাইনা বাকি সিবিআই ন পজারেনি কেন্দ্র হাকবাং কক চাপখা রংকক চংলাইনকি রংকুচুক বেডেক সৈজাক কক শিলচা মূতৈন অ মামলানো সিবিআই নিয়াফারকা আবুনি ইয়াকুলো চেরি নাইনাই বদল কাইসা সামুই জুদা জুদা থায়ো আমজুগুই নাইনা বাকিন রহর জাখা মন্ত্রীকরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিয়া আসামনি মার মার ওয়াইনি মন্ত্রী অক্রা অঙ্গই সমাইতাংখা গৌহাটিনি খানাপাড়ানি ভেটেনারি কলেজ নকলাও সংসাজাক পান্দাও মানজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং ন খবিন জুদা জুদা হাস্তেনি মন্ত্রী অক্রারক মন্ত্রী অক্রা মোচাং বিশ্ব শর্মা ন খা কাহাম ইয়াফারকা হাস্তেনি মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা খা কাহাম ইয়াফার মং কক মঙ্গো মন্ত্রী অক্রা সাকা মোচাং বিশ্ব শর্মানি অজাবাই আসাম হামক্রাইতাই টং কসাং টংমুং কাহাম অঙ্গৈ বাসাওয়ান আসামনি লুকুরো কিয়কজাক হামক্রাই গনাং আসাম সনামতি সাথানি বরকনি পৈতু থাংমুং ফুনুকা সুপ্রিম কোর্টনি দরবা ফাং বক্রক সূর্যকান্ত হা কতনি দরবার নক রোগ কতাল কুক খলাইনা বাগে রাং খোক ব্রী চিনি সিমে বাচি সৈরিচাক বকমা সরাই সরাই খলাইনা বাগে সুপ্রিম কোর্টনি দরবা ফাং অরবিন কুমার নি তৈ ফাংবাই কাইসা কুচুক ফান গনাং কমিটি খানানি সাকলাইখা অ কমিটিও কুবুন রোগনি বিশিংতঙ্গ কলকাতা পাঞ্জাব হরিয়ানা তে বোম্বে হাইকোর্টনি দরবা ফাং রোগ কৈলাসহরনি রামকৃষ্ণ কলেজ মিয়ানি সিমি চেংখা সালনৈনি বসং বেরেমনি কগলাম পান্দা কেন্দ্র হাপাংনি প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযাননি বিশিং ও সামংবুতাং পালাই জাগৈ দঙ্গ ককলামনি বেচেব অংখা রায়দাতে রাজনীতি ও বুড়িরোগনি কাইসা উলনি জোড়ানি নাহারমুং কলেজনি হিস্ট্রিতে ইকোনমিক বেডেকনি কথাজাক চেতনবাই অ ককলামনো চেঙ্গেরিখা আসাম ইউনিভার্সিটিনি হিস্ট্রি বেডেকনি প্রফেসর ডক্টর সুপর্ণা রায় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন মুকুমু অরণি নক আউট ক্রিকেট বাতাইমুঙ্গো মিয়া ব্লাডমাউথ ক্লাব তে জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনেল কাশাকা মিয়া কোয়ার্টার ফাইনেল কাইনি সংসাজাখা ছত্রিশগড় স্বামী বিবেকানন্দ মুকুমু উমর বিশি নৈচি জোড়ানি ফুটবল বসং বেরেমনি বাতাইমুঙ্গো মিয়া ত্রিপুরা বদল পুইলা থুমুঙ্গন কপ্লাই এংখা হাস্তে বদল গোল কাইথামনি ফেরবাই হিমাচল প্রদেশ ন ম্যাচেনখা তাবুক নবার তুইবারনি ককতমা বুসকাং দামনুই চিব্রিয় নখা কিসাসক মোনাকজাক তঙ্গানো হাস্তেনি শালথাং দলাই খুয়াই উনকুটিতেই উত্তর জেলাও ফেরাংকগুই দামসাও ব্রুই চিনি সেমি বাচি কিলোমিটার দৌই নবার কতর ফাই ওয়াতেই ওয়াউই মানু হুনে হজাক মংরিখা নবার তুইবার নাইখুং তিনি শালনি তুংমারি শাকাও থামচি ব্রী ডিগ্রি সেলসিয়াস তে খামাও নৈচি ব্রী ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুংনি খামানি তুংমারি তংমানি নৈচি ব্রী দশমিক চুকু ডিগ্রি সেলসিয়াস কক বড় ককতমা তাবুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই খালাই জাগানো হরনি দামস নেতামুই সতি বুড়ি জীবাও
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

নমস্কার সুপ্রভাত শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের অভিজ্ঞাপনের নতুন এক পর্বে। শ্রোতা বন্ধু, রবীন্দ্র ভাবনায় নজরুল, এই কথাটির মধ্যে লুকিয়ে আছে এক গভীর তাৎপর্য। কারণ তাঁদের পারস্পরিক সম্পর্ক, তাঁদের চিন্তাধারার মিল ও অমিল, এবং সেই মিলনের মধ্য দিয়ে যে এক নতুন সাহিত্যধারা এবং মানবিক চেতনার জন্ম হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের প্রতিভাকে শুধু স্বীকৃতি দেননি, তিনি তাঁর মধ্যে দেখেছিলেন এক নতুন যুগের কণ্ঠস্বর, এক এমন কণ্ঠ যা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারে, আবার একই সঙ্গে মানবতা।

0: আপনার গানও গাইতে পারে।
1: অন্যদিকে কাজী নজরুল ইসলামের মনেও ছিল রবীন্দ্রনাথের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি। তাঁর কাছে রবীন্দ্রনাথ ছিলেন শুধু একজন কবি নন, তিনি ছিলেন এক পথ প্রদর্শক, এক আলোকবর্তিকা, যিনি তার সৃষ্টির মাধ্যমে সমাজকে দেখিয়েছেন নতুন দিশা। নজরুলের বিদ্রোহী সত্তার মধ্যেও আমরা খুঁজে পাই সেই মানবিকতা, সেই ভালোবাসা, যা রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গে এক অদ্ভুত সেতুবন্ধন তৈরি করে। এই দুই মহান সৃষ্টিশীল ব্যক্তিত্বের সম্পর্ক আমাদের শেখায় ভিন্নতা থাকা সত্ত্বেও কীভাবে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের মাধ্যমে একটি সুন্দর সহাবস্থান গড়ে তোলা যায়।
0: রবীন্দ্রনাথ ঠাকুর, যার চিন্তা, চেতনা এবং সৃষ্টিশীলতা আজও আমাদের পথ দেখায়, আমাদের মননকে সমৃদ্ধ করে এবং আমাদের জীবনকে করে তোলে আরও অর্থবহ। তিনি শুধু বাংলা সাহিত্য নন, সমগ্র বিশ্বের সাহিত্য এবং সংস্কৃতিকে দিয়েছেন এক নতুন উচ্চতা।
1: আরেক গর্বের বিষয়, আমাদের প্রিয় এই আকাশবাণী নামটিও যে তাঁরই দেয়া। এই নামের মধ্যেই যেন নিহিত রয়েছে এক বিস্তৃত আকাশের স্বপ্ন, এক সীমাহীন সম্ভাবনার কথা, যেখানে শব্দ হয়ে ওঠে সেতুবন্ধন, আর সেই সেতু পেরিয়ে আমরা পৌঁছে যাই একে অপরের হৃদয়ে। সেই ভাবনাকে ধারণ করেই আকাশবাণী আজ অতিক্রম করেছে এক দীর্ঘ পথ চলা।
0: আকাশবাণী তার গৌরবময় 90 বছর পূর্তি উদযাপন করছে। এই দীর্ঘ যাত্রাপথে আকাশবাণী হয়ে উঠেছে আমাদের সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং সমাজ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এ উপলক্ষে দেশ জুড়ে নানান আয়োজন করা হচ্ছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রোতাবন্ধু আপনারা। আপনাদের ভালোবাসায় আকাশবাণী এত দূর এগিয়ে চলছে।
1: আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি দুই মহান কবির ভাবনা ও সম্পর্ককে নতুন করে উপলব্ধি করার, সেই উপলব্ধিকে আপনাদের সঙ্গে ভাগ করে নেয়ার। আশা করি এই আয়োজন আপনাদের মন ছুঁয়ে গেছে এবং আপনাদের ভাবনার জগতে নতুন আলো জ্বালিয়েছে।

0: শ্রোতাবন্ধু, এবারে ইতিহাসের পাতায় আজকের দিনকে নিয়ে কি কি ঘটনা রয়েছে আপনাদের সঙ্গে ভাগ করি। ইতিহাসের পাতা জানান দিচ্ছে, আজকের দিনে সম্রাট শাহজাহানের তত্ত্বাবধানে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1638 খ্রিস্টাব্দে। আজকের দিনে ব্রিটিশ ভারতের অংশে প্রথম রেলপথের উদ্বোধন হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। 1962 খ্রিস্টাব্দে আজকের দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন 1967 সালে আজকের দিনে ডক্টর জাকির হোসেন। আজকের দিনে ভারতের লারা দত্ত বিশ্ব সুন্দরীর শিরোপা লাভ করেছিলেন 2000 খ্রিস্টাব্দে।
1: এবং সেই সঙ্গে আজকের দিনটি আরও একটু বিশেষ, কারণ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি

ফখরুদ্দিন আলী আহমেদ 1905 সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। 1918 সালে প্রখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী বালা সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন আজকের এই দিনে। সেই সঙ্গে আজকের এই দিনে আমরা হারিয়েছি এমনই কিছু মানুষকে। স্যার চার্লস উইলকিন্স ভারততত্ত্ববিদ 1836 সালে আজকের এই দিনে যাকে আমরা হারিয়েছিলাম। বাঙালি কবি ও সাহিত্যিক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় 1887 সালে আজকের এই দিনে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। সেই সঙ্গে আমাদের কিশোর কবি বলে যিনি পরিচিত বাঙালি কবি সুকান্ত ভট্টাচার্য 1947 সালে আজকের এই দিনে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার 1963 সালে আজকের এই দিনে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। উৎপলা সেন একজন বাঙালি গায়িকা এবং সেই সঙ্গে বিশিষ্ট বাঙালি নাট্য ব্যক্তিত্ব বাদল সরকার, যিনি 2011 সালে এবং উৎপলা সেন 2005 সালে আমাদের ছেড়ে চলে গেছিলেন। তো আজকের দিনটা শ্রোতা বন্ধুরা যেমন আমরা পেয়েছি খানিকটা হারিয়েছিও বটে, সেই সঙ্গে আজকের দিনটি যাদের যাদের জন্য বিশেষ তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।

শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাব আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব হচ্ছে লিখছি তোমায় পর্ব। তো আজকের লিখছি তোমায় পর্বে প্রথম চিঠিখানি যার পড়ব, তিনি হচ্ছেন সুমন দাস। তো তিনি কি লিখেছেন আপনাদের পড়ে শোনাই। নতুন বধু অভিজ্ঞাপন, তোমার ডাকে কত কত বছরের সাধন লব্ধ ঋষিবাগ যজুর্বেদ থেকে ধ্বনিত হল ওম পিতা নহসি পিতা নবোধি, ঈশ্বর আর পিতার একাত্মতা। এ কি সামান্য কথা গো! নির্মল কুমারী যখন গুরুদেবের কাছে এই মন্ত্রের ব্যাখ্যা শুনতে চেয়েছিলেন, তখন রবীন্দ্রনাথ উপনিষদের ঈশা বাস্য মৃদং সর্বং মন্ত্রটি উচ্চারণ করে বলেছিলেন, ঈশ্বরের দ্বারা সমস্ত জগৎকে আচ্ছাদিত করো, ত্যাগের দ্বারা ভোগ করো। আসক্তি মুক্তি ছাড়া এই উপলব্ধি যেন অসম্ভব। কন্যারানীও মৃত্যুর ঠিক আগে এই মন্ত্র শুনতে চেয়েছিল বাবার কাছে। কবিকথায় অপূর্ব সেই ব্যাখ্যা। বাবাই যে তার জীবনের সব ছিল, তাই মৃত্যুর হাতে যখন আত্মসমর্পণ করতে হলো, তখনও সেই বাবার হাত ধরেই সে দরজাটুকু পার হয়ে যেতে চেয়েছিল। বাবা কাছে আছে, এটাই তো শক্তি। ঈশ্বরও তখন পিতা হয়ে ওঠেন, পিতাই ঈশ্বর। জানো বন্ধু, মেয়েটা যখন অসুস্থ হয় সবসময়ের জন্য কোলটি জুড়ে থাকবে, জ্বর এলে আমার হাতটা ধরে কপালে রাখবে, শিশু বইয়ের কবিতাগুলো শুনবে আর বাবার সাথে নিজের যোগটিকে মজবুত করবে। বাবার পরশটুকুই ওর পথ্য, বাইরে ঘুরতে গেলে বাবার হাতটা শক্ত করে ধরবে। এই ধরাতেই সব সাহস লুকিয়ে আছে। জগতের সব পিতাকে কখন কিভাবে যে জড়িয়ে ধরে শিশুকন্যা, কোন পরশে যে বিশ্বপিতা হয়ে ওঠে, এই পরম শান্তির সুর আর্য ঋষি থেকে জন্মান্তরে বয়ে চলেছে। এ তো আমাদেরই কথা গো। এ মাটির আবেগের সাথে স্বর্গের তো ফারাক নাই। শুনতে পাচ্ছ বন্ধু? দেখো, স্বর্গ মর্ত্য

মানব ঈশ্বর এক হয়ে ওঠার গান আসছে ধে। ওই যে শঁকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, ভালো থেকো, বৈশাখী শুভেচ্ছা নিও, তোমার নতুন সই সুমন দাস, ইচ্ছা বট, পূর্ব বর্ধমান।

শ্রোতাবন্ধু, আরও একখানি চিঠি আমার হাতে রয়েছে। সেই চিঠি পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে ফুলকুমার বেরা। বন্ধু লিখেছেন, বিবেকের লাইট পোস্টে আলো জ্বালানো প্রিয় বিজ্ঞাপন। তোমার অনুভবী মনের আয়নায় ধরা পড়ল মুক্তিমন্ত্র জলে স্নানের ছবি। চলমান সময়ের প্রেক্ষাপটে চেতনা রঙে আঁকা তোমার ছবি উদাস করে দেয় সমাজের খণ্ড চিত্রের নির্মম বাস্তবতার নিদর্শন দেখে। জন্মাবার পরে যে বোধি বৃক্ষের তলায়, যার স্নেহ ছায়ায় বড় হয়ে আমরা পেরিয়ে যাই জীবনের সব ভাঙা সাঁকো, যিনি শত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে চিনতে শিখিয়েছেন জীবনকে, জীবনের অলি গলিকে, জীবনের জল তরঙ্গে যেখানে মিশে আছে গোলাঘরের পূর্ণতা এবং মাঠের রিক্ততা, সেখানে যার অদৃশ্য জাগর উপস্থিতি, মৃগনাভীর অনন্ত উচ্ছ্বাস মাখা সুবাস ছড়িয়েছেন, যিনি জীবনের যে কোনো দুর্বিপাকে শ্রাবণ মেঘের খেয়াতরির মাঝি হয়ে পার করে দেয়, তিমির বিতাড়িত চলার পথে যার ফেলে যাওয়া আন্তরিকতা আমাদের নদীর স্বরলিপির মতো পবিত্র গান শোনায়, মাথার ঘাম পায়ে ফেলে যিনি আমাদের জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা কান্না হাসি বিরহ মিলনের পালা গান রচনা করতে করতে শিখিয়েছেন অনেক কিছু, সেই বাবা আমাদের কাছে জীবন্ত দেবতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এই শাস্ত্রীয় অমর কথাই সূচিত করেছে পিতার মহিমা। প্রিয় বিজ্ঞাপন, বর্তমান সময়ের সভ্যতার শাহী সড়কে আকাঙ্ক্ষার দ্রুত যানের মতো অনেকেই এগিয়ে চলেছে নিজের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য, যার ফলস্বরূপ চলমান জীবনের বলয়বৃত্তে বহু পিতার দীর্ঘশ্বাস ভারী করে তুলেছে আমাদের সমাজকে। বর্তমানের অত্যন্ত বাস্তব মুখিনতার ঠিক যেন নির্বোধের স্বর্গলোক রচনার মতো, তমসাবৃত বাসনার কাছে নিজেকে সমর্পণ করে পিতৃদেব ভাব, অর্থাৎ পিতা তোমার দেবতা হন। বৈদিক যুগের এই অমর আখরকে পদদলিত করে বেদনা বিহাগের সুর বাজিয়ে চলেছে। এ বড় কষ্টের, এ বড় দুঃখের সময়। দূর হোক এ অমানিসা, এই প্রত্যাশাই ফুলকুমার বেরা, কোজাগুড়ি বারচন্টি ভেটি, আমতলিয়া কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর।

0: লিখছি তোমায় পর্বে এবারের পরের চিঠিখানি, যিনি পাঠিয়েছেন তিনি কেকা চৌধুরী। চলুন শোনাই কি লিখেছেন। পড়তে না বসে যদি ক্লাসে ফার্স্ট হওয়া যেত, যদি বকুনি ছাড়া দুষ্টুমি করার ছাড়পত্র পাওয়া যেত, শৈশবে এরকম কত কিছু যে মনে হতো। বেলা গড়ায় বদলায় স্বপ্নের রং, জলের আঁকি বুকি শুকিয়ে বাস্তবের কঠিন মাটি নতুন করে চিনতে শেখায় জগৎ সংসার। যাতায়াতের পথে দেখি কতগুলো কচি মুখ রং মেখে বহুরূপী সেজে ভিক্ষা করছে, নয়তো চায়ের কাপ ধুচ্ছে। কচি দুখানি হাত তার ঘরে চুলো জ্বালানোর জন্য। মনে হয় যদি সবার ঘরে দুবেলা দুমুঠো খাবার চড়ত, যদি ওদের মাথায় এক ফালি ছাঁদ থাকত, যদি ওরাও স্কুলে গিয়ে হুটোপুটি করে খেলতে খেলতে শিখে নিত বিদ্যাসাগরের বর্ণপরিচয়, যদি ওরাও পেত কাল বৈশাখী ঝড়ে আম কুড়োনো একটা শৈশব, অপয়া অপবাদে রাস্তায় ফেলে দেওয়া কন্যা সন্তানটিকে দেখে মনে হয় কুসংস্কারের আধার ভেঙে যদি মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে সম্মান জানাতে পারতাম তবে কেমন হতো। তবে ধর্ষণ থাকতো না, লিঙ্গ বৈষম্য থাকতো না, ধর্মের লড়াই থাকতো না, দেশে দেশে কাঁটাতারের বেড়া থাকতো না, হিংসা ক্ষমতায়ন থাকতো না। আর এমন করে যুদ্ধে মানুষ থেকে প্রকৃতি ধ্বংস হয়ে যেত না, সবাই সৌভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে বেঁধে থাকার আনন্দ উপভোগ করতে পারতাম। যদি গাছ কাটার আগে শুনতে পেতাম তার আর্তনাদ, আমরা কি থেমে যেতাম? না, পথের পশুদের উপর যখন অত্যাচার হয় তারা আর্তনাদ করে ওঠে, আমরা তো শুনেও শুনি না। মানুষ হয়ে মানুষের রক্তে হাত লাল করি, তখন তো হাত কাঁপে না। প্রকৃতির বুক থেকে পাহাড় পর্বত নদী বনানী সবাই আজ আর্তনাদ করে ওঠে মানুষের লোভ লালসার ঘৃণ্য রূপ দেখে। কই, আমরা তো শুনি না। তবে যদি এমন হতো আমরা সত্যিকারের মানবিক গুণ আর হুঁশ এর সমন্বয়ে মানুষ হতে পারতাম, যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাইকে ভালোবেসে বাঁচতে শিখতাম, তবে পৃথিবী সত্যি স্বপ্নের দেশ হতো। তখন কেমন মজা হতো বলো বন্ধু। কেকা চৌধুরী, হরিপাল, হুগলি।
1: আরও একখানি চিঠি আমাদের হাতে রয়েছে, সেই চিঠি পাঠিয়েছেন তপতি বিশ্বাস কর্মকার। তিনি পাঠিয়েছেন আসামের বরপেটা থেকে। বন্ধু কি লিখেছেন শোনাই আপনাদের। প্রিয় অভিজ্ঞাপন, আমাদের কত ইচ্ছে অপ্রকাশিত থেকে যায় আমাদের হৃদয় মাঝে, কতগুলো ইচ্ছে অবাস্তব জেনেও আমরা বাস্তব হওয়ার স্বপ্ন দেখি, যা সহজে পাওয়া যায় তার জন্য এতটা ভাবি না আমরা। হয়তো সেগুলো অনিচ্ছা থাকলেও আমাদের ভাগ্যে জোটে। আমরা রোজ ছুটি না পাওয়ার পেছনে, কোথাও সেগুলো আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে, আবার কোথাও সেই না পাওয়ার যন্ত্রণায় মন দুর্বল করতে থাকে। মানুষ কখনো পরিপূর্ণভাবে সব পায় না যা চায় তারা। শুধু টাকা পয়সা সমাজে আভিজাত্য হলেই যে একটা মানুষ প্রকৃত সুখী হতে পারে তা কিন্তু নয়। কতগুলো ইচ্ছে অনেক যত্নে পুষে রাখা হয়, নিজের মতো করে তাকে সাজানো হয়। কিছুটা ইচ্ছে দূরে থাকুক, সে নাই বা থাকল জীবনে, তবু তাকে ভেবে জীবন এগিয়ে নিয়ে যেতে চায় সেই ভাবনা নিয়ে। একটি শুধু ভালোবাসা

মানুষ থাকুক, যে ভালোবাসার মর্যাদা জানবে কাছে না থেকেও, তার অনুভূতি তার অনুভবে যেন সব রঙিন হয়। তাকে না পাওয়া মানে কোনো ব্যর্থতা নয়, শুধু তাকে ভেবেই যেন সব ইচ্ছে পূরণ হয়। যদি এমন হতো তাহলে সত্যি এই জীবন হতো সার্থক। এতে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমার পত্রের ইতি টানলাম। তপতী বিশ্বাস কর্মকার, জেলা বরপেটা, আসাম।

0: শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্ব, অর্থাৎ তথ্য জানিয়ে দেবার পালা। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে কৈলাসহর জেলা ভেটেরিনারি হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ ও টিকাকরণ বিষয়ে এক প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বলা হয়েছে আগামী 15 জুনের মধ্যে সব পশুপালককে ভারত পশুধন পোর্টালে তাদের তথ্য আপডেট করার জন্য।
1: শ্রোতাবন্ধু, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আকাশবাণী আগরতলা আয়োজিত আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে, যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী 15 মে, অর্থাৎ আগামী শুক্রবার, সুকান্ত একাডেমিতে সন্ধে 6টায়। যে অনুষ্ঠানে গিটার বাদন পরিবেশন করবে শিল্পী পঙ্কজ কুমার দাস এবং তবলা লহরায় থাকবে শিল্পী দেবজ্যোতি দাশগুপ্ত। শ্রোতাবন্ধু, মনে রাখবেন দেখা হচ্ছে কিন্তু আপনাদের সঙ্গে ঠিক 6টায় সুকান্ত একাডেমিতে আগামী শুক্রবার।
0: শ্রোতাবন্ধুরা, এবারে কর্মখালী বিজ্ঞপ্তি জানিয়ে দেবার পালা। পশু চিকিৎসায় স্নাতক মহিলা এবং পুরুষ প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে এবং ভারতীয় সেনা এই দরখাস্ত আহ্বান করেছে। প্রার্থীদের SSC পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। যদি বিস্তারিত জানতে হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন তাদের ওয়েবসাইট। ওয়েবসাইটটি হচ্ছে www.joinindiaarmy.nic.in। এই ওয়েবসাইটে দেখার অনুরোধ করা হচ্ছে এবং দরখাস্ত অবশ্যই অনলাইনে আগামী 15 মে 2026-এর মধ্যে জমা করতে হবে।
1: শ্রোতাবন্ধু, আরও একটি কাজের খবর আপনাদের জানিয়ে দেই। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে রাজ্যের 8 জেলায় 11 মাসের চুক্তির ভিত্তিতে ড্রাইভার পদে নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শূন্যপদ রয়েছে 50টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর বয়স হতে হবে আপনাদের 20-40 বছরের মধ্যে। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় রয়েছে। আর জেলাভিত্তিক সরাসরি ইন্টারভিউ কিন্তু আজ থেকে শুরু হয়েছে, অর্থাৎ 13 মে থেকে শুরু হয়েছে এবং তা চলবে 16 মে পর্যন্ত। নির্দিষ্ট সময়ে পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে একই দিনে। আরও বিস্তারিত জানতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ওয়েবসাইট আপনারা দেখে নিতে পারেন।

শ্রোতা বন্ধু, আরও একটি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স 2026 সালে 9,195 কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে 20 এপ্রিল থেকে এবং তা চলবে 19 মে পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তার বেশি থাকতে হবে এবং কিছু পদের জন্য আইআইটি বা ড্রাইভিং লাইসেন্স চেয়েছে এবং বয়স হতে হবে আপনাদের 18 থেকে 23 বছরের মধ্যে। আর ড্রাইভার পদের জন্য

0: একুশ থেকে ২৭ বছর, বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট আপনারা দেখে নিতে পারেন। জানিয়ে দিলাম কাজের খবর। শ্রোতাবন্ধু, জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য আগামী ২৪ ঘন্টাকে নিয়ে কি বলছে। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আজ আকাশ অংশত মেঘলা থাকবে। রাজ্যের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬% এবং সর্বনিম্ন ৫০%। এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাজ্যের ধলাই, ঊনকোটি, দক্ষিণ, খোয়াই এবং পশ্চিম জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। শুনলেন আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য। আর সময় কিন্তু জানান দিচ্ছে আজকের মতো বিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করতে হবে। শ্রোতাবন্ধু, যাওয়ার আগে প্রত্যেক দিন যেটা বলে থাকি আমরা, যে আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্নবান হবেন এবং বর্তমানের এই সময়টাতে প্রচুর পরিমাণে জল পান করবেন, সবুজ শাকসবজি খাবেন। শ্রোতাবন্ধু, আজকের এই অভিজ্ঞাপনের পর্বে আপনাদের সঙ্গে ছিলাম আমি রাহুল,
1: এবং সেই সঙ্গে আমি অঙ্কিতা।
0: আজ তাহলে অভিজ্ঞাপন এখানেই শেষ করছি। নমস্কার।

আকাশ বাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

শুভ সকাল শ্রোতা বন্ধুরা। নতুন সকালের নরম আলো, এক কাপ চায়ের উষ্ণতা, আর তার সঙ্গে যদি জুড়ে যায় কিছু ইতিবাচক চিন্তা, তাহলেই তো দিনের শুরুটা হয়ে ওঠে সত্যিকারের সুন্দর। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এই পর্বে আমি তোমাদের সঙ্গে রয়েছি আরজে দেবর্পিত, আর তোমরা শুনছ তোমাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী। আর আজকের এই সকালে আমরা কথা বলবো বেশ কিছু বিষয় নিয়ে, তবে অনুষ্ঠানের পর্বের এই শুরুটা আমরা যেভাবে করতে চাই, এমন একটি বিষয় নিয়ে শুরু করতে চাই যে আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। পরীক্ষা, রেজাল্ট এবং নম্বর, এই শব্দগুলো শুনলেই অনেকের মনে ভেসে ওঠে চাপ, প্রত্যাশা, তুলনা আর কখনো কখনো ভয়। ছোটবেলা থেকেই শ্রোতা বন্ধুরা আমরা শুনে এসেছি ভালো নম্বর পেতে হবে, মার্কসই ভবিষ্যৎ ঠিক করে। আচ্ছা, একটু ভালো করে ভেবে দেখো তো, সত্যি কি তাই? জীবনের সাফল্য কি কেবল কয়েকটি সংখ্যার উপরই নির্ভর করে, নাকি তার চেয়েও বড় কিছু আছে? আমাদের চিন্তাধারা, আমাদের মানসিকতা, আমাদের শেখার আগ্রহ আর প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার সাহস, আজ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব একজন অভিজ্ঞ শিক্ষাবিদের কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন।

0: নিউট্রিশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডায়েটের অধ্যক্ষ মহাশয়া ম্যাডাম মণিদীপা গণ চৌধুরী, এবং ওনার সঙ্গে আজকের এই কথোপকথনে রয়েছে আর জে শেষাদ্রী। চলো শ্রোতা বন্ধুরা, এই সকালকে আরও অর্থবহ করে তুলতে আমরা চলে যাই সেই সাক্ষাৎকারে। শুনি নম্বর নয়, কেন মানসিকতাই হতে পারে জীবনের আসল শক্তি।
1: মার্কস, এই ছোট্ট শব্দটা যেন আজকাল অনেক বড় চাপের নাম। রেজাল্ট বেরোলেই শুরু হয় তুলনা, কে কত নাম্বার পেল, কে সায়েন্স নিল আর কে পিছিয়ে পড়ল। কিন্তু সত্যি কি শুধু নাম্বার একজন মানুষের ভবিষ্যৎ ঠিক করে দেয়? কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, আর সেই ফলাফলকে কেন্দ্র করেই আজকের আমাদের বিশেষ আলোচনা, মার্কস নয় মাইন্ডসেটই আসল শক্তি, বিশেষ করে সায়েন্স বিভাগকে ঘিরে ছাত্রছাত্রীদের স্বপ্ন, চাপ, সম্ভাবনা, ভবিষ্যতের নানা দিক নিয়ে আজ আমরা কথা বলবো। আমি রয়েছে আপনাদের সঙ্গে আরজে শেষাদ্রী, জুবানিতে আপনাদের সবাইকে স্বাগত। সে সঙ্গে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন ডায়েটের প্রিন্সিপাল মণিদীপা গণচৌধুরী। ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে।
2: হ্যাঁ, আপনাকেও স্বাগত আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য।
1: ম্যাডাম, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেই ছাত্রছাত্রীরা সায়েন্স স্ট্রিম বেছে নিচ্ছে। একজন অধ্যাপিকা হিসেবে আপনি সায়েন্সের প্রতি এই আকর্ষণটাকে কিভাবে দেখেন বা কিভাবে দেখছেন?
2: ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিংবা তার বাবা মা চায় যে একটু ভালো রেজাল্ট করলে সায়েন্স নিয়ে পড়তে। তার অবশ্য কিছু সঙ্গত কারণও রয়েছে, কারণ কেরিয়ার অপরচুনিটির ক্ষেত্রে সায়েন্সটা একটা বিস্তৃত এরিয়া রয়েছে যেখানে স্টুডেন্টসরা প্রবেশ করলে তাদের যে আগামী দিনে প্রফেশনাল কোর্সগুলিতে এরা প্রবেশ করতে পারে, যেমন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, বৈজ্ঞানিক, ফার্মাসিস্ট, নার্স, কোন কোন ক্ষেত্রে রিসার্চ করার সুযোগ পায়। তারপর আইটি প্রফেশনালসরা রয়েছে যেটা এখন খুব ফ্লারিশিং একটা ক্ষেত্র। তারপর টিচার হিসাবে যোগদান করতে পারে, ডিফেন্স সার্ভিসেও সায়েন্সের নিয়ে যারা পড়াশোনা করে ওদেরও বিশেষ সুযোগ রয়েছে। তো সে কেরিয়ারটাকেও সঠিকভাবে নির্বাচন করা এবং একটা সফল কেরিয়ার গড়ার ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে পড়লে একটা সুযোগের সম্ভাবনা বেশি থাকে। এবং হায়ার এডুকেশন অপশনস গুলো যেমন মেডিকেল, পিওর সায়েন্স নিয়ে পড়া, বায়োটেকনোলজি, এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, এগুলো নিয়ে পড়ার সুযোগটা বেশি থাকে যদি সায়েন্স নিয়ে কেউ ইলেভেন টুয়েলভে পড়ে। তাছাড়া রয়েছে অনেক স্টুডেন্টস রয়েছে অঙ্ক, বিজ্ঞান, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স এই বিষয়গুলি খুব ভালোবাসে, হ্যাঁ করতে ভালোবাসে, কারণ এগুলিতে স্কোরিং, হ্যাঁ কারণ এগুলিতে লিখতে হয় না, একটু কনসেপ্টটা বুঝলেই পরপর পরপর আনসার করা যায়, তো কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হয়, তো মুখস্থ করার কোনো অবকাশ নেই এখানে, বুঝলেই পরীক্ষার আগের রাত্রে না পড়েও একটা ছাত্র লিখতে পারে খাতায়, তো সেই জিনিসগুলি স্টুডেন্টসরা বুঝতে পারে। তাছাড়া রয়েছে আমাদের সোশ্যাল যে প্রেস্টিজ এবং যে বড় বড় চাকরিগুলো ভাবি আমরা, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওদের একটা সোসাইটিতে সবচেয়ে মানে বিগ পজিশন বা সোশ্যাল প্রেস্টিজটা ওদের বেশি থাকে, এবং বিভিন্ন রেসপেক্টেড যে প্রফেশনস গুলো রয়েছে সেগুলিতে সায়েন্স নিয়ে যারা পড়ে তারা সহজেই ঢুকতে পারে। তো সেই জন্য বাবা মাদের এবং স্টুডেন্টসদের ইচ্ছে থাকে যে বেটার স্যালারি, বেটার জব, স্টেবল জব, তারপর গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে তাদের অপরচুনিটি, কোনো কোনো সময় বিদেশেও যেতে পারে ওদের মানে যে সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে।
1: ম্যাডাম, আমি প্যারেন্টস এর বিষয়টাতে আসব, কিন্তু তার আগে আরেকটা বিষয় আপনার থেকে মানে আমার খুব জানার আগ্রহ, যে অনেকেরই ধারণা সায়েন্স মানে শুধু ভালো নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের বিভাগ, এবং যারা আর্টস নিয়ে পড়ছে বা যারা কেমিস্ট্রি নিয়ে পড়ছে তাদেরকে অনেকটা হলেও একটু খাটো করে দেখা হয়। এই ধারণাটা সঙ্গে আপনি কি মত প্রকাশ করবেন?
2: শুধু ভালো মার্কস পেলে যে আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই সে জীবনে সফল হতে পারবে সেটা সব ক্ষেত্রে সঠিক নয়, হ্যাঁ, কিন্তু ভালো একটা পজিশন পেতে গেলে কিংবা জব সিকিউরিটি কিংবা হেভি স্যালারি সহজ সায়েন্স নিয়ে

0: পড়লে সহজ। কিন্তু আমি বলবো যে সায়েন্স নিয়ে পড়লে যে খুব ভালো, এবং যারা আর্টস এবং কমার্স নিয়ে পড়ছে তাদেরকে আমরা ছোট করে দেখবো সেটার কোনো অবকাশ নেই। কারণ সোসাইটিতে সবগুলো প্রফেশনেরই দরকার রয়েছে, যেমন টিচারের দরকার রয়েছে, যেমন সায়েন্টিস্টের দরকার রয়েছে, যেমন সিএ পার্সোনালদের দরকার রয়েছে, এমন সোশ্যাল সায়েন্সেরও দরকার রয়েছে। কারণ কোনো একটা সায়েন্সের কোনো একটা জিনিস আবিষ্কৃত হলে সেটাকে ভালোভাবে ব্যবহার করা সমাজে, সেখানে কিন্তু সোশ্যাল সায়েন্স লাগে। তাহলে সবগুলো সাবজেক্টই ইম্পর্টেন্ট, কিন্তু সাধারণ লোকের ধারণা যে সায়েন্স নিয়ে পড়লে একটু সহজে মার্কস বেশি পাবে, এবং আমাদের যেহেতু হায়ার এডুকেশনের ক্ষেত্রগুলো বিস্তৃত, সেই জন্য চাইছে যে সায়েন্স নিয়ে পড়লে সহজে হয়ে যাবে। কিন্তু বর্তমানে কিন্তু
1: হ্যাঁ
0: অনেক নতুন নতুন দিক এসেছে, যেমন এআই নিয়ে পড়া, যেমন গ্রাফিক্স নিয়ে পড়া, যেমন আর্ট নিয়ে পড়া, আর্ট ইন এডুকেশন, এগুলো কিন্তু এখন খুব সুন্দর মানে ক্ষেত্র তৈরি হচ্ছে। তো
1: মানে
0: সোশ্যাল
1: কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলছিলেন যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে যাদের কাছে এই কনসেপ্ট গুলো সহজ হয় তাদের মার্কস পাওয়া অনেকটা ইজি হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীদের ধরুন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার থাকলেও তারা কিন্তু অনেক সময় ভয় পায় যে সায়েন্স বিভাগ নিয়ে আমি পড়বো, সায়েন্স বিভাগটাকে আমি কিভাবে ক্যারি করব, ক্যারি করতে আদতে পারবো কিনা, এই ভয়টা কি করে কাটানো?
0: এই ভয়টা আসলে বিদ্যালয় স্তর থেকেই, যেমন অঙ্ক, বিজ্ঞান এগুলিকে না, প্যারেন্টসরা যেরকম ভাবে, কিছু কিছু টিচার আছে সেরাও, তারাও কি করে, এটা একটু কঠিন বিষয় হিসাবে দেখার চেষ্টা করে। আসলে এটাকে টিচিং মেথোডোলজি এবং আমাদের যে পারসেপশন যে সায়েন্স এবং ম্যাথস দুটো কঠিন বিষয়, আসলে সেটা সেই ভীতিটা আগে দূর করতে হবে। যে বিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয়, সেখানে হচ্ছে কিউরিসিটি থাকতে হবে, মেইন হচ্ছে কিউরিসিটি, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এভাবে না হয়ে অন্যভাবে হলে কি রকম হতো, প্রেডিকশন করা, এস্টিমেশন করা, এই যে স্কিলস গুলি যখন তাকে উন্নত করানো যাবে, তখন সেই কিন্তু অটোমেটিক্যালি তার সায়েন্সের মার্কস গুলো বাড়তে থাকবে।
1: তাহলে কি ম্যাডাম আমি বলতে পারি যে মাইন্ডসেট এবং কিউরিসিটি খুব গুরুত্বপূর্ণ সায়েন্স নিয়ে পড়তে গেলে?
0: হ্যাঁ, মাইন্ডসেট এবং কিউরিসিটি এবং টিচিং লার্নিং প্রসেসটাও, যে কিভাবে পড়বো, আমি আমি আমার প্রবলেম সলভিং স্কিলস গুলোকে দিনের পর দিন আমি বাড়িয়ে যাব, ছোট ছোট করে টপিক গুলিকে দেখবো এবং সেই ছোট ছোট টপিক গুলি সলভ করে করে দিনে দিনে আমি এগিয়ে যাব। আমি তুলনা করব আমার সঙ্গে, যে আগে আমি এটা পারতাম, এখন আমি এটা পারি। তো এইভাবে সে চিন্তা করে করে যদি এগিয়ে যায়, তাহলে সে অধ্যবসা, কিউরিওসিটি, হার্ড ওয়ার্কিং, প্র্যাকটিস, এইগুলি বিজ্ঞান পড়ার ক্ষেত্রে একটা স্ট্রেংথ হিসাবে কাজ করে আমার।
1: সত্যিই তাই ম্যাডাম। আমি আরেকটা বিষয় নিয়ে জানতে চাইবো যে ছাত্রছাত্রীদের যখন পরীক্ষার রেজাল্ট বের হয়, ছাত্রছাত্রীরা যতটা না বেশি আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে দেখা যায় ভালো নম্বর পেলে, মা বাবাদের মধ্যেও কিন্তু একটা আগ্রহ, উচ্ছ্বাস, উদ্দীপনা দেখা দেয়। সেক্ষেত্রে প্যারেন্টসদের মধ্যে অনেক সময় সায়েন্স নিয়ে অতিরিক্ত এক্সপেকটেশন থাকে তাদের ছেলে মেয়েদের থেকে। এই চাপ, এই যে প্যারেন্টসদের থেকে যে চাপ, এগুলো ছাত্রছাত্রীদের উপর কতটা প্রভাব ফেলে?
0: আসলে মানে এটা যে এক্সপেকটেশনটাও, যারা প্যারেন্টসরা রয়েছে সেই এক্সপেকটেশনটা তারা দেখে শুধু স্টুডেন্টের, শুধু রেজাল্টটা দেখে, মানে এন্ড যে প্রোডাক্টটা বেরোলো সেটা দেখে বুঝে, কিন্তু দিনের পর দিন তার ছেলে কিংবা মেয়ে কিংবা টিচারের যে ছাত্র কিভাবে পড়াশোনা করছে, মানে প্রসেসটা তার যদি লক্ষ্য করতো, তাহলে কিন্তু এই ধরনের এক্সপেকটেশন বাবা মার মধ্যেও আসতো না, যে আমার ছেলে কিংবা মেয়ে এইভাবে পড়াশোনা করছে। আমি খুব কিনলি তাকে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে তার মধ্যে সায়েন্টিফিক রিজনিং পাওয়ারটা উন্নত হচ্ছে কিংবা হচ্ছে না। তাহলে সেইভাবে তাকে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে তাকে সেই দিকে ধাবিত করা। কিন্তু প্যারেন্টসদের ভূমিকাটা যেটা থাকে, সেটা সারা বছরের পরে যখন রেজাল্টটা বেরোলো, তখন হঠাৎ করে ওরা ভাবে যে আমার ছেলে কিংবা মেয়ে এই খারাপ রেজাল্ট করে ফেললো কিংবা ভালো রেজাল্ট করে ফেললো, কিন্তু এটার পেছনে কিভাবে সে এগোচ্ছে সেই প্রসেসটা যদি খেয়াল করে, তাহলে কিন্তু আইডেন্টিফাই করতে খুব সুবিধা হয় যে আমার ছেলে কিংবা মেয়ে আসলে

0: সে কোন সাবজেক্টের প্রতি তার আগ্রহ বা কিউরিসিটি বা মাইন্ডসেট আগামী দিনে সে ভালোবেসে পড়বে সেটা আইডেন্টিফাই করতে পারে। তো সেটা করতে পারে না, দেখি এখানে সমস্যাটা তৈরি হয়।
1: বেশ ম্যাডাম, আরেকটি বিষয় যেটা একটা বার্নিং ইস্যু আমরা বলতে পারি, যে সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন। এই সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশনের যুগে সায়েন্স নিয়ে যারা পড়তে চায় স্টুডেন্টরা, তারা তাদের যে কিউরিয়াসিটি রয়েছে, টিচিং লার্নিং রয়েছে, বা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি কথা বলছিলেন, সেই বিষয়গুলোকে সাইডে রেখে ফোকাসটা তাদের সায়েন্সের প্রতি ধরে রাখা, সেই দিকটাই একটু যদি আপনি বলেন।
0: আসলে এখন হচ্ছে মানে স্টুডেন্টরা মানে একটু আগের দিকে যদি আমরা যাই, সেই পড়াশোনাটার সিস্টেমটা ছিল একরকম, এখন এই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে এবং সবাই ভাবছে কি অনলাইন পড়াশোনাটা হচ্ছে মেইন। আসলে আমি এত বছরের শিক্ষকতা জীবনে আমি অফলাইনও দেখেছি অনলাইনও দেখেছি, দুটোর মধ্যে এখন আমি কম্পারিজন করলে আমি দেখি যে মানে অনলাইনটা হবে সাপ্লিমেন্টারি, অফলাইন পড়াশোনাটা যেটা ছিল সেটাই সঠিক, এবং সেটার সঙ্গে বই পড়বে, সে সেলফ স্টাডি করবে এবং নিজে লাইন বাই লাইন বইটাকে পড়লো এবং হাতে কলমে লিখলো, ফ্লো চার্ট তৈরি করলো, কোনো একটা চ্যাপ্টারের পুরো যে হার্ড স্পটস গুলি রয়েছে সেগুলিকে সে আইডেন্টিফাই করলো, এগুলির মধ্যে রিলেশন তৈরি করলো, একটা খাতার মধ্যে লিখলো। তাহলে তার কি হচ্ছে, প্রসেসিং তো তার মাইন্ডে হচ্ছে, আর যখন সে অনলাইনে ওইগুলি জাস্ট কোশ্চেনটা দিল, এখন এআই যুগ এসছে তো এআই এর যুগে কোশ্চেনটা দিয়ে সে আনসারটা পেয়ে গেল, পেয়ে গেল যে এটা তো শুধু জাস্ট সে রিড করলো। রিড করা জিনিস আমরা এডুকেশনাল সাইকোলজিতে যা পড়ে থাকি বা পড়াই, এর রিড করা জিনিসপত্রের মধ্যে অনলি 25% স্টুডেন্ট মনে রাখতে পারে, আর যদি সে হাতে কলমে করে কিংবা নিজে সেলফ স্টাডির মাধ্যমে করে তাহলে সে 75-80% রিটেন করতে পারে তার মেমোরিতে। ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে এআই এর মাধ্যমে প্রচুর পরিমাণে কন্টেন্ট তার কাছে আসছে, ফলে তার এই যে তার যে মোটিভেশন কিংবা যে তার মনোযোগের পরিসরটা অনবরত ডিস্ট্রাক্টেড হচ্ছে এদিকে ওইদিকে ওইদিকে, ফলে কি হচ্ছে কংক্রিট পড়াশোনার সময়টা তার কমে যাচ্ছে। তো আমার সাজেশন থাকবে ওই রকম যে স্টুডেন্টরা যেন সেলফ স্টাডির উপর গুরুত্ব দেয়, হাতে কলমে কলম নিয়ে খাতা নিয়ে বসে নিজের মতো করে তৈরি করে, এরপর সাপ্লিমেন্টারি হিসাবে রেফারেন্স হিসাবে যেন অনলাইনের সবগুলি দিক নয়, কতগুলি স্পেশাল সাইট আছে এনসিআরটির এসসিআরটির যেগুলি বিভিন্ন ইউনিভার্সিটি চালায় সেইগুলো, বা বিভিন্ন নাম করা গভর্নমেন্ট অর্গানাইজেশন চালায় সেই সাইটগুলি দেখার জন্য, তো সেইগুলি দেখলে অল্প সময় সেটা দেখলো, বাকি সময়টা সেলফ স্টাডি নিজে হাতে কলমে পড়াশোনা প্র্যাকটিস করলো, তাহলে রেজাল্ট অবশ্যই ভালো হবে।
1: ম্যাডাম, আজকের অনুষ্ঠান যেহেতু আমাদের কথোপকথনটা অনেকটাই ছোট, তাই একেবারে সংক্ষিপ্ত ভাবে আপনার থেকে একেবারে একটা শেষ প্রশ্ন আপনার থেকে জানতে চাইবো। আজ রেজাল্ট বেরোনোর পরে, মানে কিছুদিন আগে যখন রেজাল্টটা বেরিয়েছে এবং রেজাল্ট নিয়ে যারা হতাশ কিন্তু সায়েন্স নিয়ে স্বপ্ন দেখতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন?
0: রেজাল্ট আসলে অনেক কারণে খারাপ হতে পারে, একটা পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, হ্যাঁ সেই পরীক্ষার আগে এতগুলো হয়তো ঠিক করে প্রিপারেশন হয়নি, তার শরীর খারাপ ছিল, তার বাড়িতে হয়তো বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থাকতে পারে, হ্যাঁ বিভিন্ন কারণে একটা পরীক্ষা খারাপ হতেই পারে, তার জন্য যে একবারে সায়েন্স নিয়ে পড়াশোনা করা যাবে না বা সায়েন্স নিয়ে একটা স্টুডেন্ট পড়তে পারবে না বলে মন খারাপ, সেটা ভাবার কিছু নয়, কারণ একটা পরীক্ষা কোনো না কোনো ভাবে খারাপ হতেই পারে। যদিও খারাপ হয়, যদি তার প্র্যাকটিসটা ঠিক মতো না হয় বা প্রিপারেশনটা ঠিক ছিল না বলে রেজাল্টটা খারাপ হয়েছে, তো সে আবার সায়েন্সের দিকে যেতে পারে যদি তার কিউরিসিটিটা সায়েন্সের প্রতি মাইন্ডসেটটা যে আমি সায়েন্স নিয়ে পড়বই, তাহলে রেগুলার প্র্যাকটিস, তার ধৈর্য থাকতে হবে, কনসেপ্ট বুঝে পড়া, মুখস্থ না করা এবং কোনো বিষয়কে প্রবলেম সলভ করা, টিচারের কাছে ঘন ঘন কোশ্চেন করা, হ্যাঁ তারপরে অবজারভেশন বাড়ানো, বিভিন্ন বইয়ের 4-5টা বই পড়ে তার মধ্যে অ্যানালাইসিস করে যে ডাউট গুলি হলো সেই ডাউট গুলি টিচারকে জিজ্ঞেস করা, তার মনে খোলাখুলি প্রশ্নগুলো যেন বাবা মা এবং টিচারের সঙ্গে করে সে আগের থেকে অনেক বেশি পরিশ্রম করে প্র্যাকটিস করে তার মাইন্ডসেটটাকে যদি সেট করে যে আমি বিজ্ঞান নিয়ে পড়লে ভালো করব, তাহলে সে অবশ্যই ভালো করতে পারবে।

ধন্যবাদ ম্যাডাম, আপনি সত্যি আক্ষরিক অর্থে বুঝিয়ে দিয়েছেন। আসলে মার্কস নয়, মাইন্ডসেটই আসল শক্তি। এবং আমাদের এই কথোপকথনে আপনি যেভাবে বুঝিয়েছেন সত্যি আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, এবং যারা যুব বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন তারাও হয়তোবা অনেকটাই সাহস পেয়েছে আপনার কথা শুনে। আমাদের সঙ্গে আজকে ছিলেন ডায়েটের প্রিন্সিপাল মণিদীপা গঞ্জচৌধুরী। ম্যাডাম, আপনাকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।

0: তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন আজকের সাক্ষাৎকার, যেখানে ডায়েট কলেজের প্রিন্সিপাল ম্যাডাম খুব সুন্দর করে একটা কথা বললেন, জীবনে শুধু নম্বর নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের মানসিকতা আর শেখার ইচ্ছে। সত্যি ভালো মার্কস আমাদের পরিচয় হতে পারে ঠিক, কিন্তু ভালো চিন্তাভাবনা আর সুন্দর মন আমাদের মানুষ করে তোলে। আর জানেন তো, অনুভূতিরও একটা আলাদা ভাষা আছে, কখনো সেটা স্বপ্ন হয়ে আসে, কখনো কারো হাসিতে, আবার কখনো একটা ভালোবাসার গল্পে। তাই এবার পড়াশুনো আর অনুপ্রেরণার কথা থেকে একটু অন্য অনুভূতিতে যাওয়া যাক। সময় হয়ে গেছে আজকের এক বিশেষ রোমান্টিক অডিও স্টোরির। আজকের গল্প পাঠে রয়েছে আর জে কর্মিতা এবং আর জে রাতুল। চলো তবে শ্রোতা বন্ধুরা, শুনে নিই তাদের গল্প।
1: জীবনে কিছু মানুষ থাকে যাদের সাথে প্রতিদিন কথা না হলেও একটা অদ্ভুত কানেকশন কখনো শেষ হয় না। স্কুলের লাস্ট বেঞ্চ, একটা নীল কাভারের খাতা আর টিফিনে ভাগ করে খাওয়া

0: একটা এগ রোল। কখন যেন ফ্রেন্ডশিপ থেকে অন্য কিছুর গল্প লিখে দেয়, কেউ বুঝতেই পারে না।
1: আবির, মনে আছে ক্লাস নাইনে তুই প্রথম দিন লেট করে এসে পুরো ক্লাসের সামনে বলেছিলি,
0: স্যার আজ ট্রাফিক ছিল বাইরে।
1: আর পুরো ক্লাস হেসে উঠেছিল, কিন্তু আমি একাই দেখছিলাম তোর হাতে তখন গিটারের স্ট্রিং থেকে কেটে রক্ত বেরোচ্ছিল।
0: মেহুল, তোকে তখনই ফার্স্ট আমি নোটিস করেছিলাম, যখন মার্কস নিয়ে সবাই বিজি, তুই কুইটলি সবার পেইন অবজার্ভ করতেছিলি।
1: কারণ কি বলতো, তুই সবসময় হাসতিস, আর যারা সবসময় হাসে তাদের ভেতরে সবচেয়ে বেশি ঝড়টা থেকে যায়।
0: কি বলতো, সবাই এইচএসের পর আলাদা হয়ে গেল, কেউ কলকাতায় কেউ দিল্লি, আর আমরা অনলাইন ফ্রেন্ডস হয়েই গেলাম।
1: কি ফানি না, যে মানুষটার সাথে প্রতিদিন ঝগড়া করতাম তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে থাকতাম কখন টাইপিং করবে, আর এখন।
0: হ্যাঁ, তোর একটা হ্যাবিট মনে আছে, রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা মেসেজ, এই ঘুমিয়ে যাস কিন্তু।
1: কারণ জানতাম তো তুই রাতে জেগে থাকিস, ঠিক মতো ঘুমোস না, সবাইকে স্ট্রং দেখানো মানুষগুলো ইউজুয়ালি রাতে সবচেয়ে উইক হয়ে যায়।
0: একদিন হঠাৎ তুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেলি, নো কলস, নো টেক্সট, নাথিং। আমিও এগোতে কখনো খোঁজ নিইনি, কিন্তু প্রতিটা বার্থডেতে তোর প্রোফাইল সাইলেন্টলি চেক করতাম ঠিকই আমি।
1: কারণ আমি তখন ফাইট করছিলাম নিজের সাথে, লাইফ, ফ্যামিলি, ডিপ্রেশন সব কিছু একসাথে নিয়ে না সামলে উঠতে পারছিলাম না, বারবার ভাঙছিলাম আমি, আর ভাবতাম তুই হয়তো বেটার ডিজার্ভ করিস।
0: স্টুপিড গার্ল, কিছু মানুষকে ডিজার্ভ করা যায় না, ওরা জাস্ট নিজের মানুষ হয়ে থাকে।
1: তারপর পাঁচ বছর, ঠিক পাঁচ বছর পর তোর সাথে হঠাৎ দেখা সেই ওল্ড ক্যাফেতে, তুই সেম ব্ল্যাক কফি অর্ডার করলি আর আমি সেম কোল্ড কফি। কিন্তু একটা জিনিস বদলায় নি, নোটিস করেছিস? তুই এখনও আমার কথা শেষ হওয়ার আগেই বুঝে যাস আমি ঠিক কি বলতে চাইছি।
0: সেদিন তুই বলেছিলি
1: আমরা কি একটু লেট হয়ে গেলাম,
0: আর আমি শুধু হাসছিলাম, কারণ কিছু ফিলিংসের কোনো টাইমিং হয় না, ওগুলো ওল্ড সঙ্গের মতো বহু বছর পর শুনলেও সেম জায়গাতেই আঘাত করে।
1: জানিস আবির, সব লাভ স্টোরিতে রিলেশনশিপ লাগে না, কিছু গল্পে শুধু একজন মানুষ থাকা চাই যে দূরে থেকেও সে হোমলি ফিলটা ঠিক সব সময় করিয়ে যায়।
0: আর কিছু ফ্রেন্ডশিপ চুপচাপ প্রেম হয়ে যায়, কিন্তু কখনো কনফেস করা যায় না।
1: তাই তো, আজও যখন বৃষ্টি পড়ে আমি স্কুল ব্যাগের সে ছোট্ট কেচিনটা খুঁজে যাই।
0: আর আমি এখনো ওই ওল্ড প্লে লিস্টের সেই গানটা যেটা তুই বলেছিলি, একদিন এই গান শুনলে আমাকে ঠিক তোর মনে পড়বে।
1: কিছু মানুষ কখনো এক্স হয় না, ওরা স্মৃতি হয়েই থেকে যায়, ঠিক গানের মতো। কে প্রথম কাছে এসেছি।

শ্রোতা বন্ধুরা, বলতে বলতেই আমরা কিন্তু আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই পর্ব জুড়ে আমি তোমাদের সঙ্গে ছিলাম আরজে দেবর্পিত। আবারও কথা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম চূড়ান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে জানিয়ে দেবার পালা আজকের সংবাদ শিরোনামের। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস দেশের চিকিৎসা উদ্ভাবন এবং স্বাস্থ্য সেবা উৎকর্ষের প্রধান চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে। নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে এই মাসের 51তম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল উপরাষ্ট্রপতি বলেন, এইমস সাধারণ মানুষের জন্য উল্লেখযোগ্যভাবে সাশ্রয়ের পাশাপাশি রোগী সেবা ও আধুনিক চিকিৎসার সর্বোচ্চ মান স্থাপন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার একটি সাইবার সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, সাইবার অপরাধ দমনে ভুয়ো অ্যাকাউন্টগুলো বড় চ্যালেঞ্জ। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার গতকাল রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2026 প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটি মামলা দায়ের করেছে। শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে এই মামলা নথিভুক্ত হয়েছে। তদন্তকারী সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, নিট ইউজি পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার থেকে 6 দিনে 5টি দেশ সফর করবেন। তিনি এই সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাবেন। আজ পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন এন রঙ্গস্বামী। লোকভবনে শ্রীরঙ্গস্বামীকে শপথ বাক্য পাঠ করাবেন উপরাজ্যপাল কে কৈলাসনাথন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা বা PMAJAY এর মাধ্যমে কর্মসূচি রূপায়ণ বিষয়ে এক বৈঠক গতকাল কৈলাসহরে জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে 19টি জেলা পরিষদের সভাধিপতি, জেলা শাসক, জেলা কল্যাণ অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে 2 দিনের জাতীয় আলোচনা চক্র আজ শেষ হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান বা PM উষা এর অধীনে এই কর্মসূচির আয়োজন। আলোচনা চক্রের বিষয় নীতি ও

রাজনীতিতে নারী একটি উপনিবেশ পরবর্তী দৃষ্টিভঙ্গি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। গতকাল আসরের দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। আগামী 24 ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। পশ্চিম জেলার ধলাই, ঊনকোটি, খোয়াই ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি পরবর্তী পর্বে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উৎসান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, আর যে অঙ্কিতার সঙ্গে আপনারা যে পর্বখানিতে চলে এসেছেন, সেই পর্বখানি হচ্ছে আর কিছুই নয়, সেই পর্বখানি হচ্ছে বলছি তোমায় পর্ব। আর বলছি তোমায় পর্বে আজকে কি বিষয় সেটাই ভাবছেন তো। একটু আগে গানখানি শোনাচ্ছিলাম, গানখানিতে যে কথাগুলো বলছিল, যে রূপকথারা, সেই রূপকথার গল্প আজকে আমি জানতে চাইছি। হ্যাঁ শ্রোতা বন্ধু, এরকম কত রূপকথার গল্প আমাদের জীবনে রয়েছে বলুন তো। রাতের বেলা হয়তো এমন একটা রাত যেখানে কারেন্ট নেই, দাদু কিংবা দিদা কিংবা ঠাম্মা তাদের কোলে শুয়ে শুয়ে কত রাজরাজাদের গল্প আমরা শুনতাম, কত গল্প, যে গল্পগুলো আজ বলা যায় আমাদের স্মৃতিতে রয়ে গেছে।

আর কথায় আছে যে স্মৃতি সততই সুন্দর, তাই নয়? সেই সব রূপকথার গল্প আজকে আমি জানতে চাইছি। রাজা রানী পক্ষীরাজের ঘোড়া, এরকম কত গল্প। দেবালয়ে আরতি বাজনা বাজিয়ে থামিয়া গিয়াছে, মার আঁচলখানির উপর শুইয়া রূপকথা শুনতেছিলাম, এরকম কত রূপকথা রয়েছে বলুন তো। এবং বিশ শতকের একেবারে গোড়ার দিকে এ চিত্রটি বোধ হয় একেবারে বাংলার ঘরে ঘরে দেখা যেত। যদিও এখন এই আধুনিক জগতে এই চিত্রটি বলা যায় অনেকটাই উধাও হয়ে গেছে। এখন মায়ের আঁচল থেকে ঠাকুমার কোল সবই বলা যায় অনেকটা দূরে সরে গেছে। কিন্তু এই যে দৃশ্যটা শ্রোতাবন্ধু, সেই দৃশ্যটা আমাদের জীবনে কত সুন্দর, কত নতুনভাবে ধরা দিত বলুন তো। কত চির সুন্দর রাজপুত্র রাজকন্যার অবর্ণনীয় ছবি হয়তো আমাদের সেই শৈশবে আমাদের চোখের সামনে সত্যিকার হয়ে উঠত। আসলে একটা কথা আছে যে পড়ার বই যখনই আমরা হাতে নিই তখনই বোধহয় আমাদের ঘুম পেয়ে যায়, কিন্তু সেই রূপকথার গল্প শোনার জন্য যখন সেই গল্পের বইটা আমরা নিতাম তখন আমাদের কিন্তু কখনোই চোখে ঘুম আসতো না, বরং একটা ইন্টারেস্ট কাজ করতো। এখনকার দিনের বাচ্চারা কি সেটা করে? না, এখনকার দিনের বাচ্চাদের জগৎ বলতে সেই মোবাইল ফোন, সেই মুঠো ফোন। তো এরকম আজকে শ্রোতাবন্ধুরা আপনাদের থেকে জানতে চাই, যেটা বলছি তোমায় পড়বে, সেটা হচ্ছে এই রূপকথার গল্প। 03-8-1-2-3-2-6-2-5-3 এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার, ফোন করুন আমাদের, আর ফোন করে কথা বলুন আমাদের সঙ্গে। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে

কিছু কিছু রূপকথা সত্যি হোক হোক নিয়মের অন্যথা। ছোটবেলায় শুনেছি, কিন্তু এই বর্তমান সময়ে বাচ্চারা কি সত্যি এই রূপকথাগুলো শোনে? আর যদি শুনেও থাকে, তাদের শোনানোর কি কেউ আছে? কি মনে হয় আপনাদের? 03-81-232-6253 আমাদের টেলিফোন নাম্বার খোলা রয়েছে, আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু খোলা রয়েছে, 9402169965, যেখানে আপনারা লিখে পাঠাতে পারেন আপনাদের মনের কথা। আর চাইলে আমাদের ফোনও করতে পারেন। ফোন করার জন্য যেটা করতে হবে, ডায়াল করতে হবে আমাদের ফোন নম্বরটি 03-81-232-6253। এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার।

বাংলায় তখন হ্যানসেল অ্যান্ড গ্রেটেল। গ্রিম ভাইদের রূপকথা, রুশ দেশের উপকথার কাহিনীর রমরমা বাজার। বাংলার শিশু কিশোরদের জন্য বাংলায় আর তেমন বই কই। ঠিক সেই সময়ে ময়মনসিংহ অঞ্চলে জমিদারির কাজের ফাঁকে ফাঁকে একটি মানুষ গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বেড়াতে লাগলেন। সে সময়ে পূর্ববঙ্গের গ্রামাঞ্চলে বাঙালির ঘরে ঘরে অবরুদ্ধা মহিলাদের মুখে মুখে ফিরত অসংখ্য রূপকথার গল্প। বিশেষ করে ঘরের নাতি নাতনিদের মনোরঞ্জনের জন্যই তো মা ঠাকুমা দিদিমা পিসিমারা এমনতর রূপকথার ঝুলি সংরক্ষণ করে রাখতেন। কিন্তু সেসব কাহিনী মা ঠাকুমা দিদিমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে যাবার আশঙ্কা তো থেকেই যেত। তার উপায় একটি বের করলেন সেই ছাঁপোষা মানুষটি। লিখেছিলেন যে বাংলার শ্যামপল্লীর কোণে কোণে এমনই আনন্দ ছিল, এমনই আবেশ ছিল। মা আমার অফুরান রূপকথা বলতেন, জানতেন বললে ভুল হয় ঘর কন্যায় রূপকথা যেন চড়ানো ছিল।

এমন গৃহিণী তখন ছিল না যিনি রূপকথা জানতেন না, কারণ না জানলে যেন লজ্জার ছিল। ছেলেবেলায় নিজের পিসি রাজলক্ষ্মী চৌধুরানীর কাছে থাকার সময় পল্লী অঞ্চলের অনেক রূপকথা গীতিকথা শুনেছে। সেই তাগিদ থেকেই তো গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে সংগ্রহ করেন বাংলার ঐতিহ্যবাহী নিজস্ব মৌখিক সাহিত্য, যা কিনা কথায় আর ছন্দে একেবারে অনবদ্য ছিল। তিনি কে ভাবছেন তো? তিনি আর কেউ নয়, তিনি আমাদের সকলের প্রিয় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। কি অদ্ভুতভাবে বাংলা কথা সাহিত্যে রূপকথার অনুপ্রবেশ ঘটিয়েছিলেন এই গুণী মানুষটি বলুন তো। আজ ভাবলে সত্যিই আশ্চর্য হতে হয়। এবং দক্ষিণারঞ্জন ভ্রমণে বেরিয়ে পড়তেন জমিদারি দেখতে গিয়ে, এই গ্রাম থেকে সেই গ্রাম হয়ে গ্রামান্তরে পথ ঘাট মাঠ পেরিয়ে দূরের গাঁয়ে গঞ্জে ডিঙি নৌকোয় নদী নালা খাল বিল এড়িয়ে কখনো মাঠে শুনেছেন রাখাল ছেলের বাঁশি, আবার কখনো পারে বা নৌকোয় বসে শুনেছেন মাঝির মুখে উদাত্ত ভাটিয়ালি গান। গ্রাম বাংলা চষে সোদা মাটির গন্ধ লাগা গল্পগুলো মা মাসিমা ঠাকুমা দিদিমাদের কাছ থেকে সযত্নে তুলে এনেছিলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। আর কথা সাহিত্যে একটা সমগ্রতার আকর্ষণ যেন তিনি অনুভব করেছিলেন। আর দক্ষিণারঞ্জনের এই কাজে তাই লোককথা রূপকথা উপকথা পুরাণ ইতিহাস যেন এক একটি জীবনের বাস্তব সংগ্রহ। এর ফলস্বরূপ বাংলার ঘরে ঘরে প্রতিদিনের অবসরের দুপুরগুলো দখল করে নিত সেই বুদ্ধভুতুম চাঁদের বুড়িরা। আসলে গ্রাম বাংলা চষে মাটির গন্ধমেশা কাহিনীগুলো তুলে এনেছিলেন যে তিনি, যেমনভাবে মা পিসিমাদের কাছ থেকে গল্প শুনতেন তেমনই যেন একেবারে ঝরঝরে ভাষায় তিনি লিখেছিলেন সেই সব কাহিনী। সব তো সংগ্রহ করলেন, কিন্তু তাকে তো আঁটোফাঁটো করে বাঁধতে হবে। শুরু করলেন পরের কাজটিও, লেখার সঙ্গে আঁকাও যে দরকার। শিশুর চিত্তে ছবির প্রভাব যে অনেকটাই বেশি, তাই নিজেই বসে গেলেন মানানসই ছবি তৈরিতে, আর সে কাজও দ্রুততার সঙ্গে সম্পূর্ণ হলো। এবার এই দুই মলাটের মধ্যে ধরে রাখবে কে? সে সময়ে যোগ হলো তার মতোই আরও এক উৎসাহী সংগ্রাহকের সঙ্গে, তিনি দীনেশচন্দ্র সেন। তো শ্রোতা বন্ধুরা, এরকম বহু কথা রয়েছে, সব কথা তো একসঙ্গে বলা সম্ভব নয়। এই মুহূর্তে আরও একটি গান শোনাই, তারপর ফিরে আসছি আবারও কথায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর তবে একটাই কথা যে বলছি তোমায় পর্বে রয়েছি, শুনতে চাইছি আপনাদের মনের কথা। কি মনে হয় আপনাদের যে এই যে রূপকথা, রূপকথার গল্প আমরা সত্যিই কি বাচ্চাদের শোনাই এখন, নাকি শোনানোর সত্যিই কি কেউ আছে? সেটাই আপনাদের থেকে জানতে চাই। 03-81-232-6253।

নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, শ্রোতা বন্ধু কে বলছিলেন? নমস্কার, হ্যালো। না, কোনো কথা শোনা যাচ্ছে না। শ্রোতা বন্ধু, যিনি ফোন করেছিলেন, দয়া করে আরও একবার ফোন করবেন। আবারও গানে যাচ্ছি, তারপর আবারও ফিরে আসছি কথায়, কিন্তু না, আরেকজন রয়েছে। নমস্কার, হ্যালো হ্যালো, কে বলছেন?

নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছিলেন? হ্যালো হ্যালো শ্রোতা বন্ধু, কে বলছিলেন? না, কোনো কথা শোনা যাচ্ছে না, হয়তো কোনো সমস্যা হচ্ছে ফোন লাইনে। শ্রোতা বন্ধু, কে বলছিলেন? নমস্কার।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে আর কথা বলছিলাম আজকে রূপকথা নিয়ে। শ্রোতা বন্ধুরা, সময় পেরিয়ে যাচ্ছে, অনেকে ফোন করেছেন, হয়তো ফোন লাইনের কোনো সমস্যা হচ্ছে, আমাদের এখানে ফোন আসছে কিন্তু আমি তাদের কোনো কথা শুনতে পাচ্ছি না, হয়তো তারাও আমাকে শুনতে পাচ্ছে না, জানি না কি সমস্যা একটা হচ্ছে। তো যাই হোক, শ্রোতা বন্ধু আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছিলেন?
1: হ্যালো,
0: কে বলছিলেন? এই রে, কেটে গেছে, কেটে গেছে, উনি হয়তো আমাকে শুনতে পাননি। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি বলছি তোমায় পর্বে, আর বলছি তোমায় পর্বে কথা বলছি আজকে রূপকথা নিয়ে। যেটাই বলার প্রথম থেকেই যেটা বলছিলাম যে রূপকথা, যে গল্পগুলো শুনে আমরা বড় হয়েছি, আজকের দিনের বাচ্চারা সত্যিই কি সেই গল্পগুলো শুনছে, নাকি তাদের শোনানোর কেউ আছে? কি মনে হয় আপনাদের? আপনাদের থেকে জানতে চাইছি সেই কথা। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি বলছি তোমায় পর্বে, আর রূপকথা নিয়ে কথা বলছিলাম। ইতিমধ্যে অনেকে ফোন করেছেন শ্রোতা বন্ধু, তো যেহেতু ফোন করেছেন কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না, জানি না ফোন লাইনের একটু সমস্যা তো হচ্ছে। যেটা বলছিলাম যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার একখানি বই প্রকাশ করতে উদ্যোগী হলেন, আর এই কথা সাহিত্যকে তিনি চার ভাগে ভাগ করলেন, একটা রূপকথা, একটা গীতিকথা, একটা ব্রতকথা, আর একটা রসকথা। সেই শুরু দীনেশচন্দ্র সেনের সহযোগিতায় একে একে প্রকাশিত হল ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠান দিদির থলে, দাদামশায়ের থলে, এরকম আরও কত। এবং সেই সঙ্গে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আরও কিছু গ্রন্থ রয়েছে, যে গ্রন্থগুলো হচ্ছে খোকা খুকুর খেলা, চারু ও হারু, রজত জয়ন্তী, পূজার কথা, উৎপল রবি, আমার দেশ। সত্যি ইতিহাসের পাতায় যদি ফিরে তাকানো যায় তাহলে দেখা যায় কিংবা জানা যায় যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তার পিসির কাছে যেই গল্পগুলো শুনেছিলেন সেই গল্পগুলোকে রূপকথা বা গীতিকথার আকারে আমাদের কাছে উপহার দিয়েছেন। এবং সত্যি অর্থেই যুবা বয়সে দক্ষিণারঞ্জনের সাহিত্য জীবন শুরু হয়। প্রদীপ সাহিত্য পরিষদ পত্রিকায় নিয়মিত যিনি লিখেছিলেন সেই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের অমরত্ব কিন্তু লাভ হয়েছে সেই ঠাকুরমার ঝুলির গ্রন্থের মাধ্যমে। মনে পড়ে সেই ঠাকুরমার ঝুলির কথা? সেই ঠাকুরমার ঝুলি কে না পড়েছে বলুন তো? মনে পড়ছে সেই সব দিনের কথা? আজকে সেই স্মৃতিটাকেই টুসকে দিতে চাইছিলাম। এরকম বহুবার হয়তো

বইমেলায় গেছি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের একখানি বই চোখে পড়েছে, সে বইটা কিনে নিলাম। তারপরে পড়ার বই বাদ দিয়ে সেই সকল বই পড়ার জন্য একেবারে উদগ্রীব হয়ে থাকতাম। দুপুরবেলা সেই ভাত খেয়ে যদি স্কুলে না যাওয়া যেত তাহলেই সেই বইখানি নিয়ে বসে পড়তাম বইখানি পড়তে, এবং তারপর সেই পক্ষী রাজার গল্প, রাজা রানীর গল্প, ঠাকুমার ঝুলির, এরকম কত কত গল্প রয়েছে। শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি, ফিরে আসবো আবারও এই মুহূর্তে আরও একটি গান আপনাদের জন্য।

0: আজ থেকে আমার সোনার চুলের মেয়ের নাম সোনালি, আর রূপোর চুলের মেয়ের নাম রূপালি। ইরানি, নাম দুটো ভালো না?
1: খুব ভালো মহারাজ, খুব ভালো।

0: আমার চুলটা কি ভালো না? আর রূপালীর চুলটা পচা, একদম সাদা বুড়িদের মতো।
1: হ্যাঁ সোনালি, তোমার তো সোনার চুল, তোমার চুল খুব সুন্দর।
0: মা বাবা, আমাকে একটা সোনার চিরুনি গড়িয়ে দাও না।
2: হ্যাঁ দেব, আজই শাকরাকে ডেকে তোমার জন্য সোনার চিরুনি গড়িয়ে দেব মা।
1: তোমার চুলই তোমার সৌন্দর্য বর্ধক, তোমার চুলের জন্য তো সোনা চিরুনি করে দিতেই হবে।
3: আর আমাকে দেবে না?
2: তোমার জন্য এই প্রাসাদে যা চিরুনি আছে তাই যথেষ্ট রূপালী।

0: আমার জানলা সোজা সুজি ফুল শুকনো হয়ে পড়ে আছে, অথচ মালির কোনো হুঁশ নেই। মেজাজটাই বিগড়ে গেল একেবারে। মালিকে মজা দেখাতে হবে।
1: মালি, এসব আমি কি শুনছি?

0: আগে আগে মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ, এমন ভুল আর হবে না মহারাজ।
1: ভুল না ছাই, সব চক্রান্ত, আমার মেজাজ বিগড়ে দেওয়া চক্রান্ত। বাবা, আমি চাই এই মালিকে এক্ষুনি চাকরি থেকে বরখাস্ত করা হোক।
2: না না বাবা, একটা ছোট্ট ভুলের জন্য এত বড় শাস্তি দেওয়াটা অনুচিত। মালি অনেক খেটে ওই ফুল গাছগুলোতে ফুল এনেছে, মালির সঙ্গে এরকম ব্যবহার করা অন্যায়।
1: তুই খুব ন্যায় অন্যায় বুঝিস মনে হচ্ছে? ভুলটা ভুলই, এই মালিক কাল থেকে আর এখানে কাজ করবে না।
3: সোনালী ঠিকই বলছে, এই যাও যাও, তোমাকে আর এখানে কাজ করতে হবে না, যাও।
4: রানী, অনন্তপুরের রাজা আমার পরম বন্ধু রবি বর্মা আমায় সপরিবারে শিকারে আমন্ত্রণ জানিয়েছে।
5: তাই নাকি? তা কবে যেতে হবে?
4: কাল সকালে।
6: এসো এসো এসো সমুদ্র, এসো।
4: রবি, কতদিন পরে আমাদের দেখা।
1: কি অপরূপ দেখতে রাজকুমার কে! রাজকুমার দেববর্মার বীরত্বেরও অনেক কাহিনী শুনেছি বাবার মুখে, এরকম একজন রাজকুমারী তো আমার স্বামী হওয়ার যোগ্য।
6: চলো সমুদ্র, শিকারে বেরোনো যাক।
2: আমি শিকারে যাবো না বাবা, তোমরা যাও।
4: ঠিক আছে ঠিক আছে, চলো সবাই বেরোনো যাক।
2: বা, এই জঙ্গলে কত পাখি, কি সুন্দর তাদের ডাক! কেন যে এখানে শিকার করতে আসে কে জানে। আরে, ওটা রাজকুমার দেববর্মা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কিন্তু রাজকুমার দেববর্মা, আপনি এখানে, আপনি সবার সঙ্গে শিকারে গেলেন যে?
7: ও রাজকুমারী রূপালি, আমি সবার অলক্ষ্যে শিকার ছেড়ে এখানে চলে এসেছি। নিরীহ পশুদের শিকার করতে আমার ভালো লাগে না, তার থেকে জঙ্গলের মধ্যে পাখির ডাক অনেক মনোমুগ্ধকর। কিন্তু আপনি শিকারে গেলেন না কেন রাজকুমারী?
2: আমারও আপনার মতো পাখির ডাক মনোমুগ্ধকর লাগে, তাই।
7: আসুন আসুন, তাহলে এখানে বসে পাখির ডাক উপভোগ করা যাক, কেমন? বাহ, আপনার চুলটা তো অপূর্ব।
2: সত্যি
7: সত্যি, এরকম রজত শুভ্র রং আমার খুব প্রিয়।
1: বাবা মা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে।
5: কি কথা বলো।
1: আমার রাজকুমার দেববর্মাকে পছন্দ হয়েছে, আমি দেববর্মাকে বিয়ে করতে চাই।
4: বাহ বাহ বাহ, এ তো উত্তম কথা, আমি আজই তাহলে রবি বর্মার সাথে কথা বলছি।
2: না না, এ আমি কি শুনলাম! আমি আর দেববর্মা তো একে অপরকে ভালোবাসি, কিন্তু কিন্তু এ বিয়ে আমি আটকাবো কি করে? কোনোদিনই তো আমি আমার ভালোবাসার জিনিসটা পাইনি। সোনালি তো সব সময় সবকিছু পেয়েছে, না পারবো না, এবারেও আমি আমার মনের কথা কাউকে বলতে পারবো না।

0: বলো কি বলবে?
1: রাজা সমুদ্র রত্নাবলীর কন্যা তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তোমার কোনো আপত্তি নেই তো?
0: রাজা সমুদ্র রত্নাবলীর কন্যা? না বাবা, আমার কোনো আপত্তি নেই।
1: ঠিক আছে, তাহলে প্রাসাদে ফিরেই তোমার বিয়ের তোড়জোড় শুরু করা হবে।

0: রাজকুমারী সোনালি, তুমি একদিন আমায় বিনা কারণে অপমান করে তাড়িয়েছিলে, এই সোনার চুলের জন্যই তোমার এত অহংকার না? হ্যাঁ, এই চুল আমি কেটে দেব। কাল না তোমার বিয়ে? হ্যাঁ, কাল তুমি ন্যাড়া হয়ে বিয়ের পিঁড়িতে বসবে। হ্যাঁ,
1: কি হয়েছে, কি হয়েছে?
2: আমার আমার সোনার চুল কোথায়

0: এটাকে করলো? আমি আমি তাকে
1: উফ, আপনি তাকে খুঁজে বের করবেন পরে, কিন্তু আজ যে আমাদের মেয়েটার বিয়ে, সেটা কি হবে ভাবতে পারছেন?
0: ও হ্যাঁ, তাই তো।
2: আমার চুল, আমি এখন চুল পাবো কোথায়?
3: সোনালি, তুই বরং আমার চুলটা নিয়ে নে, পরে আমার তোর দুজনেরই চুল গজিয়ে যাবে, কিন্তু আজকের জন্য তুই আমার চুলটাই নে।
2: তোর চুল? তোর ওই সাদা পুরীদের চুল?
3: চিন্তা করিস না, দেখি রাজকুমারের ওই সাদা চুলই পছন্দ হবে।
1: হ্যাঁ, রূপালী ঠিকই বলছে, আজকের মতো মান সম্মানটা তো বাঁচবে।
0: সেই ভালো, সেই ভালো।

0: কি হলো আজকের দিনেও তুমি লজ্জা পাবে?
1: আজই তো মেয়েদের জীবনে লজ্জা পাওয়ার দিন।
0: বাহ, তুমি তো বেশ সুন্দর করে কথা বলতে পারো। আমি সেদিনই বুঝেছিলাম।
1: কোন দিন রাজকুমার?
0: ওই তো যেদিন তুমি আর আমি একান্তে ওই নদীর ধারে বসে পাখির গান শুনেছিলাম, সেই দিন।
1: পাখির গান? কই, আমার তো এরকম কোনো কথা মনে পড়ছে না রাজকুমার দেববর্মা।
0: এ কি বলছো তুমি? সেদিন একসাথে হাতে হাত দিয়ে আমরা সূর্যোদয় দেখলাম, তোমার কি কিছুই মনে নেই রূপালী?
1: রূপালী? আমি তো রূপালী নই, আমি সোনালী।
0: সোনালী? কিন্তু কিন্তু আমি তো ভেবেছিলাম আমার বিয়ে হবে রূপালীর সাথে। আমরা যে দুজন দুজনকে ভালোবাসি।
1: ভালোবাসেন?
0: হ্যাঁ ভালোবাসি।
1: তার মানে আপনাকে ভালোবাসা সত্ত্বেও রূপালী শুধু আমার খুশির জন্য নিজের ভালোবাসা ত্যাগ করলো, নিজের চুল পর্যন্ত আমাকে দিয়ে দিল? না না, অনেক বড় ভুল করেছি আমি। আমি অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। না না না, এই ভুল আমাকে শোধরাতেই হবে, শোধরাতেই হবে।
2: রূপালী এতটাই নিঃস্বার্থ? না না না না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো চলো সবাই রূপালীর কাছে যাই। রূপালী, মা আমার, আর কাঁদিস না মা, কাঁদিস না।
3: কি তোমরা?
4: হ্যাঁ আমরা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি।
1: আমি আমি সব জেনে গেছি রূপালী, সব। তুই নিজের ভালোবাসা শুধুমাত্র আমার জন্য ত্যাগ করে দিলি, আর আমি কিনা স্বার্থপরের মতো। ছি বাবা বাবা, আমি চাই রূপালীর সাথে রাজকুমার দেববর্মার বিবাহের আয়োজন করা হোক।
2: হবে হবে, তাই হবে। এই এই কে আছো? ধুমধাম করে রূপালীর সাথে রাজকুমার দেববর্মার বিবাহের আয়োজন করো।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মুচুয়ান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা সোনার চুল আর রূপার চুল, সেই গল্প কাহিনী আপনাদের শোনাচ্ছিলাম। শ্রোতা বন্ধুরা, যেহেতু ফোন লাইনে একটু সমস্যা রয়েছে তাই কথা হলো না আপনাদের সঙ্গে, আর ধীরে ধীরে সময়ও কিন্তু বলছে যে বলছি তোমায় পর্ব থেকে বিদায় নিতে হবে। তবে একটাই কথা বলার যে যদিও আজকে আমিই বলে গেছি, আপনারা হয়তো শুনেছেন আর কেউ কেউ চেষ্টাও করেছেন আমাদের ফোন করার এবং ফোনও করেছেন, কিন্তু যেটা হয় যে মাঝে মধ্যে যন্ত্রের যন্ত্রণার জন্য আমরা নিজেরা কথা বলতে পারি না, আমাদের কষ্ট হয়ে যায়। আজকেও সেই যন্ত্রের যন্ত্রণার জন্য আপনাদের সঙ্গে কথা হলো না, তবে নিশ্চয়ই আরেকদিন আপনাদের সঙ্গে বলছি তোমায় পর্বে কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই বলবো। আর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এখনকার বাচ্চারা যারা রয়েছে, আমি জানি তারা মুঠোফোনে অভ্যস্ত, তারা মোবাইল গেম নিয়ে ব্যস্ত, কিন্তু এত সব ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে এরকম গল্প যদি তাদের শোনানো যায় খুব একটা মন্দ হবে না। চেষ্টা করুন না একটু আধটু তাদের সেই রূপকথার গল্পগুলো শোনাতে, যে

গল্পগুলো শুনে আপনি বড় হয়েছেন, আমি বড় হয়েছি, আমরা সকলে বড় হয়েছি। আমাদের দুপুরবেলা শীত ঘুম না দিয়ে হয়তো সেই দুপুরবেলার পরন্ত রোদ্দুরে যে দুপুরটা কেটে যেত গল্পগুলো পড়ে, চলুন এরকম আরও, হ্যাঁ শ্রোতাবন্ধু, এরকম আরও গল্প আমরা শোনাই আমাদের আগামী প্রজন্মকে। আর বলে দিই সেই প্রজন্মকে যে আমাদের এরকম কত শত ভাণ্ডার রয়েছে, সেই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কিন্তু আমাদের জন্য সেই গল্পগুলো জমা করে গেছেন। চেষ্টা করুন তাদের হাতে সে বইখানি তুলে দেবার। বাংলার সর্বকালের শ্রেষ্ঠ রূপকথার কাহিনী ঠাকুরমার ঝুলির পাণ্ডুলিপি আর সঙ্গে তাঁর আঁকা, সেই সব নিয়ে চলুন আমরা পৌঁছে দিই আমাদের আগামী প্রজন্মের হাতে লাল কমল নীল কমল গল্পে সেই রাক্ষসের হাট। হেও তো একেবারে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের করা একটা উটকাট, তাই না? শ্রোতা বন্ধুরা, কথা বলার অনেক ইচ্ছে ছিল, কথা হয়নি, নিশ্চয়ই আবারও আরও অন্য একদিন কথা হবে। আজকের মতো তাহলে বলছি তোমায় বর্ব থেকে বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

0: টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: ব্যবস্থা হয়ে গেছে।
0: কিসের?
4: গুডির ফিজের।
0: দেখা, 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই এ কথা বলে, সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আমাদের যে পর্বখানি নিয়ে, সেই পর্বখানি হচ্ছে তুমি অনন্যা। তুমি অনন্যা অনুষ্ঠানে আজ অঙ্কিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে। শ্রোতা বন্ধুরা, আজ এমন একটা দিন যেদিনে আমরা এমন এক নারীকে হারিয়েছি যিনি প্রান্তরের গান আমার, মেঠো সুরের গান আমার, হারিয়ে গেল কোন বেলায় কিংবা আকাশে আগুন জ্বালায়। এরকম 50-এর দশকে সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আলপনা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বাংলা গানে যিনি তার ছাপ রেখে গেছিলেন তিনি আর কেউই নয়, তিনি হচ্ছেন সঙ্গীতশিল্পী উৎপলা সেন। উৎপলা সেনের গান আর উৎপলা সেনের গল্প, জীবনের গল্প আজকে আপনাদের শোনাব এই তুমি অনন্যা অনুষ্ঠানে। এ যুগের ছেলেমেয়েরা তাকে কি চেনে? কি মনে হয়, 50-60-এর দশকে সেই উৎপলা সেন আর সতীনাথ মুখোপাধ্যায়ের জুটিকে একেবারে আধুনিক বাংলা গানের উত্তম সুচিত্রা জুটি যেন বলা হতো, আর এতটাই জনপ্রিয়তা তাদের ছিল। নবীন প্রজন্মের ভিতর তাদের সুর, তাদের গান সঞ্চারিত করতেই

সেই উৎপলা সেন আজও তার গানের মাধ্যমে বেঁচে রয়েছে। যদিও উৎপলা সেন আর সতীনাথ মুখোপাধ্যায় দুজনে খুব বেশি দিন একসঙ্গে গান করেনি, কিন্তু আধুনিক গানে দুজনেই যেন জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। তাদের জুটির আইকনিক গান, যেটাকে বলা যায় ভাগ্যের চাকাটা তো ঘুরছে, আর ভাগ্যের চাকাটা তো ঘুরবেই, সেই বাংলা ছবির গান। তো চলুন শ্রোতা বন্ধুরা, আজকে উৎপলা সেনকে নিয়ে কথা বলি, কারণ আজকের এই দিনে, এমন একটা দিনে আমরা হারিয়েছিলাম সেই মেয়েটিকে, যে মেয়েটি ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখেছিল। কি স্বপ্ন, কী রকম, সব কিছু বলবো এই মুহূর্তে একখানি গান আপনাদের জন্য।

নাম উৎপলা সেন। কলকাতা দূরদর্শনে পাশাপাশি দাঁড়িয়ে তখন গিয়েছিলেন গান উৎপলা সেন আর সতীনাথ। হ্যাঁ, উৎপলার বড় বড় টিপ, কালো কাঁচের চশমা, ববকাট চুলে যেন একটা জমকালো সাজের দাপট, আর তাঁর পাশে সতীনাথ ততটাই স্নিগ্ধ। সে তো শুভ্র ধুতি পাঞ্জাবিতে নিপাট ভালো মানুষ। আর বলা যায় ১৯৮০ সালের ছায়াছবি ভাগ্যচক্র, সঙ্গীত পরিচালক ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, আর এই ছবিতে ওনার সুরে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আরতি মুখোপাধ্যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায় সবার প্লেব্যাকের রিহার্সাল চলছে। কিন্তু উৎপলা বা সতীনাথ কখনোই তাদের নিজেদের জন্য তখনও কোনো গান সৃষ্টি করেনি। ছবির পরিচালক অজয় বিশ্বাস বলেন, সতীনাথদা, আপনার আর উৎপলাদের একটা ডুয়েট চাই। কিন্তু কারণ উনিও জানতেন যে উৎপলা সতীনাথের ডুয়েটের জনপ্রিয়তা তখন তুঙ্গে। সতীনাথ বলেন, সমস্ত গান তো গল্প অনুযায়ী করেছি, সেখানে আমার আর উৎপলার ডুয়েট কী করে হবে? কথা শেষ করার আগেই অজয় বিশ্বাস বলে উঠলেন, আপনি চিন্তা করবেন না সতীনাথদা, আপনি গান রেডি করুন, আমি ছায়াছবিতে সিকোয়েন্স তৈরি করে দেব। এইভাবেই সৃষ্টি হয়েছিল গীতিকার শ্যামল গুপ্তর কথায় সতীনাথের সুরে আর উৎপলা সতীনাথের কণ্ঠের জাদুতে ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবেই। ছবিতে সুলতা চৌধুরী আর সমর কুমারের আইটেম নাচে ব্যবহার হলো সেই গান। ভাগ্যচক্র ছবি যদিও ততটা সফলতা অর্জন করতে পারেনি, কিন্তু উৎপলা আর সতীনাথের সেই গান ভাগ্যের চাকাটা তো ঘুরছে সুপার ডুপার হিট করল।

উৎপলা সেন ছিলেন ঢাকার মেয়ে। জন্ম 1924 সালের 12ই মার্চ। ঢাকার রায়বাহাদুর পরিবারের সম্ভ্রান্ত বংশের মেয়ে ছিলেন তিনি। সুন্দর মুখ দেখে রায়বাহাদুর ঠাকুরদা নাতনির রাম রেখেছিলেন উৎপলা। উৎপলার মা ছিলেন আনন্দময়ী মায়ের অষ্ট সখীর এক সখী, সঙ্গীত সাধিকা হিরণবালা দেবী। মায়ের কাছেই মেয়ের প্রথম সঙ্গীত শিক্ষা। 30-এর দশকের শেষের দিকে ঢাকা বেতার কেন্দ্রে সঙ্গীতশিল্পী হিসেবে যোগ দেন উৎপলা সেন। 1941 সালে রবি ঠাকুরের প্রয়াণের দিন ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল কিশোরী উৎপলার কণ্ঠে সেই কবিতাখানি, নির্ঝরের স্বপ্নভঙ্গ। গানের পাশাপাশি কবিতা পাঠ, নাটকে অভিনয়ও রেডিওতে গানও করতেন তিনি। এবং উৎপলার রায়বাহাদুর বাবা কিন্তু মেয়ের বাইরে গান গাওয়া একদমই পছন্দ করতেন না, নিজের স্ত্রীকেও তিনি বাইরে গান গাইতে দিতেন না।

এমনকি গান গাওয়ার অপরাধে ঢাকার স্কুল থেকে বিতাড়িতও হতে হয়েছিল উৎপলাকে। কিন্তু স্টেটসম্যান কাগজে উৎপলার গানের ভূয়সী প্রশংসা বেরোলে স্কুল উৎপলাকে সাদরে ডেকে নিয়েছিল। 1944 সাল, ঢাকা থেকে কলকাতা এসেছিল উৎপলা। গুরু সুধীরলাল চক্রবর্তীর তালিমে রেকর্ডও বেরিয়েছে উৎপলার। রেকর্ড বেরোতেই একেবারে সাড়া ফেলে দিল। উৎপলা তখন স্কটিশ চার্চ কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সুক্তারাগো নিয়োনা বিদায় আর এক হাতে মোর পূজার থালা গান গেয়ে প্রদীপের আলোয় চলে আসে যেন উৎপলা। পরবর্তীকালে নেতাজি ইনডোর স্টেডিয়ামে গাইতে এসে কিশোর কুমার উৎপলা সেনের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিলেন, দিদি, আপনার এক হাতে মোর পূজার থালা গানটা আমার বাড়ির লাইব্রেরি কালেকশনে আছে। ক্লান্ত শরীরে শুটিং সেরে বাড়ি ফিরে উৎপলা সেনকে ফোন করে উত্তম কুমার বলতেন, প্লিজ একবার তোমার আমি তোমায় ছাড়া আর কিছু হয় ভাবতে পারি না গানটা শোনাবে। সুচিত্রা সেন চেয়েছিলেন উৎপলা সেনই যেন তাঁর লিপে এই পথ যদি না শেষ হয় গান গাইবেন। যদিও তা বাস্তবায়িত হয়নি, কিন্তু তারপরেও কিংবদন্তি ছিলেন উৎপলা সেন। গুরু সুধীরলাল চক্রবর্তী আর পঙ্কজ মল্লিকের হাত ধরে উৎপলার প্রথম প্লেব্যাক মেরি বেহেন ছবিতে। বাংলা ছবির প্লেব্যাকে ব্রাত্য করেই রাখা হয়েছিল উৎপলাকে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের জমানায় উৎপলা সেন বাংলা ছবিতে নায়িকাদের লিপে খুব বেশি গান যদিও পায়নি, কিন্তু তারপরেও সুচিত্রা সেনের প্রিয় পাত্রী কিন্তু ছিল উৎপলা সেন। এবং অসিত সেনের জীবন্তৃষা ছবিতে ভূপেন হাজারিকার সুরে উৎপলা গিয়েছিলেন তখন সুচিত্রার লিপেই আবার নতুন সকাল হবে। বউ ঠাকুরনির হাটে উৎপলা সেন আর প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান সত্যি অর্থেই সকলের মন কেড়ে নিয়েছিল। শ্রোতা বন্ধুরা, তুমি অনন্যা অনুষ্ঠানে রয়েছি, কথা বলছি উৎপলা সেনকে নিয়ে। আবারও গানে যাচ্ছি, তারপর আবারও ফিরে আসছি।

উৎপলার যে গান সবথেকে বেশি বিখ্যাত সেটা হচ্ছে অরুন্ধতী দেবীর লিপে বিচারক ছবিতে আমার মল্লিকা বনে। অরুন্ধতীর হাসির সঙ্গে মিলে যায় যেন উৎপলার ঝিম ধরা কণ্ঠ। মিতা চট্টোপাধ্যায়ের লিপে উৎপলার রয়েছে একটি হিট গান এক টুকরো আগুন ছবিতে ও বিরহী সরে থেকো না। আবার উত্তম কুমারের পরিচালনায় বন পলাশির পদাবলী ছবিতে উৎপলা গিয়েছিলেন বহুদিন পরে ভ্রমর এসেছে পন্তবনে। উৎপলা সেনের সঙ্গীত জীবনের মতোই তার ব্যক্তিগত জীবনও তো অনেকটাই বৈচিত্র্যময় ছিল। হ্যাঁ, উৎপলা সেনের বিয়ে দেওয়া হয়েছিল অন্য পেশার সঙ্গে যুক্ত বেনু সেনের সঙ্গে, কিন্তু ওই যে হয় যে সবসময় যেটা আমরা ভাবি সেটা তো আর আমাদের কপালে থাকে না, ঠিক তেমনটাই উৎপলার সঙ্গেও হয়েছিল। বেনু সেনের অকাল মৃত্যুতে অকাল বৈধব্য যোগ নেমে আসে উৎপলার জীবনে। তখন তার কোলে একমাত্র ছেলে আশিস, এবং তার এই বৈধব্য যন্ত্রণা একেবারেই মেনে নিতে পারেনি তার শাশুড়ি মা। বৌমাকে বললেন আবার বিয়ে করতে। আর তখন যেটা বঙ্গ সমাজে একেবারেই বিরল ছিল, যেখানে বিধবা বৌমাকে এই অলক্ষণে সাব্যস্ত করতে ব্যস্ত ছিল শাশুড়িরা,

ঠিক তখনই উৎপলার শাশুড়ি সেখানে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিল, এবং উৎপলার শাশুড়ি তখন দাঁড়িয়ে থেকে বিধবা উৎপলার আবার বিয়ে দিয়েছিলেন সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে। সতীনাথ কন্যা সন্তান ভালোবাসতেন, কিন্তু উৎপলার ছেলে আশিসের দিকে চেয়ে তিনি আর সন্তান কিন্তু কখনোই চাননি, এবং এভাবেই তাদের জীবন এগিয়ে গেছে। কিন্তু সেই সুখের সংসারেরও ভাঙুল ঘটল 1992 সালের 13ই ডিসেম্বর সতীনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুতে। এবং সতীনাথের মৃত্যুর পর একেবারেই মানসিকভাবে একা হয়ে পড়েছিল উৎপলা। গানের জগতে তিনি আর ফিরে আসেনি, কিন্তু তার শরীরে তখন বাসা বাঁধে এক মারণ রোগ। হ্যাঁ, সেই মারণ রোগ ক্যান্সার। এবং ব্রেস্ট ক্যান্সার দেখাতে এসেছিলেন ডাক্তারের কাছে একাই, এবং ডাক্তারের নাম দেখে চমকে গিয়েছিল উৎপলা সেন। কেন চমকে গিয়েছিল বলবো, সেটাও বলবো, তবে এই মুহূর্তে আরও একখানি গান, একখানি নয়, পরপর দুটো গান।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মুঝুয়ান্তে শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। উৎপলা সেনকে নিয়ে কথা বলছিলাম আজকে, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর যেটা বলছিলাম যে সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর তিনি অনেকটাই শান্তিতে ছিলেন, কিন্তু ওই যে কথায় আছে যে জীবনে যা লেখা থাকে তা হয়তো ঘটে থাকে, ঠিক তেমনটাই ঘটেছিল আমাদের উৎপলার জীবনে। উৎপলা ব্রেস্ট ক্যান্সার দেখাতে এসেছিলেন ডাক্তারের কাছে একাই, আর ডাক্তারও সে সময় একেবারে চমকে উঠেছিলেন যে এই সেই উৎপলা সেন। আর তখনই খবর যেন রটে গেল উৎপলা সেন অসুস্থ অনটনে। 2005 সাল, শিল্পীরা চ্যারিটি শো করে টাকা তুলেছিলেন উৎপলা সেনের চিকিৎসার জন্য। নির্মলা মিশ্র থেকে শুরু করে লোপামুদ্রা মিত্র, পুরনো নতুন সকলে মিলে গান গাইলেন উৎপলার জন্য। তাতে যদিও সাময়িক অভাব মিটেছিল এবং পিজি হাসপাতালের বেডে কেটেছিল শিল্পীর শেষ দিনগুলো, ক্যান্সারের যন্ত্রণা আর চোখের জলে কোথায় যেন হারিয়ে গেল সেই কণ্ঠ, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। 2005 সাল, 13ই মে, আজকের মতোই একটা দিন, যে দিনটায় খুব অবহেলায় খুব কষ্টে প্রয়াত হয়েছিলেন উৎপলা সেন। 2005 সাল তো খুব পুরনো দিন নয়, আজ থেকে প্রায় কিছু বছর আগে। ইতিহাস হয়তো যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলেনি, উৎপলা যেন আজও বেঁচে আছেন, তিনি মরেও যেন বেঁচে আছেন, যেন মহালয়ার ভোরের সেই গানের মতোই তিনি বলে গেলেন, শান্তি দিলে ভরি, দুঃখ রজনী গেল তিমির হরি, প্রেম মধুর গীতি বাজুক হৃদয় নীতি, প্রাণে সুদা ঢাল মুড়ি কো মুড়ি। শতবর্ষে উৎপলা সেনের হারিয়ে যাওয়া গানগুলো আজও আমরা চেষ্টা করি সেই গানগুলো পুনরুদ্ধার করতে, কিন্তু ওই যে কথায় আছে যে শিল্পীরা হয়তো তাদের সশরীরে আমাদের মাঝ থেকে হারিয়ে যান, কিন্তু যেটা হারায় না সেটা হচ্ছে তাদের সৃষ্টি, তাদের গান, তাদের শিল্প। শিল্পীর শিল্প এভাবেই বেঁচে থাকে, আর এভাবেই বেঁচে আছে, বেঁচে থাকবে। শ্রোতা বন্ধুরা, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের তুমি অনন্য অনুষ্ঠানের। এরপর আপনারা শুনবেন ককবরক অনুষ্ঠান, যেতে যেতে আরও দুটো গান আমার পছন্দের উৎপলা সেনের। তবে একটাই কথা যেতে যেতে বলবো যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। এফএম উজ্জয়ন্ত শুনতে থাকুন, টিউন করে থাকুন 101.6 মেগাহার্জ, কারণ আমরা আছি সবসময় আপনাদের সঙ্গে। এই যে সকালবেলায় শুরু হয় একেবারে রাত্রির 11টা পর্যন্ত এফএম উজ্জয়ন্ত আপনাদের সঙ্গে আছে, থাকবে সবসময়। এই মুহূর্তে আরও দুটো গান আপনাদের জন্য রইল আমার পছন্দে, আর তারপর শুনবেন ককবরক অনুষ্ঠান। আর যে অঙ্কিতা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছে, আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমার কথা হবে।

আস যতীন নর খুনাকা তাক বিশ্বরাই খনা না মো সুজামানে রেসামং তাবং নে বেসব তাই অজরাব ফুকাহাম আগর জানাই বুকুক তাকার জলানি বুকুক কনিকা ফুকাহাম বড় সামনানি খনানি গাকে তমাল তাই সুর বিবাই রেজাবজা বসং চাশমাই অরসামং খনা না বাবিনে না কয় হরকা কে বুকুনি বাকে অরসামু ফাদে খনা

আসো যতই খা তাকু ব্রিজেস খনানা মসং জামনি রাজাম ও দা চিকুন ওর সামুং খনার জাখা তাবনে বেসাবো সাবো কক মেসেস শিকানা গান গাবদিন সিমি তাকু রবীন্দ্র ব বিশ্বনাথ দেবরমা বাইর সাবজাগ সামুং খনানা মসং জাগাই কয়হরকা আকে খনাদি তাকু ওর সামুং আসুক সামানি গুলো সে ওর সামুং

0: প্ৰণৱ তাকো প্ৰণৱ দেৱ ৰমা বস্তিকা পুংকাহাম হুনাই নাই শিকা পুংকাহাম তাকো ননার বহাইন বংকা লেম্বসরা সংখ্যানি ব খানামু চুংজাকা তাকো চিরকুমার বাই রেসাবজা গসামুং ও রেসামুং ব স্পেশালি ডেডিকেট খালাইকা বিনি দল হিরণ লাতিয়া ন তৈ খাই তাই যতন ফাইদাহে খাদি তাকো প্রণব দেন খামু চুংজামনি চিরকুমার দেবরমা বাই রেসাবজা গসামুং ও চুমুই নাংজাক
1: আবনো রুংনক হাজামাখা বড় সিনানি তাই চাঁদে হাইকসং উইনাই লুকুনি বসকাঙ্গ নুকজাকি মানানি আ নগন থাঙিনাই আজগুই লেখা সরঙ্গা গে ব লুকুনি মখল কসং উইনি নুকজাকি মানাইতা হাজামাখা বলন্ডর বাপ দে হাকে পড় দিদ

0: तुमका जत खनाय तंगनाय रंनो नरक खनाय तंगो अल इंडिया रेडियो आकाशवाणी आगरतला कक बरबनि पान आं राकेश आव फाइटिके हाइनो हाय सिंदिनो अल इंडिया रेडियो भारत हाक्टर सेंजाक माने बिसि सुकुसी एबा 90 इयर्स पुंमानरगै थुमै तुजा कक थैजा थैनि खनालाय फिनाय आव सिंदिनि दै खरकसा सैकरंनो मानखा बरम गोनां सन्दा रामदेव बर्मा सारनो लामसगु सारनो खुलुमका
1: खुलुमका তিনি যত রেডিও খনাই তাই খাপানি তা খুবুখুক সংগ্রহ তাই ন যতন আং তিনি যে অল ইন্ডিয়া রেডিও নি চুকুসি বিশি পুমানরগৈ যতন ন খাকা হামিয়া ফারু
0: সার নাম পৈলানো সঙ্গনামো সঙ্গ আওয়াই খক এবার রেডিও ভারত হাক্তর চেংজাক মানে 90 ইয়ার্স এবার বিশি চুকুসি কাউই থাঙ্গা আওয়াই খক চিনি হুকুমো মুকুমো সজা থানি এবার মথাঙ্গি নারক থানি নিনি মকল বম হাইকে নোক সার সঙ্গন অবকিসা সাবই খানারে দে
1: আব তো সানা থাকে অমহাইন অল ইন্ডিয়া রেডিও আওয়াইমানি তো বিশি চুকুসি কাউই থাকা হাইপন ভারত হাকতর বিশি চুকুসি কাউই থাকপন চিনি ত্রিপুরা হাস্তে ও পুইলা চেংজাকমানি হিংকাই তো যে সাইমানমানি মতে হিংকাই

1967 abo hai sujara rogo se puila ang ni saimano ke abuni yagulo sung agirogo je chini hukumu mukumuno to ye busuk jora to phuar jaka hankai abuni sutai tai sung kun mani bi phano sunan krihni ani khauka angwan sugo tamui himba sung agi sarai phuru rong simino jemon tabuk bai sung tam hnai prai basi ba brichi suku abo hai bisi rogo sung je khanai phemani jemon 1972 277 am hai jara rogo chung je kok borok puila khana mani chini o korogo jemon chung apru puila jadu college ar puila khana ka jemon chung 78 ba 1978 79 80 81 82 am hai jara rogo ke belai kheno radio ni chung radio no hamjak layu chini borok rok apru radio bu kami kami rogo joton kami rogo kisi kari ko kono kono kami rogo kase kusuni kami rogo hinkai tongibo kamio radio thasarong tong go radio khana na bagise sida hano kamini borok jotono kuthumi thangla যেমন দীপর জরানি মাইচা বা দীপর জরা বারোটা তখন খাসিক লাই তো কই মুসুই খেলানা থাংলাইও উইয়া হাঁকাই বা সানা জরাও যেমন নাটক খেলানা পুরো রগ খাসিক লাই থাংলাইও আমতো কাইসা আ যে খেনা লাইমানি আবুবো তো কাইসা বরংনি মুসুমানি আ মুসুমা রংনি ফসল ফসল হয়তো বা আপনি যে বুথাইনু ন সং তাবুক জরা চিনি হাও গবাং মা হুকুমু মুকুমু রসাবনাই আর্টিস্ট বা বিভিন্ন নাটক নাটক হানির বা থুমনুক নিমান বনসং কক বরগাই আবাহর গবাং মা বর আবনি থেকে এনকারেসিং নি বাসা খা যেমন চং পুইলা খানা কা তাম চিনি রেডিও সেন্টার প্রথম রসাবনা হিকাই ধীরেন্দ্র কৃষ্ণদেব বর্মা বাই পুইলা শৈলেন্দ্র দেব বর্মা আং তো খুঁজু বাই থাংবাই চিনি যে শৈলেন তাকু গকরা শৈলেন দেব বর্মা বত তাবু করিখা ব হয় তো বিন হানো ইয়াকারি থাকা বিনি বসাজবাই চিং জেফুর সামা খানাও তেহাতার পুইলা গান আধুনিক গান হতা বনা চাপুর যেমন রুং শক্তি নাই মাঝি নংবা তোমার সুখ পাজি হিন্দি না ফাইদি পুইসা গানও ফাইদি তাইসা হামার খানাকে বুসুক সে তংথক জরা রগ আর গান রংন খালানে বাকে সিধাহাই খাসিলাই ফেলিও যেমন নি তিপ্রা ভারত আপুর জাদু কলেজ আর চাকমাকে বিশ্বরায় দেব বর্মা হুম যেমন যতীন্দ্র দেব বর্মা পুসরায় দেব বর্মা বিশ্বলক্ষ্মী দেব বর্মা আবো হাইরক বরক বামা বসুক খানাতক খানাতক জাদু কলেজা আ জায়গাও বসুকসে কুপলুং চিনি ককঠাইরক চিনি যে হুকুমু মুকুমুনি আগিনি ককঠাইরক কুপলুং আমর থেকে নচং তাবুক যেমন আধুনিক রেসামনাই রক যে তাও মডার্ন সং রেসামনাই রক গবং মা ককঠাইরক মানখা যেমন গুরুমোহন দেববর্মা সংগ্রহ আগি হিনকে যেমন তাম 1980 বা আমার হাজারা রকম উল চিং যেমন গান খানাকা বিশ্বকুমার দেববর্মা হানি রেসামারক যেমন খাসুক বুসুক খাসুক বুসুক কৃষিকন তংতই আনু খায়ো মারক আবরক এমনভাবে সিনিয়র রক বিখ্যাত হাতা ত্রিপুরা হাও নি হাঙ্কাতে ও যেমন প্রবারানী রূপিনী রেসামানি ও জানবাই মালাইমা লামাও লামাও মারক হিনকে আজরা রগ তাইবো কবমা বড় রক রেসাবই থাকা বংনি কোনো তঙ্গ হিনকে বংনি গান রং নাঙ হয়তো বা বাক্সা মুইতমে যেমন মিলন দেববর্মা সংরক রেসাবা যেমন টিকেন্দ্র দেববর্মা হানি রগ চং রেসামা খানাকা যেমন উতুনি নখা কসম্বাই মারক আজরা রগন পুইলা খানাকা হিনকে যেমন চিনি তাবো কথাং তংখু সৈতরঞ্জন দেববর্মা বোঝে সানজা জরাও সাতরাই সগুই রক হাঙ্কাই ও যে আংথানাপুর কেব তাকা বিহনি রেসামা রক বেলা খেন খানাতক খানাতক হিনকে আমরংনি থেকে বেশ খেলাই রেসাবই আবরংনি ন ফলো খাইতে খাইতে ন তাবো গবাং মাসেরাই রক ত্রিপুরা হাও খুবই এমনকি ত্রিপুরানি ফাতা রগ থাঙ্গি রেসাবনানি নিনি বিভিন্ন মহাই কালচারেল একটিভিটিস কাহাম পারফর্ম খাইনাই বুম গনাং রং ইয়াসাই আবু সিমিয়া রেডিও সেন্টার নত ইয়ে চং তাইবু গবাং মাসি মানমানি জায়গা তঙ্গ যেমন চং আগিও তো হয়তো বা ডাক্তারনি পান্ডার হনে করি আপ্রু তো কক বরক সানাই ডাক্তার করি বা আপ্রু কে চং বাংলানি বাংলা বাই বাংলা কক ওই যে ডাক্তারনি পান্ডার ফাইও ইয়াকে হুকবার তাবুক তো হুকবারনি পান্ডার হনে প্রায় 20-25 বছর আগে থেকে চালু হয়তো আগি পুইলা বেখাক রগ হংকে যেমন 70-এর দশক রগ বা 80-এর দশক রগ আপ্রু হুকবারনি পান্ডা আপ্রু করি হাইফানো তরক তরক দুনিয়া সলাই জাগি ফাইমানির সাথে সাথে বা কুসুক কামানির সাথে সাথে সঙ্গে আমার মানুষ ও বিশৃঙ্গি রক গবাং মা বড় রক রেডিও অল ইন্ডিয়া রেডিও নি বিশৃঙ্গি চিনি এমনকি চিনি হুকুমু মুকুমু থেকে চেঙ্গি চিনি টাঙি চাথেনে হুক খাইতেনে এমন থাঙি তংনানি যে সাকাম তংথেনে রগ গবাং মা জায়গাও চুন রেডিও সেন্টারনি হয়তো চ গবাং মা বিনি হয়তো চং কাহাম সামগো থেপাও ইমানখা আমার হাইকে চিনি সমাজ একেবারে চিনি টংথাই র

0: 땅 탕나서 안 봐. 이거 양호세 팜부이 크던 잡으리 너 계속 쇼크로기 똥따 땀봐.
1: 아마 농구비케 샬라 진이 녹니 내가 봐이 안어떠이니 멍샤식 스마이럭 땅라이작도 됐던
0: 도마 스마이 어버 땅은 미양니 아이탕구이탕 꼭 샤오이 똥카사노
1: 아탕구탕 꼭 흔가이 말에 마이잔성 바이키 안어 샤바샤
0: 땀은 샤바버라
1: 능아기 샥 데리에 똥푸루 스마이 땅라이작 똥흠라사 앙바이 대가노 까이나니 흔의
0: 엄마 흐으라 어꺽다 하바이 너가 필드에게 탕 흔히너너 아무 속으로바이 까이 똥카 하이다 어마 하이너 쨍라 살아이마 스빌라
1: 땀은 보무티 카일레 쨍라 살아이카 바너러 피아 아마 아마 아식 라이트 샤고야 무주나룩디
0: 에 하이럭세 어부너 아스케 카나은 이꺽야 크나디마고나이티 앙보너너 어거트이 샥꾸플룽 তিনি দাং ন খনা দং ন জরা চিনি নগ্নি গাইব আং হাইন ই কথাবুক চিনি নগ্নি ডাগা বেরস ন অগ সুজাক্তা বব হাইকে আং খাইবা চিনি গাইরিং নগ উকলগ আচুগুই রি তাগুই দংফুরু থুরিয়া কেপলে কেপলে ওই ওয়াইনি ওয়াই থাম গাইরিং তলাও কলাজাক থাকা হিনকেবা চিনি নগ্নি গাইব আনি কক বাইন আনো ইয়াফারি ইয়াফারি দংতা অবশে ওয়াই সাইয়াই হন্তানি ওয়াই থাম ওয়াইবুর ইংগি থাকা হাইবা গাইব সেলে জাগি হাইন চেংরা বাই কুবুই বাইখাই আনো হিনকাতা চিনি বুসা এবার নি বুসা চালাফা নুথুং বলিফা নুথুং কাদে কাইনা সারি কাইনা গোসিকা হিংকেসে আং থরিয়াফানা হিনে হিনো হাইকে আংব চেংরাবে কুবিবাই ই দাকন কাফান কাইনে হিনে গোসিটি জাখাতা আশক সিবিলে হাই হিনেবা বড় নন মুসুগ্রবাই কাই টংনানি অংখা হিনো
1: অংখা আমা আং যে বুঝি নানি টংমানি বুঝি পাইখা আং স্রাবসা মারে সঙ্গে নগ থাঙি পাইগ্রা না
0: আং খং যাবি সুরুকনা লেরানো মাইমু কিসা সঙ্গে হিনে দাগি না হিমালে
1: দন ডাক্তি সক পাইখাইবা সংফায় নতা
0: হাই পালে তামনি অব আসু কাকায় পান্দাও থাংনা হিমা হাইকাই রে কতাল জুম কতাল কানে নখনা নাংখাবা বিয়াং রগরা থাংনা নাইলাই
1: থাইয়া বিয়াং থাংনা তং আং থাংকা
0: হাইপা নতালে বুদি ডাক্তি ন ফাইদি ফাই নগ মাইমু কিসা মা সংফায়ানো অখদং যাবলিব অম তাম বম তুই খেলাই আশেকা ভুলজাক বাইমানি খেলা কেসা হন বিয়াংনি বিয়াং বজরানি ক রংসে মা সাবই বখর খে যাবই মানলিয়াবলা সাংবা অবনি বুমা বিয়াং বংখনা অম তেং লাইলিয়া ধীরে তংসে তুন মাইমু সঙ্গে পাইমা চাষিবানো

0: आं मन नन सोंना मुसंग मानि नलखै बाहाय खाय जिनि साख जालाय दंनि बिसिंग खरक सेफन कक पाइनाय गोरै ते फान पाइनाय गोरै हिनो
1: आबो आं ताबुंग नन ताम होनि सानाय आनि सानि मानु मासे मते हिनकाय खना दिया ता कक खाय गुबुनि केचेन गोरै आबोले बेलाय खे गुबि ककसि ताबुक साख जरा आं केबोनो तातल कक थाइसेफन सायाखु তাই কেবন থকিমাব করি খু হানি বাকিন আংকে বোন কিবু কিরিয়া লাবোলাচিয়া যেখানে থাকবো ফলাং ফলাং ন আং হাই নখান বলে আতা
0: আও ফায়ং আ বলে কবি কক ন হাইফানো নি সাকতে কবুনি জুদা তংফান মানো ফায়ং
1: তামো বমতে আবো
0: আবো দা আবো খাই নং জিয়াফুরো জেসা বাই ফানো কক সালাইকে এবার বুলাইকা হিংকাই আং নাসিক নাইমানি নিন মকলতে মুখাং রক তোমা বাহাইং থাঙ্গু আং শুধু সে আজ রাই তোমার হায়ঙ্গি কিরিমা সিংসাঙ্গি থাঙ্গু রমদি মে নিনে কামিনি আতা থমরা রিলাইমানি কক নো সাগ্রাসিন
1: সারি
0: পইলা ফুর কক বাই সিমিনে রিলাইগ্রাখা কক বাই রিলাইতে রিলাইতে খাই আতা থমপ্র ন অগ পাইজাগলে অঙ্গি দিন সাগ ইয়াকি হে খিবগ্রাখা আংখা খাইমানি আমি মা বাসাগ্রা সিনাই কাহিনী আবো সে বাহাই খাইব নবন ফংসা বাইন বুধাপসে খিগলাই রিমান খ আতা থমপ্র বাবো নগল খাই বুফ্র বুরম বারাম বাসাই খালাঙ্কা আংবা সাসলাবো সে মালদিয়াবলাসা
1: আতা থমপ্র মিশি বয়রা খাই গ্রাক তাই কতমা বোলাই থানি খাই তো বানো কিসাপ নমকল খুয় না তোমানি ফিয়াবা ফংসাবই ন খন্দ্রবই বুদাপসা ক্লাইমা থাঙ্কা ব আবো ন তের নমানলিয়া হাইনি বাকি না বানো ফংসাবই ন সিনিউই খালাঙ্কা তা তাই ফংসা মারে খাইন ব আরো ন পাইসুগুই লেংসুগুই থাঙ্কামু বুঝিখা দা তাবুলে
0: বুঝিখা ফায়ং আংব নং টংসা জরতি খাই দেংসা ফান কিরিয়া আবো সে মাইরক সিং ফান অক সুপুঙ্গি মাছা মাতলাই ফায়ং নং বোতে বং খামু অ বিয়াল নি যাক বা কাদা কাকলাক ন কাকলিয়া সিদো সাইমালিয়া
1: খনাদ ইয়াতা হাইকে বখান না তা সবাইদি এবার খাতা থইদি চিনিব সালচালে ফাই না সাল আচুক আচুক মিলক বীর সঙ্গ তাবুক সে কাঙ্কিয় গই বাসা লাইদ্রব সাইতং নাই হাইকে সালচা লামো সহিনানি আংলে কুতামুং জাগিয়া যে মানমানি মাসামানি আবাবাইন তংথবি তংদি
0: কক বুসলে ফায়ং আবো সে কক হাইকে ফাইদি নাক বাসায় দা তাব মান্ন বলঙ্গ সারাপা থাংলাই দা
1: থাঙ্গো তাম থাঙ্গি নসা বলঙ্গ থাংলাইখাই সারি কতম জানাইসা থহিম দি লামো সদি নং নসগাং
0: অ পাইকে হাই দা ফাইদি খাই
1: দি
2: খুলুমখা বুবাগ্রা ফুং কথারনি খা কাহাম ইয়াফার যাও
3: হামবাই আংব ফুং কথারনি খা কাহাম বাই নন ইয়াসাক সবৈশ্রী তামো বাহাই কক রক তংমানি সাগ্রা দিশ্রী
2: কক হিনখাই গুদুক মা জরানি চিনি ইমাং তংমানি তাবুকলে মুখ থাং সিনাই খা বুবাগ্রা
3: তামো বমতৈ ইমাংনি মুখ থাং নাই খাইশ্রী সাগ্রা দিখনাই নাইগ্রা না
2: বুবাগ্রা বেলাই খাই ন কাতংমা ককসে আব পইলানো সাগ্রা দি নিনি হর থাকায় তামো ইমাং নক আবো সে সাগ্রা দি বুবাগ্রা
3: নং সায়াপান আং বনন আনি তিনি হর থাকায় ইমাং নংমানি কক ন সানা হই তংমানি নইসি
2: দ আগন সাগ্রা দি বুবাগ্রা
3: তিনি হর থাকায় আইসুক মারি মারি ও চিনি মতায় খুম্বক না বাকি খুম্বুকি সে খলৈমা তুবদের থাসা সিসাই পাই বুলিয়া ন ন রিঙ্গই সাবই খানা হই তংমানি তা দাও সাগ্রা দি সিরি তাওনি বাকি আনি ইমাংনি কক ন খানা মসংজাকমানি
2: সৈ ন দঙ্গ আংব বুখ্রৈ ন রচম খাতা বুবাগ্রা নিনি ইমাং আবো ইমাংলিয়া মুখথাং ন অংসুখা বুবাগ্রা চিনি তাই ওয়ানা না কৃখা
3: তামো ইসিরি নং সাকদেরি আং খা হাইজা
2: আও বুবাগ্রা হাই ন আং তাবুক খুরুমপুই ন কক খাই নং আন আমলাই রিফাইমানি জামানি উল ন অংমানি কলায়ও বুবাগ্রা বুবাগ্রা নং মুসৈ সংনা থাংথানি আমলাইবুথাই মানবুমানি আবো সৈ সৈ আমলাইবুথাই সে অংলিয়ানা আবো কাইসা মোতাইনি রুয়াই রক সে অংখনা বুবাগ্রা
3: অংলি মানো ইসরি আংবো জেফুর আমলাইবুথাই আনি মকল কলায় আফুর ওয়ান সকজাক থাকা আমলাইবু ফাংসাও বেবাগি সে বেদেক দেখ সাহ থাইনি সুসরু।

0: তাইছে বলাই বলাই সাপান ক্রই বাই ঠাইনি সুশ্রুব দরমা বাই নাইথমানি তাই কুবুনি আমলাই বাই কি সাপানো সরিয়া অমলে তোমা বমা নমা সিংসা নজাক সোখান আংব
1: তৈ থাইসা খাই চিনি নগ্নে মায়ং দে চাকা হিনখামু বাগ্রা
0: হাও ইসিরি আবং খা চিনি সিপাই খাকফ্রু আসমসাইয়া কেপলাইজাগৈ হাও কলাইজা থাংকাতা আমলাইব থাই হাও কলাইজাংমানি লগলগিন আং কাসাইতংমানি মায়ং আবনো মানে ফাট চাকাই

kabang ta khuk te bu khuk chuno lam chago hai na hai thumnok mai ko phu khana mani ya gulo tamani be chabot nai kabang ta khuk te bu khuk chu dal bi dal panda dal bi dal panda wa kabang ta khuk te bu khuk chu dal bi dal ko dal bi dal ra chamu khana nan chai tum nai kabang ta khuk te bu khuk chu seng saibana kabang mana chung a monak puitu rokhno hai ka ba অন্ধবিশ্বাস আপনি রক্ষণেই বলছেন ওয়াশু সালায়ও পিয়া আব কবিতা অন্ধবিশ্বাস বা আব মনে পৈতদা আবার রং বলছেন চেরি নেয়া তাঙে অকক সাজাগি পাই অবহীন কাইসংখ্যা শাক দেরিয়ান জরাব মশুক দূরি বারমাইয়া শাক দেরিয়ান জরাব তৈ বার মাইয়া অবনি মিনিং তাম খাবং তাকু তৈ বুকুক সং নাই আবো নাই নাই খেয়ং খাংখে আবো মোনাপ কুইতু অন্ধবিশ্বাস আবহাইন অঙ্গ পেব জরা কাইসা আবনো ন মানিনে ফাইলেকা তাবং জরা ওংকে জং আবনো অন্ধবিশ্বাস বো হানলাইও পিয়া আ জরা নি ককনু ওয়ানছুই নাই দি আ জরা ছিমিয়া তাবং নি ককনু বো ওয়ানছুই নাই দি জি দখই মুসুক দুরি বারনা থাংকাংকে আ মুসুক দুরি কবলুই নাই নং কালাই ফান থাং মানু নং সাইসং সাকাইসেয়া শাক দেরিয়া নিন অগত চেরাই দব নালাই খাংকে নিশিমিয়া অগ্নি চেরাইব ব দেরাই মানু আপনি বাকিন মসুক তো সিয়া ব নং লাইফুর রগ লামাতেই লাইফুর রগ ব আতমসাফানো খাসি জাকতেই সাফা নাই

কবই কথাং কথমা হানে মানেও রাইমা সাইমানী কথমা তাবো বুতং খিনা মতং নাই তৈ হাই কজঙ্গাঙ্গই দং নাই কারেন্দ্র ত্রিপুরা তাই রুমি মরা সিং বাইরে সাবজাক রসামুং নারগা সুযোগ তৈ খানাকা ডাল বিদাল পান্ডাও খাবং তাকু তাইব খুচং চিনি স্টুডিও নি জরা খগ তাবো ই জরাবো দামসা তামই সতি চুকো তামই মফলি বাচি চুকো খাবং তাকু তাইব খুচং ডাল বিদাল পান্ডাও ডাল বিদাল কক নরং বাগৈ ডাল বিদাল ওয়ান সুগিনে দান হাইকা ওয়াইসা সৈ খাবং তাকু তাইব খুচং এ সংসারও টক তুই দা সঙ্গাং আসাইখানা না টক দা সঙ্গাং আসাইখানা বুব সঙ্গাং আসাইখানা নরগো সারিমানো টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কক দু নাম্বার মোবাইল ইউজার জিরো থ্রি এইট ওয়ান ও কুট নাম্বার নানি তাপক দি টক তুই দা সঙ্গাং এই সংসারও আসাইখানা না টক দা সঙ্গাং আসাইখানা ও সংসার টক তুই দা সঙ্গাং খানা না টক বা টকসা

232-6253 কদক নাম্বার মোবাইল ইউজার 0381 ও কোড নাম্বার নানি তাপল দি হ্যালো হ্যালো হ্যালো সাবতমনি ফিয়ানি খরাং খালিয়া তেওসা কল খালাইফিনি হ্যালো হ্যালো হ্যালো হ্যালো তামনি বাকিনাই কল ফাই আমি নরকনি খরাং খানাইয়া হ্যালো হ্যালো হ্যালো হ্যালো ককরে তক তুই দাস কান ইয়া তকসা দাস কান বুবস কান কক দু বাইক করেন দিই

0: kabang takuk te bukuk chungno lam sogo narok ni hamjak ma chini khatong ma narok ni khanatok jang ma rasa mongno narok phone bai chaodi chini kokduk number 2326253 kokduk number mobile user 0381 kod number na leta pokdi narok ni khano khilina bagi tongo e jarawa ang narok ni takuk kisur আর নরখনাই তো এফ এম উজ্জয়ন্ত সারসা পর্যন্ত খাইকে 101.6 মেগাহার্জ নরকনি হামজংমা চিনি খাতংমা পান্ডা তিনি পুলা কলা হ্যালো
1: হ্যালো দা বটো
0: হ্যালো
1: দিবর কাম দে বটো
0: দিবর কাহাম বুর সামুন খানা নাই সাদে
1: আং ইনি তো কে সামুন খাই মানা বলে বটো
0: এ সাদে
1: বুর সামুন কাই ইসু ইসু দাস
0: আ কক খাইছে সাদে রসামুন কক খাই
1: কিশোর
0: কুমার টাই লতা মঙ্গেশকর বাই রেসাম যাক রেসামু বেলাই হামবাই তকে মশানায় অমিতাভ বচ্চন তাই রেখা খানা দিনকে আর

हेलो हेलो हेलो खरान खनालिया पाइथगो সাজান হিন্দি তোকে নিয়ে চামুখ নাম বাকি করে হলকা তারপর অমলাইস আলকা এক নিবো এটা সাবজাক্ট চামু তাকে খানা যায় অমলাইস।

শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে FM জয়ন্ততে। আর স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 2:31। আর বুধবারের দুপুর আড়াইটা মানেই আপনাদের প্রিয় আসর চিরায়ত। চিরায়ততে আজ আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দান প্রতিদান।

0: গল্পপাঠে আমি আরজে অনিকপতি এবং আমার সঙ্গে আরজে তনুশ্রী। শুরু হচ্ছে গল্প দান প্রতিদান।
1: আজ অনুষ্ঠানের শুরুতেই আরজে অনিকপতি কিন্তু বলে দিয়েছে যে আজ আমরা চিরায়ততে গল্প পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দান প্রতিদান।

0: অরগিনী যে কথাগুলো বলিয়া গেলেন তাহার ধার যেমন তাহার বিষও তেমনি। যে হতভাগিনীর ওপর প্রয়োগ করিয়া গেলেন তাহারা চিত্তপুতুলি একেবারে জুলিয়া জুলিয়া লুটিতে লাগিল। বিশেষত কথাগুলো তাহার স্বামীর উপরে লক্ষ্য করিয়া বলা, এবং স্বামী রাধামুকুন্দ। তখন রাত্রের আহার সমাপন করিয়া অনতি দূরে বসিয়া তাম্বুলের সহিত তাম্রকুট ধূম সংযোগ করিয়া খাদ্য পরিপাকে প্রবৃত্ত ছিলেন।
1: কথাগুলো শ্রুতিপথে প্রবেশ করিয়া তাঁহার পরিপাকের যে বিশেষ ব্যাঘাত করিল এমন বোধ হইল না। অবিচলিত গাম্ভীর্যের সহিত তাম্রকূট নিঃশেষ করিয়া অভ্যাস মতো যথাকালে শয়ন করিতে গেলেন। কিন্তু এরূপ অসামান্য পরিপাক শক্তি সকলের নিকট প্রত্যাশা করা যাইতে পারে না। রাসমণি আজ শয়নগৃহে আসিয়া স্বামীর সহিত এমন ব্যবহার করিল যাহা ইতিপূর্বে সে কখনো করিতে সাহস করে নাই। অন্যদিন শান্তভাবে শয্যায় প্রবেশ করিয়া নীরবে স্বামীর পদসেবায় নিযুক্ত হইত, আজ একেবারে সবেগে কঙ্কন ঝঙ্কার করিয়া স্বামীর প্রতি বিমুখ হইয়া বিছানার একপাশে শুইয়া পড়িল এবং ক্রন্দনাবেগে শয্যাতল কম্পিত করিয়া তুলিল। রাধামুকুন্দ তৎপ্রতি মনোযোগ না দিয়া একটা প্রকাণ্ড পাঁশ বালিশ আঁকড়াইয়া ধরিয়া নিদ্রার চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু তাহার এই ঔদাসীন্যে স্ত্রীর অধৈর্য উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে দেখিয়া অবশেষে মৃদু গম্ভীরস্বরে জানাইলেন যে তাহাকে বিশেষ কার্যবশত ভোরে উঠিতে হইবে, এক্ষণে নিদ্রা আবশ্যক। স্বামীর কণ্ঠস্বরে রাসমণির ক্রন্দন আর বাধা মানিল না, মুহূর্তে উদ্বেলিত হইয়া উঠিল। রাধামুকুন্দ জিজ্ঞাসা করিলেন,
2: কি হইয়াছে?
1: রাসমণি উচ্ছ্বসিত স্বরে কহিলেন, শোনো নাই কি?
2: শুনিয়াছি, কিন্তু বউ ঠাকরুন একটা কথাও তো মিথ্যা বলেন নাই। আমি কি দাদার অন্নেই প্রতিপালিত নহি? তোমার এই কাপড় চোপড় গহনাপত্র এ সমস্ত কি আমি আমার বাপের করি হইতে আনিয়া দিয়াছি? যে খাইতে পড়িতে দেয় সে দুটো কথাও বলে, তাহাও খাওয়া পড়ার সামিল করিয়া লইতে হয়।
0: এমন খাওয়া পড়ায় কাজ কি?
2: বাঁচিতে তো হইবে,
0: মরণ হইলে ভালো হয়।
2: যতক্ষণ না হয় ততক্ষণ একটু ঘুমাইবার চেষ্টা করো, আরাম বোধ করিবে
1: বলিয়া রাধামুকুন্দ উপদেশ ও দৃষ্টান্তের সামঞ্জস্য সাধনে প্রবৃত্ত হইলেন।
0: রাধামুকুন্দ শশীভূষণ সহোদর ভাই নহে, নিতান্ত নিকট সম্পর্ক নয়, প্রায় গ্রাম সম্পর্ক বলিলেই হয়। কিন্তু প্রীতিবন্ধন সহোদর ভাইয়ের চেয়ে কিছু কম নহে। বড়গিন্নী ব্রজসুন্দরীর সেটা কিছু অসহ্য বোধ হইত। বিশেষত শশীভূষণ দেওয়া থোয়া সম্বন্ধে ছোট ভাইয়ের অপেক্ষা নিজ স্ত্রীর প্রতি অধিক পক্ষপাত করিতেন না, বরঞ্চ যে জিনিসটা নিতান্ত এক চোরা না মিলিত সেটা গৃহিণীকে বঞ্চিত করিয়া ছোট বউকেই দিতেন। তাহা ছাড়া অনেক সময় তিনি স্ত্রীর অনুরোধ অপেক্ষা রাধামুকুন্দের পরামর্শের প্রতি বেশি নির্ভর করিতেন, তাহার পরিচয় পাওয়া যায়।

শশীভূষণ লোকটা নিতান্ত ঢিলাঢালা রকমের, তাই ঘরের কাজকর্ম এবং বিষয়কর্মের সমস্ত ভার রাধামুকুন্দের উপরই ছিল। বড়গিন্নির সর্বদাই সন্দেহ, রাধামুকুন্দ তলে তলে তাঁহার স্বামীকে বঞ্চনা করিবার আয়োজন করিতেছে। তাহার যতই প্রমাণ পাওয়া যাইত না, রাধার প্রতি তাঁহার বিদ্বেষ ততই বাড়িয়া উঠিত। মনে করিতেন প্রমাণগুলো অন্যায় করিয়া তাঁহার বিদ্বেষ ততই বাড়িয়া উঠিত। এই জন্য

0: অগ্নপোষিত মানসিক আগুন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ন্যায় ভূমিকম্প সহকারে প্রায় মাঝে মাঝে উষ্ণ ভাষায় উচ্ছ্বসিত হইত।
1: রাত্রে রাধামুকুন্দের ঘুমের ব্যাঘাত হয়েছিল কিনা বলিতে পারি না, কিন্তু পরদিন সকালে উঠিয়া তিনি বিরস মুখে শশীভূষণের নিকটে গিয়া দাঁড়াইলেন। শশীভূষণ ব্যস্ত সম্মস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, রাধে, তোমায় এমন দেখিতেছ কেন? অসুখ হয় নাই তো? রাধামুকুন্দ মৃদুস্বরে ধীরে ধীরে কহিলেন,
2: দাদা, আর আর তো আমার এটা বলিবে, তাই বলিয়া কি ঘরের লোককে ছাড়িয়া যাইতে হইবে? কথা তো আমাকেও মাঝে মাঝে শুনিতে হয়, তাই বলিয়া তো সংসার ত্যাগ করিতে পারি না।
0: রাধা কহিলেন,
1: মেয়ে মানুষের কথা কি আর সহিতে পারি না? তবে পুরুষ হইয়া জন্মিলাম কি করতে? কেবল ভয় হয় তোমার সংসারে পাছে অশান্তি ঘটে। শশীভূষণ কহিলেন,
2: তুমি গেলে আমার কিসের শান্তি?
1: আর অধিক হইল না।
0: রাধামুকুন্দ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চলিয়া গেলেন, তাহার হৃদয় ভার সমান রহিল। এদিকে বড় গৃহিণীর আক্রোশ ক্রমশই বাড়িয়া উঠিতেছে। সহস্র উপলক্ষে যখন তখন তিনি রাধাকে খোঁটা দিতে পারিলে ছাড়েন না। মুহুর্মুহু বাক্যবাণে রাসমণির অন্তরাত্মাকে এক প্রকার স্বরসজ্জাশায়ী করিয়া তুলিলেন। রাধা যদিও চুপচাপ করিয়া তামাক টানেন এবং স্ত্রীকে ক্রন্দনমুখী দেখিবা মাত্র চোখ বুঝিয়া নাক ডাকাইতে আরম্ভ করেন, তবু ভাবে বোধ হয় তাঁহারও অসহ্য হইয়া আসিয়াছে।
1: কিন্তু শশীভূষণের সহিত তাহার সম্পর্ক তো আজিকার নহে। দুই ভাই যখন প্রাতকালে পান্তা ভাত খাইয়া পান্তারি কক্ষে একসঙ্গে পাঠশালায় যাইত, উভয়ে যখন একসঙ্গে পরামর্শ করিয়া গুরুমহাশয়কে ফাঁকি দিয়া পাঠশালা হইতে পালাইয়া রাখাল ছেলেদের সঙ্গে মিশিয়া নানাবিধ খেলা ফাঁদিত, এক বিছানায় শুইয়া স্তিমিত আলোকে মাসির নিকট গল্প শুনিত, ঘরের লোককে লুকাইয়া রাত্রে দূর পল্লীতে যাত্রা শুনিতে যাইত, এবং প্রাতকালে ধরা পড়িয়া অপরাধ এবং শাস্তি উভয়ে সমান ভাগ করিয়া লইত। তখন কোথায় ছিল ব্রজসুন্দরী? কোথায় ছিল রাসমণি? জীবনের এতগুলো দিনকে কি একদিনে বিচ্ছিন্ন করিয়া চলিয়া যাওয়া যায়?
0: কিন্তু এই বন্ধন যে স্বার্থপরতার বন্ধন, এই প্রগাঢ় প্রীতি যে পরাণ্য প্রত্যাশার সুচতুর্ছদ্মবেশ, এরূপ সন্দেহ এরূপ আভাস মাত্র তাঁহার নিকট বিষতুল্য বোধ হইত। অতএব আর কিছুদিন এরূপ চলিলে কি হইত বলা যায় না। কিন্তু এমন সময়ে একটা গুরুতর ঘটনা ঘটিল। যে সময়ের কথা বলিতেছি তখন নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে গভর্নমেন্টের খাজনা শোধ না করিলে জমিদারির সম্পত্তি নিলাম হইয়া যাইত। একদিন খবর আসিল, শশীভূষণের একমাত্র জমিদারি পরগনা এনাথশাহী লাটের খাজনা এদায়ে নিলাম হইয়া গেছে। রাধামুকুন্দ তাহার স্বাভাবিক মৃদু প্রশান্তভাবে কহিলেন, আমারই দোষ। শশীভূষণ কহিলেন,
2: তোমার কিসের দোষ? তুমি তো খাজনা চালান দিয়েছিলে, পথে যদি ডাকাত পড়িয়া লুটিয়া লয় তুমি কি তার কি করিতে পারো?
1: দোষ কাহার এক্ষণে তাহা স্থির করিতে বসিয়া কোনো ফল নাই, এখন যে সংসার চালাইতে হইবে। শশীভূষণ হঠাৎ যে কোনো কাজকর্মে হাত দিবেন, সেরূপ তাহার স্বভাব ও শিক্ষা নহে। তিনি যেন ঘাটের বাঁধা সোপান হইতে পিছলিয়া এক মুহূর্তে ডুব জলে গিয়া পড়িলেন। প্রথমেই তিনি স্ত্রীর গহনা বন্ধক দিতে উদ্যত হইলেন। রাধামুকুন্দ

0: স্থলে টাকা সম্মুখে ফেলিয়া তাহাতে বাধা দিলেন। তিনি নাকি পূর্বেই নিজ স্ত্রীর গহনা বন্ধক রাখিয়া যথোপযুক্ত অর্থ সংগ্রহ করিয়াছিলেন। সংসারে একটা এই মহৎ পরিবর্তন দেখা গেল।
1: সম্পদকালে গৃহিণী যাহাকে দূর করিবার সহস্র চেষ্টা করিয়াছিলেন, বিপদকালে তাহাকে ব্যাকুলভাবে অবলম্বন করিয়া ধরিলেন। এই সময়ে দুই ভ্রাতার মধ্যে কাহার উপর অধিক নির্ভর করা যাইতে পারে তাহা বুঝিয়া লইতে তাহার বিলম্ব হইল না। কখনো যে রাধামুকুন্দের প্রতি তাহার তিলমাত্র বিদ্বেষ ভাব ছিল, এখন আর তাহা প্রকাশ পায় না। রাধামুকুন্দ পূর্ব হইতেই স্বাধীন উপার্জনের জন্য প্রস্তুত হইয়াছিল। নিকটবর্তী শহরে সে মোক্তারি আরম্ভ করিয়া দিল। তখন মোক্তারি ব্যবসায় আয়ের পথ এখনকার অপেক্ষা বিস্তৃত ছিল এবং তীক্ষ্ণবুদ্ধি সাবধানী রাধামুকুন্দ প্রথম হইতেই পশার জমাইয়া তুলিল। ক্রমে সে জেলার অধিকাংশ বড় বড় জমিদারের কার্যভার গ্রহণ করিল।
0: এখানে রাসমণির অবস্থা পূর্বের ঠিক বিপরীত। এখন রাসমণির স্বামীর অন্নেই শশীভূষণ ও ব্রজসুন্দরী প্রতিপালিত। সে কথা লইয়া সে স্পষ্ট কোনো গর্ব করিয়াছিল কিনা জানি না, কিন্তু কোনো একদিন বোধ করি আভাস ইঙ্গিতে ব্যবহারে সেই ভাব ব্যক্ত করিয়াছিল। বোধ করি দেমাকের সহিত পা ফেলিয়া এবং হাত দুলাইয়া কোনো একটা বিষয়ে বড় গিন্নির ইচ্ছার প্রতিকূলে নিজের মনোমত কাজ করিয়াছিল, কিন্তু সে কেবল একটি দিন মাত্র। তাহার পরদিন হইতে সে যেন পূর্বের অপেক্ষাও নম্র হইয়া গেল, কারণ কথাটা তাহার স্বামীর কানে গিয়েছিল এবং রাত্রে রাধামুকুন্দ কি কি যুক্তি প্রয়োগ করিয়াছিল ঠিক বলিতে পারি না। পরদিন হইতে তাহার মুখে আর রা রহিল না, বড় গিন্নি দাসীর মতো হইয়া রহিল। শোনা যায় রাধামুকুন্দ সেই রাত্রে স্ত্রীকে তাহার পিতৃভবনে পাঠাইবার উদ্যোগ করিয়াছিল এবং সপ্তাহকাল তাহার মুখ দর্শন করে নাই।
1: অবশেষে ব্রজসুন্দরী ঠাকুরপোর হাতে ধরিয়া অনেক মিনতি করিয়া দম্পতির মিলন সাধন করাইয়া দেন এবং বলেন,
0: ছোট বউ তো সেদিন আসিয়াছে, আর আমি কতকাল হইতে তোমাদের ঘরে আছি ভাই। তোমাতে আমাতে যে চিরকালের প্রিয় সম্পর্ক, তাহার মর্যাদাও কি বুঝিতে শিখিয়াছে? ও ছেলে মানুষ, উহাকে মাপ করে দাও।
1: রাধামুকুন্দ সংসারের সমস্ত টাকা ব্রজসুন্দরীর হাতে আনিয়া দিতেন। রাসমণি নিজের আবশ্যক ব্যয় নিয়ম অনুসারে অথবা প্রার্থনা করিয়া ব্রজসুন্দরীর নিকট হইতে পাইতেন। গৃহমধ্যে বড়গিন্নির অবস্থা পূর্বাপেক্ষা ভালো বই মন্দ নহে, কারণ পূর্বেই বলিয়াছি শশীভূষণ স্নেহবশে এবং নানা বিবেচনায় রাসমণিকে বরঞ্চ অনেক সময় অধিক পক্ষপাত দেখাইতেন। শশীভূষণের মুখে যদিও তাহার সহজ প্রফুল্ল হাস্যের বিরাম ছিল না, কিন্তু গোপন অসুখে তিনি প্রতিদিন ক্রীশ হইয়া যাইতেছিলেন, আর কেহ তাহা লইয়া ততটা লক্ষ্য করে নাই। কেবল দাদার মুখ দেখিয়া রাধার চক্ষে নিদ্রা ছিল না। অনেক সময় গভীর রাত্রে রাসমণি জাগ্রত হইয়া দেখিত, গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অশান্তভাবে রাধা এপাশ ওপাশ করিতেছে। রাধামুকুন্দ অনেক সময় শশীভূষণকে গিয়া আশ্বাস দিত,
2: তোমার কোনো ভাবনা নাই দাদা, তোমার পৈতৃক বিষয় আমি ফিরাইয়া আনিব, কিছুতেই ছাড়িয়া দিব না, বেশি দিন দেরিও নাই।

0: বাস্তবিক বেশিদিন দেরিও হইল না। শশিভূষণের যে সম্পত্তি নিলামে খরিদ করিয়াছিল সে ব্যবসায়ী লোক, জমিদারির কাজে সম্পূর্ণ অনভিজ্ঞ, সম্মানের প্রত্যাশায় কিনিয়াছিল, কিন্তু ঘর হইতে সদর খাজনা দিতে হইত, এক পয়সা মুনাফা পাইত না। রাধামুকুন্দ বৎসরের মধ্যে দুই একবার লাঠিয়াল লইয়া লুটপাট করিয়া খাজনা আদায় করিয়া আনিত, প্রজারাও তাহার বাধ্য ছিল। অপেক্ষাকৃত নিম্ন জাতীয় ব্যবসাজীবী জমিদারকে তাহারা মনে মনে ঘৃণা করিত এবং রাধামুকুন্দের পরামর্শে সাহায্যে সর্বপ্রকারেই তাহার বিরুদ্ধাচরণ করিতে লাগিল।
1: অবশেষে সে বেচারা বিস্তর মকদ্দমা মামলা করিয়া বার বার অকৃতকার্য হইয়া এ ঝঞ্ঝাট হাত হইতে ছাড়িয়া ফেলিবার জন্য উৎসুক হইয়া উঠিল। সামান্য মূল্যে রাধা মুকুন্দ সেই পূর্ব সম্পত্তি পুনর্বার কিনিয়া লইলেন। লেখায় যত অল্পদিন মনে হইল আসলে কিন্তু ততটা নয়। ইতিমধ্যে প্রায় 10 বৎসর উত্তীর্ণ হইয়া গিয়াছে। 10 বৎসর পূর্বে শশিভূষণ যৌবনের সর্বপ্রান্তে প্রৌঢ় বয়সের আরম্ভ ভাগে ছিলেন, কিন্তু এই 8-10 বৎসরের মধ্যেই তিনি যেন অন্তরুদ্ধ মানসিক উত্তাপের বাষ্পযানে চড়িয়া একেবারে সবেগে বার্ধক্যের মাঝখানে আসিয়া পৌঁছিয়াছেন।
0: পৈতৃক সম্পত্তি যখন ফিরিয়া পাইলেন তখন কি জানি কেন আর তেমন প্রফুল্ল হইতে পারিলেন না। বহুদিন অব্যবহারে হৃদয়ের বিনা যন্ত্র বোধ করে বিফল হইয়া গিয়াছে। এখন সহস্রবার তাহার টানিয়া বাঁধিলেও ঢিলা হইয়া নামিয়া যায়, শেষুর আর কিছুতেই বাহির হয় না। গ্রামের লোকেরা বিস্তর আনন্দ প্রকাশ করিল। তাহারা একটা ভোজের জন্য শশিভূষণকে গিয়া ধরিল। শশিভূষণ রাধামুকুন্দকে জিজ্ঞাসা করিলেন,
2: কি বল ভাই?
0: রাধামুকুন্দ বলিলেন, অবশ্য শুভ দিনে আনন্দ করিতে হইবে বই কি।
1: গ্রামে এমন ভোজ বহুকাল হয় নাই, গ্রামের ছোট বড় সকলেই খায়া গেল। ব্রাহ্মণীরা দক্ষিণা এবং দুঃখী কাঙালগণ পয়সা ও কাপড় পাইয়া আশীর্বাদ করিয়া চলিয়া গেল। শীতের আরম্ভে গ্রামে তখন সময়টা খারাপ ছিল, তাহার উপরে শশিভূষণ পরিবেশনাদি বিবিধ কার্যে 3-4 দিন বিস্তর পরিশ্রম এবং অনিয়ম করিয়াছিলেন। তাহার ভগ্ন শরীরে আর সহিল না, তিনি একেবারে শয্যাশায়ী হইয়া পড়িলেন। অন্যান্য দুরূহ উপসর্গের সহিত কম্প দিয়া জ্বর আসিল। বৈদ্য মাথা নাড়িয়া কহিল,
3: বড় শক্ত ব্যাধি।
1: রাত্রি 2-3 দিন প্রহরের সময় রোগীর ঘর হইতে সকলকে বাহির করিয়া দিয়া রাধা মুকুন্দ কহিলেন,
3: দাদা, তোমার অবর্তমানে বিষয়ের অংশ কাহাকে কিরূপ দিব সেই উপদেশটুকু দিয়া যাও।
1: শশিভূষণ কহিল,
3: ভাই, আমার কি আছে যে কাহাকে দিবি?
1: রাধামুকুন্দ কহিলেন,
3: সবই তো তোমার দাদা।
1: শশিভূষণ উত্তর দিলেন,
3: এককালে আমার ছিল, এখন আর আমার নহে।
0: রাধামুকুন্দ অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। বসিয়া বসিয়া শয্যার এক অংশের চাদর দুই হাত দিয়া বারবার সমান করিয়া দিতে লাগিল। শশিভূষণের শ্বাসক্রিয়া কষ্টসাধ্য হইয়া উঠিল। রাধামুকুন্দ তখন শয্যা প্রান্তে উঠিয়া বসিয়া রোগীর পা দুটি ধরিয়া কহিল,
3: দাদা, আমি যে মহাপাতকের কাজ করিয়াছি তাহা তোমাকে বলি, আর তো সময় নাই।
1: শশিভূষণ কোনো উত্তর করিলেন না। রাধা কুমন

0: রাধামুকুন্দ বলিয়া গেলেন, সেই স্বাভাবিক শান্তভাব এবং ধীরে ধীরে কথা, কেবল মাঝে মাঝে এক একটা দীর্ঘ নিঃশ্বাস উঠিতে লাগিল।
1: দাদা, আমার ভালো করিয়া বলিবার ক্ষমতা নাই। মনের যথার্থ যে ভাব সে অন্তর্যামী জানেন, আর পৃথিবীতে যদি কেহ বুঝিতে পারে হয়তো তুমি পারিবে। বালকাল হইতে তোমাতে আমাতে অন্তরে প্রভেদ ছিল না, কেবল কেবল বাহিরে প্রভেদ। কেবল এক প্রভেদ ছিল, তুমি ধনী আর আমি দরিদ্র। যখন দেখিলাম এই সামান্য সূত্রে তোমাতে আমাতে বিচ্ছেদের সম্ভাবনা ক্রমশই গুরুতর হইয়া উঠিতেছে, তখন আমি সেই প্রভেদ লোপ করিয়াছিলাম। আমি সদর খাজনা লুট করাইয়া তোমার সম্পত্তি নিলাম করাইয়াছিলাম।
0: শশিভূষণ তিল মাত্র বিস্ময়ের ভাব প্রকাশ না করিয়া ঈষৎ হাসিয়া মৃদুস্বরে রুদ্ধ উচ্চারণে কহিলেন,
1: ভাই, ভালোই করিয়াছিলে, কিন্তু যে জন্য এত করিলে তাহা কি সিদ্ধ হইল? কাছে কি রাখিতে পারিলে? দয়াময় হরি
0: বলিয়া প্রশান্ত মৃদু হাস্যের উপরে দুই চক্ষু হইতে দুই বিন্দু অশ্রু করাইয়া পড়িল। রাধামুকুন্দ তাহার দুই পায়ের নিচে মাথা রাখিয়া কহিল,
1: দাদা, ও দাদা, মাপ করিলে তো?
0: শশিভূষণ তাহাকে কাছে ডাকিয়া তাহার হাত ধরিয়া কহিলেন,
1: ভাই, তবে শোনো, এ কথা আমি প্রথম হইতেই জানিতাম। তুমি যাহাদের সহিত ষড়যন্ত্র করিয়াছিলে তাহারাই আমার নিকট প্রকাশ করিয়াছিল। আমি তখন হইতেই তোমাকে মাপ করিয়াছি।
0: রাধামুকুন্দ দুই করতলে লজ্জিত মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। অনেকক্ষণ পরে কহিল,
1: দাদা, মাপ যদি করিয়াছ তবে তোমার এই সম্পত্তি তুমি গ্রহণ করো, রাগ করিয়া ফিরাইয়া দিও না দাদা।
0: শশিভূষণ উত্তর দিতে পারিলেন না। তখন তাহার বাক্রোধ হইয়াছে। রাধামুকুন্দের মুখের দিকে অনিমেষে দৃষ্টি স্থাপিত করিয়া একবার দক্ষিণ হস্ত তুলিলেন। তাহাতে কি বুঝাইল বলিতে পারি না, বোধ করি রাধামুকুন্দ বুঝিয়া থাকিবে।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন আপনাদের পছন্দের আসর, আপনাদের পছন্দের গল্পের আসর চিরায়ত। চিরায়ততে আমরা পড়লাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দান প্রতিদানারে। এখন যখন কবিপক্ষ চলছে, এর চেয়ে ভালো সময় কি আর হতে পারে বলুন? স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3:03, আর এখন সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান সফরনামা।

অন্তরন্ত। শ্রোতা বন্ধু, ফিরে এলাম সাফারনামাতে। আপনাদের পছন্দের অনুষ্ঠান, আপনাদের সবচেয়ে ভালো লাগার অনুষ্ঠান, আমরা শুনবো একের পর এক মন কাড়া হিন্দি গান। আর প্রথম যে গানটা শুনছি সেই গানটি অনামিকা ছায়াছবি থেকে, কিশোর কুমার সঞ্জীব কুমার অভিনীত, জয়া বচ্চন অভিনীত মেরি ভিগি ভিগি সি। এই গানটি আপনাদের জন্য।

সত্যি আশা করছি সফরনামার আজকের এই শুরুর গানটা যেটা দিয়ে আমরা শুরু করলাম আজকের এই সফরনামা অনুষ্ঠান, আশা করছি আমাদের এই অনুষ্ঠানে যারা এতক্ষণ ধরে ছিলে এবং থাকবে তোমাদের সকলের কিন্তু ভালো লেগেছে। তবে চলো না, এর পরবর্তী একটা সুন্দর গান রেখেছি, সেই গানটা কিন্তু আমার খুব শুনতে ইচ্ছে হচ্ছে। তবে চলো আর দেরি না করে সেই গানটাই চলে যাই।

এখন আমরা যে গানটা শুনলাম, বিশেষ করে রোজ রোজ আঁকো তাতে, এই গানটা কিন্তু বলা যায় একেবারে মানে আমাদের আমাদের প্রজন্ম থেকে শুরু করে বা আমাদের আমাদের আগের প্রজন্মের সবার সবার কথা আমি বলছি, সকলের কিন্তু এই গানটা প্রিয়, তাই তো? আর বিশেষ করে আদি বর্মনের গাওয়া গান, আশা ভোসলের কণ্ঠে যে গানটা আমরা এতক্ষণ ধরে শুনলাম, সত্যি অসাধারণ কিন্তু গান। তবে এখন অনেক পদে আমি তোমাকে বলবো,

0: কি অসাধারণ গান ছিল, আর যাই বলো না কেন অনুপতি। তবে হ্যাঁ, আমি তোমাকে কিন্তু তার মাঝখানে আমি বলছিলাম, তুমি তার পরবর্তী গানটা কি শোনাচ্ছ বলো।
1: হ্যাঁ একদম ঠিক তনুশ্রী, পরবর্তী যে গানটা, এবার আমি গানটার নাম বলবো না, তবে গানটা সম্বন্ধে বলছি। তানিক বাগচির মিউজিক কম্পোজ করা, গুরু রন্ধাওয়া এবং হীরের গাওয়া এবং ইন্দিবারের লিরিক্স লেখা এই গানটি। গানটা শুনলেই আপনারা বুঝতে পারবেন আমি কোন গানটির কথা বলছি, কারণ গানটি খুব মজাদার, একদম মন মাতানো গান। এই গানটি আপনাদের জন্য শুনুন।

কেমন লাগছে এই বৃষ্টি মুখর একটা দুপুর বেলায়? এমন একটি মন ভালো করার গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে সফরনামা, এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি আরজে অনিকপতি, এবং আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় বন্ধু আরজে তনুশ্রী। শুনুন মজার গান।

0: তনুশ্রী, এবার আরো একটি মজার গান তুমি শোনাবে বলছিলে, কোন গানটা তুমি রেখেছো আমাদের বন্ধুদের জন্য?
1: আমি অনেকপতি অনেকক্ষণ ধরে ভাবছিলাম বেশরমের বেশরম যে এই গানটা, অর্থাৎ পাঠান সিনেমার
0: বেশরম রং,
1: একদম একদম পাঠান সিনেমার এই গানটা শোনার আমার অনেকক্ষণ ধরে ইচ্ছে হচ্ছিল। তবে চলো না এই গানটাই দিয়ে শুরু করি।
0: ঠিক ঠিক, মানে এই গানের যে ভিজুয়ালাইজেশন, মানে গরমের দুপুরবেলা একটু সুইমিং পুলে চান করার মতো যে ঠান্ডা, সেটা কিন্তু এই গানের মধ্যে আছে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন বেশরম রং, শাহরুখ খান এবং দীপিকা পাদুকোন অভিনীত।

0: আশা করছি বন্ধুরা আপনারা কিন্তু আমাদের আজকে শুরু থেকে সফরনামার যত কটা গান শুনিয়েছি আপনারা ভাবছেন আজকে মানে বিশেষ করে অনিকপতির পছন্দের গান এবং আমার পছন্দের গান তো আমরা চালাচ্ছি, তবে আজকে হলো কি, এত সুন্দর সুন্দর গান কেন চালাচ্ছে? তবে হ্যাঁ বন্ধুরা, এখানেই কিন্তু শেষ নয়, আরও অনেকগুলো সুন্দর সুন্দর গান, আপনাদের পছন্দের গান কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি, সঙ্গে থাকুন।
1: শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন বেশরম রং পাঠান ছায়াছবি থেকে, আর এবার যে গানটি সেটিও আবার তানিষ্ক বাগচির কম্পোজ করা, ওজিল দালালের লেখা, জুবিন নটিয়াল সুবর্ণ তিওয়ারির গাওয়া, ধরক টু ছায়াছবি থেকে বাভরিয়া আপনাদের জন্য।

0: শ্রোতা বন্ধু শুনছিলেন ধারক টু ছায়াছবি থেকে বাবরি। আর এবার আরও একটি মজাদার গান আপনাদের জন্য রেখেছে তনুশ্রী। তনুশ্রী,
1: এবার যে গানটা শোনাতে চাইছি, আগে একটা কাজ করি অনিকপতি, একবার যদি বলেই দিই তাদের কিন্তু ইন্টারেস্ট থাকবে না। আমি চাই আগে গানটা শোনাই, তারপর বলছি।
0: চলো শ্রোতা বন্ধু শুনি আরও একটি মজাদার গান। তনুশ্রী কী ট্রিক রেখেছে তোমাদের জন্য, গানটা শুনতে শোনা যাক।

0: অনেকপতি, আমি কিন্তু বলেছিলাম আমি বলবো না, আগে গানটা শুনবো তারপর বলবো। হ্যাঁ, আর অপেক্ষা করাবো না। এবার আমি আশা করি আমি না বললে অনেকেই জানেন এই গানের যিনি কম্পোজার, এই গানের কম্পোজার হলেন অমর জালাল অ্যান্ড এবং ফরিদকোট। আর গানটি লিখেছেন অমর জালাল এবং বল্লা জালাল, আর গানটি গেয়েছেন অমর জালাল এবং আইপি সিং। আশা করছি গানটি কিন্তু ভালো লেগেছে। তবে এখানেই শেষ নয়, আপনারা গান শুনতে থাকুন, আরও আপনাদের পছন্দের মতন আরও অনেক অনেক গান কিন্তু আপনাদের জন্য আছে, সাথে থাকুন।
1: এবার যে গানটি আমরা শুনবো তনুশ্রী, সেটি উইকি ডোনার ছায়াছবি থেকে। আয়ুষ্মান খুরানা নিজে গেয়েছেন এবং নিজে সেই গানে অভিনয় করেছেন। রোচক কোহলির মিউজিক ডিরেকশনে এই গানটি আপনাদের জন্য।

0: অনেকপতি গান তো শুনলাম, তবে কোথাও না কোথাও আমার মনে হয় অরিজিৎ সিং এর গান না শুনলে ঠিক একটা জমি ওঠে না, আর যাই বলো না কেন। আর ইনি আমার অনেক পছন্দের একজন গায়ক, এনার সমস্ত গানের ফ্যান আমি বলতে পারো। অনেক মানে অরিজিৎ সিংকে সিংয়ের গান না শুনলে কোথাও না কোথাও একটা মনে হয় যে ইনকমপ্লিট থেকেই যাচ্ছে।
1: একদম ঠিক বলছো। তবে কোন গান শোনাবে তুমি ভাবছো অরিজিৎ সিং এর?
0: পদ্মাবতের বিনতে দিলের গানটা শুনলে কেমন হয় বলো তো?
1: দারুণ গান, অরিজিৎ সিং এর গাওয়া, রণবীর সিং অভিনীত।
0: চলো

এই গানের পরে আরও একটি গান কিন্তু আমার খুব মনে পড়ছে, যদিও এই গানটির সঙ্গে এই গানের মধ্যে যে অভিব্যক্তি রণবীর সিং এবং দেখিয়েছেন এই গানটিতে, এবং এটার সঙ্গে জিম শার্প এবং অরিজিৎ এই রণবীর সিং যে অভিব্যক্তি দেখিয়েছেন, সেই অভিব্যক্তির থেকে এবারের যে গানটি শুনবো

সেই গানটি একটু আলাদা, সেই গানটি একটু মজাদার, একটু মন ভালো করার এই গানটি তোমাদের জন্য রেখেছি। গানটি রব নে বানা দে জোড়ি ছায়া ছবি থেকে শাহরুখ খান অনুষ্কা শর্মা অভিনীত সুনিধি চৌহানের গাওয়া এই গানটি আপনাদের জন্য।

কি শ্রোতা বন্ধু, ভেসে যাচ্ছেন তো নস্টালজিয়ায়। মনে আছে সেই 2008-2009 এর কথা, যখন এই গানটা এই ছায়াছবিটা এসেছিল? কি ক্রেজ এই গানটি শুনছেন আপনাদের নস্টালজিয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এফএম উজ্জয়ন্ততে সফরনামা।

0: অনেক পথে তুমি কিন্তু আমাকে সত্যি এই গানটা শুনিয়ে একেবারে নস্টালজিয়ায় মানে ভাসিয়ে দিয়েছো, সত্যি বলছি। এই সময়টাতে কি পরিমাণ গানগুলো শুনতাম আমরা বলো তো।
1: একদম, মানে প্রতিটা মোবাইল ফোনে, প্রতিটা বাড়িতে, প্রতিটা ডিভিডি ক্যাসেটে, প্রতিটা চ্যানেলে এইসব ছায়াছবির গানই চলছে।
0: আর এই গানগুলো কিন্তু আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আবারও একবার আমাদের আগের স্মৃতিতে ফিরিয়ে দিয়েছে।
1: আচ্ছা, এবার তাহলে আমরা কোন গান শুনছি
0: এখন, কোন গানটা শুন? হ্যাঁ, এখন কার গাওয়া গান শুনছি সেটাই শুধু আমি তোমায় বলবো, বাকিটা কিছু বলছি না। শ্রেয়া ঘোষাল এবং ওসমান মীরের একটা গান, এবার গান চলো শুনে নিই।

শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু ভাবতেই পারবেন না আমাদের স্টুডিওর ভেতরে এখন কেমন আনন্দ চলছে, কারণ এই গান শোনার পরে এক জায়গায় বসে থাকা যায় না। শ্রোতা বন্ধু, যারা আপনি এখন অফিস থেকে বাড়ি ফিরছেন, গাড়িতে বসে বসে শুনছেন, সাবধান, নাচতে গিয়ে স্টিয়ারিং থেকে হাতটা সরাবেন না, কিন্তু মনে মনে আনন্দ করুন আর শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ততে মন মাতানো সব গান নিয়ে সফরনামা।

0: এতক্ষণ যে গানটি শুনছিলেন সেই গানটিতে কিন্তু ভীষণ আনন্দের কথা বলা হচ্ছিল। তবে তনুশ্রী, এবার আরও একটি মজাদার গান রয়েছে, গানটি বলবো?
1: একদম, আমি তো একদম অপেক্ষায় রয়েছি পরের গানটা কি শোনাচ্ছ তুমি।
0: আচ্ছা, পরের গানটি সেটা আমাদের নস্টালজিয়ায় নিয়ে যাবে, কারণ থ্রি ইডিয়টস ছায়াছবি থেকে এই গানটি খুব পছন্দের, খুব প্রিয় গান আপনাদের জন্য।

নস্টালজিয়ায় ভাসতে ভাসতে শুনে নি গানটির কথা। গানটি সোনু নিগমের গাওয়া, শ্রেয়া ঘোষালের গাওয়া এবং শান্তনু মৈত্রীর কম্পোজিশনে এই গানটি।

0: অনেকপতি, সত্যি বলছি, তুমি এর আগের গানেও কিন্তু তুমি বলেছিলে যে আজকে এমন কিছু ভালো গান আমরা বাজাচ্ছি, সত্যি মানে আমরা স্টুডিওতে বসে আমরা কতটা আমরা এনজয় করছি শুধুমাত্র আমরা জানি। এবার তুমি জাস্ট ভাবো যারা আজকে আমাদের এই অনুষ্ঠান শুনছে তারা কতটা এনজয় করছে।
1: একদম ঠিক বলেছো।
0: আচ্ছা, তুমি অলরেডি আমার বলার আগেই তুমি চালিয়ে দিয়েছো। ওকে ফাইন, আমি পরে বলছি, তবে গানটা আগে বাজুক, তারপর বুঝি।

এই যজ্ঞ জাসুসের গানটা, এই গানটা বিশেষ করে এখন যে গানটা বাজছে, কতটা পছন্দের বলুন তো আপনারা, আপনারা নিজেরাই বলুন। আর বিশেষ করে এখানে রণবীর কিন্তু বিশেষভাবে অভিনয় করেছে এই গানটাতে, আর গানটা গেয়েছেন প্রীতম, অরিজিৎ আর অমিত। তো আর একটু শুনবো, আর তার পরবর্তীতে কিন্তু আরও একটা গান রয়েছে, আমরা সরাসরি সেই গানেই কিন্তু চলে যাবো।

ইংলিশ ভিংলিশ ছায়াছবি থেকে সুনিধি চৌহান সনন্দ কিরকিরের গাওয়া নভরাই মাঝি আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম জয়ন্ততে।

0: শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন সফরনামা। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3:58। এখন সময় নিউজ হেডলাইন্স।
1: ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে সদ্য নির্বাচিত বিজেপি দলের জহর চক্রবর্তী আজ রাজ্য বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ দুপুরে বিধানসভার লবিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া শ্রী চক্রবর্তীকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ বিধানসভার অন্যান্য সদস্যগণ। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এই বছর সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা 17 ফেব্রুয়ারি থেকে 10 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এক বিবৃতিতে সিবিএসই জানিয়েছে যে 17,68,000 বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং 15,07,000 বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবছর সামগ্রিক পাশের হার 85.20%, ছাত্রীদের পাশের হার 68.86%, যেখানে ছাত্রদের পাশের হার 82.13%। সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর উপর আমদানি শুল্ক বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এই শুল্ক আজ থেকেই কার্যকর হবে। এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে সোনা ও রূপোর কাঁচামালের ওপর 5% এবং প্লাটিনামের কাঁচামালের ওপর 5.4% শুল্ক আরোপ করা হবে। এছাড়াও নির্দিষ্ট শর্তাবলী পূরণ সাপেক্ষে মূল্যবান ধাতুর ব্যবহৃত অনুঘটকের ওপর 4.35% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর আগে চলমান পশ্চিম এশীয় সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরে আজ পুজো দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মন্দিরে পৌঁছালে তাদের স্বাগত জানান গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের এবং জেলা পুলিশ সুপার কিরণ কুমার। তারা মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে পূজা অর্চনা করেন এবং দেশ ও রাজ্যের শান্তি ও সমৃদ্ধি কামনাও করেন।
0: শুনলেন নিউজ হেডলাইন্স।

শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে। আর এখন স্টুডিওর ঘড়িতে সময় বেলা 4টা, আর বুধবার বিকেল 4টা মানেই অনুষ্ঠান আজকের শিল্পী। আজকের শিল্পীতে যার গান আমরা ব্যাক টু ব্যাক শুনব, তিনি আমার, আপনার, আপনাদের সবার খুব পছন্দের একজন শিল্পী। চলুন নাম না বলে শুরু করি, তাঁর একটি গান শুনেই, যে গানটি তাঁর পরিচয়, যে গানটি তাকে সবার সামনে নিয়ে এসেছিল, যে গান তাকে সেই উচ্চ পর্যায়ে নিয়ে গেছিল, এই গানটি আপনাদের জন্য।

দম ঠিক ধরেছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি অনুপম রায়। অটোগ্রাফ ছায়াছবি থেকে যার যাত্রা শুরু, এর পর আর ঘুরে তাকাতে হয়নি। একের পর এক, একের পর এক সুপারহিট, একের পর এক মন মাতানো সব গান শুনছি তাঁকেই আজকে।

0: সালটা 2011, যখন বাংলা ছায়াছবিতে সেই পুরনো একই ধরনের গান, একই ধরনের মিউজিক চলছে তো চলছে, চলছে তো চলছে। তখন এলো এক তরুণ যুবক, সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করা, বেঙ্গালুরুতে একটি দামি কর্পোরেট সেক্টরে কাজ করত ছেলেটি। নিজের শখের বশেই খাতায় বিভিন্ন কবিতা লিখত, আর একটি খুব যত্নের গিটার ছিল। সেই গিটার তার ভালোবাসা, সেই গিটার তার সব সময়ের আনন্দের, দুঃখের, ভালোবাসার, বিষাদের সঙ্গী। গিটারের তারের উপর তার কত পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষার প্রকাশ, ফল প্রকাশ হল 2011 সালে তাঁরই এক বন্ধু তাঁর সিনেমার মাধ্যমে, অটোগ্রাফ ছায়াছবিতে সৃজিত মুখার্জি নির্দেশিত অনুপম রায়ের এই গানটি তখন সবার মন কেড়ে নিল। আজকে শুনছি আজকের অতিথি অনুষ্ঠানে অনুপম রায়ের মন মাতানো সব গান। আর এবার গান শোনাচ্ছে তনুশ্রী। তনুশ্রী, কি গান
1: এবার ভাবছি? হেমলক সোসাইটি যে মুভিটা রয়েছে সেই মুভি থেকে একটা গান শুনলে কেমন হয় বলতো? অনেক প্রতি
0: একদম দারুণ দারুণ দারুণ।
1: আর সেখানে কিন্তু অভিনয় করেছেন পরমব্রত এবং কোয়েল। আর তবে তাদের অভিনীত সেই সিনেমার এই গানটা আমার খুব শুনতে ইচ্ছে হচ্ছে, আর সেটা হলো এখন অনেক রাত।

গান চলছে চলুক, তবে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে 1 বছরব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের 1 মনোজ্ঞ অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ। শ্রোতাবন্ধু, আমরা শুনছিলাম একের পর এক মন মাতানো সব গান, এবং গানগুলো লিরিক্স কম্পোজিশন অনুপম রায়ের। আর এবার যে গানটি রয়েছে আমাদের তালিকায়, সে গানটিও তাঁরই লেখা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত। বাবা এবং ছেলের এক যে অকৃত্রিম ভালোবাসা, সেই ভালোবাসার উপর এই গানটি।

এতক্ষণ যে গানটা শুনছিলাম, বিশেষ করে অনিকপতি তুমি যে গানটা শোনাচ্ছিলে, এই গানটা মানে আমি কি বলবো, এই শুরুতে তুমি যেটা বলেছিলে বাবা এবং তার ছেলের যে অকৃত্রিম ভালোবাসায়, এই চরিত্রে যেটা তারা ফুটিয়ে তুলেছেন, আর সেই ছায়াছবিতে বিশেষ করে অনুপম রায়ের প্রত্যেকটা গান এতটা ভালো ছিল এবং মানে এতটা মিল ছিল, সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। তবে এখন কিন্তু আমি এনারই আরও একটা গান শুনবো, আর সেই গানটা বিশেষ করে আমি বলবো সেটা শুধুমাত্র তাদের জন্যে, তাদের জন্যে এই জন্যে যে অনুপম রায় ইনি কিন্তু সব রকমের গান রেখেছেন আমাদের জন্য, সব রকমের। আর এই গানটার মধ্যে প্রেম ভাব তো অবশ্যই আছে, আর শুধু প্রেম ভাব নয়, প্রেমে আমি যদি বলি দুঃখ পেলেও কিন্তু অনেকে এই গানটা বিশেষ করে সাজেস্ট করে যে এই গানটা একবার হলেও শুনবে। তবে চলো না এই গানটাই শোনা যাক,

এই গানটিতে অনুপম রায় যে ভালোবাসার কথা বলছেন, যে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার ভালোবাসার কথা বলছেন, এর পরের যে গানটি শুনব সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সেই গানেও ভালোবাসার কথা বলা হয়েছে, তবে এই গানের ভালোবাসা মায়ের প্রতি ভালোবাসা, এই গানের ভালোবাসা নিজের মাটির প্রতি ভালোবাসা, এই গানের ভালোবাসা নিজের দেশের প্রতি ভালোবাসা, এই গানের ভালোবাসা নিজেদের প্রতিজন আত্মীয়ের প্রতি ভালোবাসা যারা সবসময় আপনাদের সঙ্গে ছিলেন। শুনছেন অনুপম রায়ের লেখা গান মাটির রঙ।

0: শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে আর শুনছেন এখন আজকের শিল্পী। আর আজকের শিল্পীতে আমরা শোনাচ্ছি একের পর এক মন মাতানো সব গান। গানগুলো গেয়েছেন, গানগুলো লিখেছেন অনুপম রায়। আর এবার তনুশ্রী নিয়ে এসেছে, তনুশ্রী নিয়ে এসেছে আরও একটি মজাদার গান।
1: অনেকপতি, আমি শুরুতেই ভাবছিলাম আমরা পরপর যে শেষের দুটো গান শুনলাম, এই দুটো গানের কথা বিশেষভাবে আমি বলছি। একেবারে না বলা কিছু কথা কিন্তু একেবারে অল্প শব্দেই কিন্তু তিনি প্রতিটা গানের মধ্যে তিনি তুলে ধরেছেন। আমি এতক্ষণ ধরে শুধু শুনছিলাম আর ভাবছিলাম যে আমরা কতটা মানে লাকি যে স্টুডিওতে বসে এনার প্রতিটা গানকে শুধু আপনাদেরকে শোনাচ্ছি না, আমরা নিজেরা শুনছি এবং সেই গানগুলোকে আমরা অনুভব করছি। তবে হ্যাঁ, খুব বেশি বলবো না, আমরা সরাসরি পরের গানটায় চলে যাব। চতুষ্কোণ সিনেমার যে গানটি রয়েছে, বোবা টানেল, তবে চলুন সেই গানটিতে চলে যাই।

এই অসাধারণ গানটার পর যে গানটি আমরা রেখেছি সেই গানটি মানবতার কথা বলে, যেন এক নতুন প্রতিবাদ। মানে আমাদের আসল পরিচয় আমরা ভারতবাসী, আমরা হিন্দু না, আমরা মুসলিম না, আমরা খ্রিস্টান না, আমরা বৌদ্ধ না, আমরা কি সেটা দেখে লাভ নেই। শক্তি চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত লাইন, ধর্মেও আছি জিরাফেও থাকব না, এই লাইনটা যেন এই গানটাকে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। চলুন শুনি অনুপম রায়েরই লেখা আরও একটি গান, পরিচয়।

এতক্ষণ যে গানটা শুনছিলাম অবাস্তব প্রেম, দর্শনা বণিক অভিনয় করেছেন এই স্পেশাল মিউজিক ভিডিওতে। আর এবার যে গানটি রয়েছে, এই গানটি আমাদের লকডাউন পিরিয়ডে তৈরি করা। গানটিতে গিয়েছেন অরিন্দ চট্টোপাধ্যায়, অনুপম, চন্দ্রিল ভট্টাচার্য, অনিন্দ চ্যাটার্জি, সবাই মিলে একটা যৌথ প্রয়াস। এবং ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশের তাবড় তাবড় সব সঙ্গীত শিল্পীরা এই গানে সঙ্গত করেছেন। শুনব অনুপম রায়ের সুর করা, শ্রীজাতর লেখা, নির্বাসনের গান।

এবার ভাবছি, বেশ অনেকক্ষণ ধরে তো আমরা অনুপম রায়ের গান শুনছিলাম, তবে হ্যাঁ, এই গানটি অনুপম রায়ের, তবে এনার সঙ্গে কিন্তু সঙ্গ দিয়েছেন পরিস্মিতা পায়েল ভাগ্যলক্ষ্মী থেকে। তবে চলুন জানি বন্ধু জানি এই গানটা শুনে নিই।

শ্রোতা বন্ধু, এতক্ষণ যে গানটি শুনছিলাম এর পরে একটি গল্প আছে। এই গানটির পরে নতুন আরও একটি গান শুনব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মাইকেল মধুসূদন দত্তের সম্পর্ক নিয়ে এই গানটি আজকের একটা দৃষ্টান্ত। মধুসূদন যখন বিলেতে থাকাকালীন তাদের মধ্যে নিবিড় এই বন্ধুত্ব হয়। মধুসূদন যখন সর্বশান্ত ব্যারিস্টারি পড়তে গিয়ে তখন স্ত্রী পুত্র কন্যা সহ প্রবাসী এই কবিকে জমি বন্ধক রেখে অর্থ সাহায্য করেন বিদ্যাসাগর।

আবার বিদ্যাসাগর যখন দেনার দায়ে সর্বশান্ত হতে বসেছেন, প্রকৃত বন্ধুর মতো তার সবটুকু বেঁচে দিয়ে মধুসূদন তার পাশে দাঁড়ান। এই অসাধারণ গান পত্রালাপেরই এক আধুনিক আকার। গানটি গিয়েছেন অনুপম রায় এবং অনির্বাণ ভট্টাচার্য, এবং বাস্তব জীবনেও এই দুজন কিন্তু সত্যিকারের খুব ভালো বন্ধু। শুনুন মাইকেল বিদ্যাসাগর সঙ্গে।

0: বাঙালির ইতিহাসে এই দুই প্রবাদ প্রতিম মানুষের বন্ধুত্বের গল্প এক হীরক খণ্ড। শুনছিলেন আজকের শিল্পী অনুষ্ঠানে অনুপম রায় অনির্বাণ ভট্টাচার্যের গাওয়া মাইকেল বিদ্যাসাগর সংবাদ। আর এবার তনুশ্রী আরও একটি গান শোনাচ্ছে।
1: তবে অনেকপতি, আমি বন্ধুদের একটা কথা বলতে চাই। আর সেটা, হ্যাঁ, সেটা অবশ্যই বলবো যে দেখো, আজকাল কিন্তু আমরা মিথ্যে তো বলি, তাই না? কখনো কি বন্ধুরা মনে হয় যে মিথ্যে বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছেন? সবার মন রেখে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছেন? শাক দিয়ে মাছ ঢাকতে ঢাকতে ক্লান্ত লাগছে? আজ আমি এবং অনিক দুজনে চলে এসেছি, আমরা সব কথা বলে দেব। তবে চলুন, এই গানটা শুধুমাত্র আপনাদের জন্যে।

শ্রোতা বন্ধু শুনছিলেন আজকের শিল্পী, আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আর যে অনিকপতি এবং আর যে তনুশ্রী। তবে আজকের শিল্পী আজ এখানেই শেষ করতে হচ্ছে, আমরা আসছি পরের অনুষ্ঠান নিয়ে।

0: শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত দেয়া স্টুডিওর ঘড়িতে। এখন সময় বিকেল 5:50। অফিস ফেরত যাত্রীরা যারা আছেন, যারা বাড়িতে অলরেডি অফিস থেকে কাজ থেকে ফিরে এসেছেন, তাদের জন্য এই সময়টা সত্যি খুব আনন্দের, কারণ এখন আপনাদের পছন্দের অনুষ্ঠান, আপনাদের ভালোবাসার গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা শুনব, আমরা শোনাবো আপনাদের পছন্দের গান। আমরা শুনছি রাগে অনুরাগে। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করতে পারেন, ফোন করে আপনারা আপনাদের অনুরোধ জানাতে পারেন। আপনাদের ডায়াল করতে হবে 0381-232-6253 এই নম্বরে, এবং ফোন করে আপনারা জানাতে পারেন আপনাদের পছন্দের যে কোনো বাংলা ছায়াছবির গান। শ্রোতা বন্ধু, মনে রাখবেন, যে কোনো বাংলা ছায়াছবির গান। এবং স্টুডিওতে রয়েছে কিন্তু আমি এবং তনুশ্রী, আমরা দুজন অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের গান আপনাদের শোনাতে, কি বলো তনুশ্রী?
1: একদমই। আর বেশ অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করছিলাম, অনেকপতি, আমাদের এর আগের যে অনুষ্ঠানগুলো চলছিল না, বন্ধুরা কিন্তু অপেক্ষা করে আছে কখন আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের পছন্দের গানটি শোনাবো।
0: তবে চলো প্রথম গান দিয়ে শুরু করি। এসেছে রাত শ্রেয়া ঘোষাল এবং পাপনের গাওয়া, বুনোহাঁস ছায়াছবি থেকে এই গানটি আপনাদের জন্য। এরপরে কিন্তু আপনারা অবশ্যই ফোন করবেন 0381-232-6253 এই নম্বরে, আবারও বলছি 0381-232-6253 এই নম্বরে।

0: গান শেষ না হতেই একজন শ্রোতা বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আমরা কথা বলবো তার সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার শ্রোতা বন্ধু, কোনো কারণে হয়তো যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না, তবে আমরা যাচ্ছি পরবর্তী গানে। তনুশ্রী, কি গান শোনাচ্ছ?
1: দৃষ্টিকোণ ছায়াছবির একটি গান হঠাৎই মনে পড়ল, ভাবলাম এই গানটি তবে কেন নয়।
0: তবে গানের আগে আরেকজন শ্রোতা বন্ধু আবার আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: অনেক প্রতি আমার মনে হচ্ছে আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো বা আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু আমাদের যে ফোন নম্বরটি রয়েছে আপনারা ফোন করুন, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এবং আপনাদের পছন্দের গান শোনানোর চেষ্টা করছি। তবে হ্যাঁ, যতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলতে পারছি তার আগে চলুন একটা গান শোনা যাক।

আরও একজন শ্রোতা বন্ধু এই মুহূর্তে যোগাযোগের চেষ্টা করছেন, আমরা কথা বলবো তার সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? শ্রোতা বন্ধু, কে রয়েছেন? এই যন্ত্রের যে এক যন্ত্রণা কি বলবো বলো। শ্রোতা বন্ধু, আপনারা চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার, কিন্তু কোনো এক অজ্ঞাত যন্ত্রের যন্ত্রণায় আমরা সেটা ঠিকঠাক করে উঠতে পারছি না। আবারও একজন শ্রোতা বন্ধু টেলিফোন লাইনে রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? না, কোনোভাবেই সেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না। তবে শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন, যদি টেলিফোনে যোগাযোগ সম্ভব না হয় আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপের জন্য আপনাদের ডায়াল করতে হবে 9402169965। এই নম্বরটি লিখে রাখুন, 9402169965। এই নম্বরে আপনারা আমাদের টেক্সট করুন, আপনাদের অনুরোধের গান, আপনাদের পছন্দের গান আপনারা আমাদের লিখে পাঠান, আমরা শোনাবো সেই গানটি। এবার শুনছি আরও একটি খুব মন ভালো করার গান, বুনোহাঁস ছায়াছবি থেকে, শ্রেয়া ঘোষালের গাওয়া বেলা বয়ে যায়।

নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার শ্রোতা বন্ধু, না আমরা কোনোভাবেই যোগাযোগ স্থাপন করতে পারছি না, তবে চলুন আমরা গানটি শুনি।

0: একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমরা কথা বলবো তার সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু। না, আমরা আবারও যোগাযোগ স্থাপন করতে পারলাম না।
1: তবে আমরা কিন্তু আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন, অপেক্ষা করুন। তবে হ্যাঁ, তার আগে একবার আমাদের একটি ঘোষণা কিন্তু রয়েছে আপনাদের জন্য। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে 1 বছরব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করছে আগামী শুক্রবার 15ই মে সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15ই মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ। তবে বন্ধুদের কাছে কিন্তু আমার আবারও রিকোয়েস্ট থাকবে, আপনারা সঙ্গে থাকুন। হয়তো যান্ত্রিক কলযোগের কারণে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না, সঙ্গে থাকুন। তবে হ্যাঁ, এবার অনেক তোমাকে বলবো, হ্যাঁ একজন বন্ধু বোধ হয় আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ বন্ধু, নমস্কার। শ্রোতা বন্ধু কে রয়েছেন? নমস্কার শ্রোতা বন্ধু। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি যে কোনোভাবে যেন আমরা আপনাদের সঙ্গে কথা বলতে পারি। এবং তার আগে অবশ্যই দুঃখিত যে এই মুহূর্তে আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছি না। তবে হ্যাঁ, যথাসম্ভব আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি কথা বলার জন্যে। আপনারা সঙ্গে থাকুন, ফোন করুন।
0: যে কথা বলছিলাম শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু আমাদের টেলিফোনে না পেলেও হোয়াটসঅ্যাপ করতে পারেন। তার জন্য ডায়াল করতে হবে 9402169965 এই নম্বরে, এবং এই হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু আপনাদের পছন্দের গান আমাদের জানান।

করতে পারেন। টাকার জোলা থেকে কণিকা দেবী একটি গানের অনুরোধ করেছেন হোয়াটসঅ্যাপে, জ্যোতি ছায়া ছবি থেকে পারি না সইতে। আমরা শুনব তার অনুরোধের গান। তিনি গানটি হোয়াটসঅ্যাপে আমাদের পাঠিয়েছেন। যারা আপনারা টেলিফোনে যোগাযোগ করতে পারছেন না, আপনারাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনারা ডায়াল করুন 9402169965 এবং লিখে পাঠান আপনার পছন্দের গানটি।

শ্রোতাবন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্স প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ততের। আপনারা শুনছেন আপনাদের অনুরোধের গানের আসর রাগে অনুরাগে। আপনারা কিন্তু আমাদের টেলিফোনে যোগাযোগ করতে না পারলেও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। তার জন্য ডায়াল করতে হবে 9402169965 এই নম্বরে, 9402169965 এই নম্বরে ডায়াল করুন এবং আপনারা টেক্সট করুন আপনাদের পছন্দের গান, আমরা বাজাবো আপনাদের পছন্দের গান। এবং এতক্ষণ শুনছিলেন পারিনা সইতে জ্যোতি।

ছায়া ছবি থেকে একটি গান। এবার অনুরোধ করেছেন ঝর্ণা ভট্টাচার্য, তিনি অনুরোধ করছেন জিরানিয়া থেকে, পরাণ জায়জলিয়া ছায়াছবি থেকে গান চোখের জলে। শুনবো আমরা সেই গানটি।

শুনছিলাম পরাণ যায় জ্বলিয়ে ছায়াছবি থেকে চোখের জলে। তবে আবারও একজন টেলিফোন লাইনে রয়েছেন, আমরা চেষ্টা করব তার টেলিফোনটি নেবার। নমস্কার শ্রোতা বন্ধু। নমস্কার শ্রোতা বন্ধু। যন্ত্রের বড়ই যন্ত্রণা, কি আর করবো শ্রোতা বন্ধু, আপনাদের টেলিফোন

ফোনে কোনো অনুরোধ আমরা নিতে পাচ্ছি না, তবে অনুরোধ কিন্তু আমরা নিচ্ছি, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9402169965 এই নম্বরে এবং আপনারা লিখে পাঠান আপনাদের পছন্দের গান। 9402169965 এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করুন এবং আমরা শোনাবো আপনাদেরকে আপনাদের পছন্দের গান। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর, সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছরব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে সন্ধে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার 15 মে সন্ধে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ। আমরা শুনছিলাম রাগে অনুরাগে অনুষ্ঠানে আপনাদের পছন্দের গান। এবার যে গানটি শুনছি সেই গানটি দিবারাত্রির কাব্য। গানটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী এবং গানের সুর করেছেন অনুপম রায়।

হাজার ব্যর্থতার পরেও তো সাফল্য আসে, সেই সাফল্যের আশায় আমরা আরেকটি টেলিফোন নেওয়ার চেষ্টা করছি। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন আমাদের সঙ্গে? প্রথম কথা, আমাদের কথা কি শোনা যাচ্ছে? না, আবারও ব্যর্থতা আমাদের সামনে এলো। ব্যর্থ না, আমরা টেলিফোনে যোগাযোগ করতে পারছি না, সেটা কোনো ব্যাপারই না শ্রোতা বন্ধু। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের অনুরোধের গান আমাদের জানাবেন। আপনারা টেক্সট করবেন 9402169965 এই নম্বরে এবং জানাবেন আপনাদের পছন্দের গান, আমরা বাজাবো।

0: গানটি। তো এবার যে গানটি আমরা চালাচ্ছি সেই গানটি একটু বিশেষ। কেন বিশেষ? গানটি লিখেছেন রবি ঠাকুর, গানটি গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। গানটি যে ছায়াছবিতে ব্যবহার করা হয়েছে সেটি নির্দেশনা করেছেন সৃজিৎ মুখোপাধ্যায়। তাহলে বিশেষত্ব কি? বিশেষত্ব হলো এই গানে চেষ্টা করা হয়েছে দ্য লেজেন্ড দ্য গ্রেট উত্তম কুমারকে ফিরিয়ে আনার। কিভাবে ফিরিয়ে আনা হয়েছে গানটি শুনুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। শুনুন সখী ভাবনা কাহারে বলে অতি উত্তম ছায়াছবি থেকে অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে।
1: সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়।

0: সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা ময়।
1: সত্যি ভালোবাসা কারে কয়, ভালোবাসা শুধুমাত্র নারী পুরুষের, প্রেমিক প্রেমিকার, স্বামী স্ত্রীর মধ্যেই? এ তো ভালোবাসা। এ ভালোবাসা একজন আদর্শের উদ্দেশ্যে, এ ভালোবাসা সেই মানুষটিকে যাকে দেখে বাংলা গর্ব করে বলে আমাদেরও উত্তম কুমার আছে। আমরা শুনছিলাম অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে অতি উত্তম ছায়াছবি থেকে রবি ঠাকুরের লেখা সখী ভাবনা কাহারে বলে। রবি ঠাকুরের লেখা এই গানটি অতি উত্তম ছায়াছবিতে ব্যবহার করা হয়েছে। তবে এবার যে গানটি শুনব সেই গানটি শ্রী দুর্গা ছায়াছবি থেকে লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে অপরাজিতা আঢ্য অভিনীত গল্পের মতন। শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9402169965 এবং জানান আপনাদের পছন্দের গান, আমরা শোনাব সেই গানটি। শুনছেন লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে শ্রী দুর্গা ছায়াছবি থেকে গল্পের মতন।

0: ঠিক না শ্রোতা বন্ধু? আমরা সবাই চাই আমাদের জীবনের প্রতিটি ধাপ, প্রতিটি কাজ একদম যেন গল্পের মতোই হয়, সব একদম খাপে খাপে মিলে যাক, সব যেন 100% সঠিক হোক। এই গানটি ঠিক এই কথাই বলছে, আমাদের জীবন যেন গল্পের মতো হয়, আমাদের জীবনে যাতে এমন একজন বন্ধু আসে যে গল্পের নায়কের মতো প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত আমাদের পাশে থাকে। শ্রোতা বন্ধু, শুনছিলাম শ্রী দুর্গা ছায়াছবি থেকে গল্পের মতন, তবে আবারও একবার চেষ্টা তো করা যেতেই পারে, তাই না? আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কেউ একজন তো রয়েছেন, আমরা চেষ্টা করব তার সঙ্গে কথা বলার। শ্রোতা বন্ধু, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? এই চেষ্টা আবারও বৃথা। যাই হোক, শ্রোতা বন্ধু, টেলিফোনে যোগাযোগ করতে না পারলেও আমরা বারবার বলছি, আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 0381232-6253। এই নম্বরে আপনারা ফোন করে না পেলেও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9402169965 এই নম্বরে, এবং আপনারা জানান আপনাদের পছন্দের গান, আমরা শোনাব সেই গানটি। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে 1 বছরব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে সন্ধে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার 15 মে 2026 ইংরাজি সন্ধে ঠিক 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ। তবে কথার পর এবার যে গান, আমরা বলছিলাম না গল্পের মতো একজন বন্ধু চাই, সেই বন্ধুর গান অতি উত্তম ছায়াছবি থেকে উপলের কণ্ঠে সৃজিত মুখার্জি পরিচালিত বন্ধু ভাবি, শুনুন গানটি।
1: আসুন মৌঠান, আসুন,
2: নিন খান।
1: আর পাচ্ছি না, এর বেশি কি খাওয়া যায়?
2: খুব যা, কিছুই তো খেলেন না।

শুনছিলাম অতি উত্তম ছায়াছবি থেকে। বন্ধু ভাবি, এবার একটু আমরা পুরনো দিনে ফিরে যাই। আমরা যাচ্ছি 2014 সাল, আবারও সৃজিত মুখার্জি, তবে এবার তার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়। এই গানটির জন্য, যে গানটি আমরা শুনছি, সেই গানটির জন্য এই গানের গায়ক জাতীয় পুরস্কার পেয়েছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ডস উইনার রূপঙ্কর বাগচির কণ্ঠে জাতিস্বর ছায়াছবি থেকে এ তুমি কেমন তুমি।

এবারের যে গানটি সেটি অনুরোধ করেছেন জম্পুই জলা থেকে বিশ্ব রায়। উনি শুনতে চাইছেন দিওয়ানা ছায়া ছবি থেকে নেশা নেশা। আমরা শোনাবো সেই গানটি। গানটি গেয়েছেন প্রসেনজিৎ মল্লিক এবং নীলাক্ষী ভট্টাচার্য, এবং গানটি মিউজিক ডিরেক্টর ছিলেন দ্য ওয়ান অ্যান্ড অনলি দেব সেন। শুনুন এই গানটি।

শ্রোতাবন্ধু, আপনারা শুনছিলেন দিওয়ানা, ছায়াছবি থেকে নেশা নেশা এই গানটি ওদের টাইটেল ট্র্যাক। এবার যে গানটি শুনবো সেই গানটিও বিশেষ। বিশেষ কেন? কারণ রবিপক্ষ চলছে, আর রবিপক্ষে রবি ঠাকুরের গান সেটা সত্যিই তো, মানে সেটার কোনো জুড়িই হয় না। রবি ঠাকুরের লেখা গান হে সখা, গানটি আমরা শুনবো। গানটি গেয়েছেন সোমলতা এবং অরিন্দম। শুনছি সেই গানটি।

শ্রোতাবন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে, এবং আপনারা শুনছেন অনুরোধের গানের আসর রাগে অনুরাগে। তবে এটা ঠিক যে টেলিফোনে আপনারা অনেকেই যোগাযোগ করতে পারছেন না, কারণ যন্ত্রের কিছু একটা যন্ত্রণা তো রয়েছে, যে কারণে আমরা শত চেষ্টা করেও আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছি না টেলিফোনে। তবে আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, তার জন্য আপনারা ডায়াল করুন 9402169965। আবারও বলছি 9402169965, এই নম্বরে আপনারা আপনাদের পছন্দের গান অনুরোধ করুন, হোয়াটসঅ্যাপ করুন, এবং আমরা অবশ্যই শোনাব সেই গানটি। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত, আর এবার যে গানটি আমরা শুনব সেই গানটি ইন্দুবালা ভাতের হোটেল থেকে ইমন চক্রবর্তীর গাওয়া পাখিদের স্মৃতি।

কথায় বলে স্মৃতি সততই মধুর, কিন্তু স্মৃতি কখনো মধুর হয়, আবার কখনো স্মৃতি আমাদের অন্ধকারে ঠেলে ফেলে দেয়। এই গানটি ঠিক এ কথাই বলছিল শ্রোতা বন্ধু। তবে এবার অন্ধকার থেকে আলোতে আসার পালা। অনুপম রায়ের লেখা, অনুপম রায়ের কণ্ঠে এবং অনুপম রায়ের সঙ্গীতায়োজনে আলোতে আলোতে ঢাকা শুনছি এই গানটি।

শুনছিলাম কণ্ঠ ছায়া ছবি থেকে আলোতে আলোতে ঢাকা। সোজা বন্ধু আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ততে। আপনারা শুনছেন রাগে অনুরাগে, যেখানে আমরা শোনাচ্ছি

আপনাদের পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, আপনারা ডায়াল করুন 9402169965 এই নম্বরে এবং জানান আপনাদের পছন্দের গান, আমরা শোনাবো আপনাদের সেই গানটি। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছরব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে সন্ধে ঠিক 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আগামী 15 মে সন্ধে ঠিক 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে এই শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। সবার প্রবেশ অবাধ। মনের মানুষকে নিয়ে আমাদের কল্পনার কোনো সীমা নেই। আমাদের মনের সব সুন্দর চিন্তাকে জুড়ে বানিয়ে ফেলি এক কল্পনার মনের মানুষকে। বাস্তবের মনের মানুষের সেই কল্পনার সঙ্গে কতটা মেলে? সৃজিত মুখার্জি পরিচালিত এক্সিকুয়েল টু প্রেম ছায়াছবি থেকে শুনুন ধ্রুবজ্যোতি চক্রবর্তীর কথায় এবং সপ্তক সানাই দাসের সুরে তাঁরই গাওয়া রোদের নিশানা গানটি।

এবার শুনব দাভিঞ্চি। দাভিঞ্চির স্মৃতিতে যে ছায়াছবিটি বানানো হয়েছিল ভিঞ্চিদা, তার স্মৃতিতে ঠিক বলা হবে না, তবে এটা বলা যেতে পারে যে তার শিল্পকর্মকে শ্রদ্ধা জানাতে অরিজিৎ সিং অনুপম রায়ের কণ্ঠে সোহিনী সৃজিত মুখার্জির অভিনীত গ্যাস বেলুন গানটি আমরা শুনছি।

0: পেছনে দৌড়চ্ছেন। এখানে ওরকম কোনো মেয়েই নেই, আপনি তো সব মেয়েকেই দেখেছেন, একমাত্র আমি বাকি আছি, চাইলে আমাকেও দেখে নিন।
1: স্বপ্ন নয় সত্যি।

প্রেমটা কখনো কখনো গ্যাস বেলুনের মতো, তাই না? কখনো মনে হয় যতক্ষণ হাতের কাছে আছে ততক্ষণ ভালো, আবার মনে হয় একটু হাতটাকে ঢিলে করে দিই, একটু হাতটাকে ছেড়ে দিই, তাহলে হয়তো সেই বেলুনের আসল সৌন্দর্য আমরা দেখতে পাব। আর যেই মাত্র আমরা হাতটাকে ঢিলে করলাম, সব শেষ। তবে কিছু কথা, কিছু স্মৃতি, সেগুলোই কিন্তু আমাদের সারা জীবনের রসদ হয়ে থেকে যায়। আর প্রেমের কথা যখন বলবো, তখন রবীন্দ্রনাথের কথা আসবে না, প্রেম

মেয়ের কথা যখন উল্লেখ হবে তখন রবীন্দ্রনাথ আসবেন না, তা কি হয় শ্রোতাবন্ধু? শ্রোতাবন্ধু, পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত বাবুল সুপ্রিয়র কণ্ঠে কঙ্কনা সেন শর্মা অভিনীত কাদম্বরী ছায়াছবি থেকে রবি ঠাকুরের গান তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা।

শ্রোতাবন্ধু, তবে এবার যাবার পালা। আজ দুপুর আড়াইটা থেকে টানা চার ঘন্টা আপনাদের সঙ্গে ছিলাম আমি আর্যে অনিকপতি, এবং আমাদের সঙ্গে ছিল আর্যে তনুশ্রী। তবে যেতে যেতে যাওয়ার আগে আরও একটি মজাদার গান আমরা শুনবো। আপনারা শুনছিলেন এতক্ষণ 101.6 মেগাহার্স প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে, এবং আপনাদের সঙ্গে আমরা এতক্ষণ নানান গান নানান কথাবার্তা হচ্ছিল। এবার আপনাদের সঙ্গে আসছেন আপনাদের আরেক প্রিয় বন্ধু আর্যে অর্ণব। যেতে যেতে আরও একটি আপনাদের পছন্দের গান আপনাদের জন্য। কথা হবে পরের আরও একটি অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে কিন্তু বলছে সময় হয়ে গেছে আপনাদের খুব পছন্দের একটি অনুষ্ঠান খোলা আকাশ। খোলা আকাশের এই পর্বে আমরা রাজ্যের বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের আমাদের মাঝে নিয়ে আসি এবং তাদের কাছ থেকে বিভিন্ন কথা শুনি, গল্প করি তাদের সাথে এবং তাদের জীবনের বিভিন্ন জিনিস আমরা জানার চেষ্টা করি। এবং তার পাশাপাশি অবশ্যই তাদের শিল্পশৈলী তাও কিন্তু উপভোগ করি। শ্রোতা বন্ধু, আজ খোলা আকাশের আজকের এই পর্বে আমাদের মাঝে রয়েছেন সঙ্গীত শিল্পী শুভঙ্করী আচার্যী। শুভঙ্করী, আপনাকে স্বাগত এফএম উজ্জয়ন্তের এই পর্বে, খোলা আকাশের এই পর্বে। প্রথমেই যে জিনিসটা জানার চেষ্টা করব, কেমন আছো?
1: খুব ভালো আছি, তুমি কেমন আছো?
0: আমি খুব ভালো আছি। আচ্ছা শুভঙ্করী, আজকের এই পর্বটা, খোলা আকাশের এই পর্ব, অবশ্যই গান হবে, কথা হবে, সব কিছুই হবে,
1: একদম।
0: কিছু কিছু জিনিস আমরা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে। তোমার এই যে সঙ্গীত শিক্ষা, এই সঙ্গীত শিক্ষার যে তোমার এই যে যাত্রা, কিভাবে শুরু হয়েছিল, সব কিছুই কিন্তু জানার চেষ্টা করব। প্রথমেই একটা জিনিস জানবো যে সঙ্গীত কে ভালোবেসে তুমি সঙ্গীত শিখেছো এবং সঙ্গীত চর্চা করছো,
1: একদম
0: সঙ্গীতের প্রতি এই ভালোবাসাটা এলো কিভাবে?
1: আমি আমার শুরুটা আমার বাড়ি থেকে। আমার বাবা একজন সঙ্গীত শিল্পী এবং একজন সঙ্গীত গুরু। ওনার কাছে আমার প্রথম, মানে বাড়িতেই যখন ছোট ছিলাম দেখতাম বাবা স্টুডেন্টরা আসছে সারেগামা বাবা

0: শেখাচ্ছে, বিভিন্ন ক্লাস হচ্ছে। তারপর বাবা স্কুলে ভর্তি করালো, গানে নাচে ভর্তি করিয়ে, তারপর সেখান থেকে কলামণ্ডল মিউজিক কলেজে আমার প্রথম শুরু শেখা। তারপরে এবং সেটার প্রতি ভালোবাসা, বাবার থেকে অনেক কিছু শেখা, অনেক কিছু শোনা। দেন আমি সিসিআরটি জুনিয়র ট্যালেন্ট স্কলারশিপে 2015 স্কলারশিপ হোল্ডার ছিলাম। তো এই থেকেই আর কি। আর বাকি আমাদের অন্যান্য, আমার অন্যান্য গুরুদের তো অবদান রয়েছে, ওনাদের আশীর্বাদ রয়েছে। আমি আগরতলাতেও ক্লাস করেছিলাম, আমার গুরু শ্রীমতী ধর্মনগরেও বিভিন্ন গুরুরা রয়েছেন আমাদের। সেইভাবেই আমার ওনাদের আশীর্বাদ মাথায় নিয়ে চলা আর কি।
1: খুব সুন্দরভাবে তুমি বললে, গুরুদের আশীর্বাদ মাথায় তো নিতেই হয় এবং সেটা নিয়েই কিন্তু আমরা আমাদের যাত্রাটা করি, এবং তাদের আশীর্বাদ থাকলেই জীবনে সফলতাও আসে খুব ভালোভাবে। একটা জিনিস জানবো যে সঙ্গীতের প্রতি ভালোবাসা তো এসছে, সঙ্গীত তুমি শিখেছো, এখনও শিখছো, এখনও চর্চা করছো, সঙ্গীত তোমার জন্য কী, যদি ছোট্ট করে বলতে বলা হয় তোমাকে কী বলবে?
0: সঙ্গীত আমার জন্য সব কিছু ব্যক্ত করার একটি ভাষা। আমি যখনই খুব মানে মন খারাপ থাকে, যে কোনো ঘটনা হতে পারে, আমি গান গাই, সেটা আমার মাও বুঝতে পারে। যে আমাকে এসে জিজ্ঞেস করে, আজ তোর মন খারাপ? তো বললাম, না এমন কিছু না। তো বলছেন, না তোর এই গানে বোঝা যায় তোর মন খারাপ। তো আমার, আমি যখনই কোনো কিছু মনের মধ্যে রাখি, কথার আগে সেটা গান দিয়ে প্রকাশ করি, সেটা বাড়িতে রেয়াজি হোক বা কোনো বন্ধু বান্ধবের সাথে কথা, মানে সেটা আমার এভাবেই হয়, আমি সেভাবেই শান্তি পাই বলতে গেলে।
1: বাহ, মানে গানের মাধ্যমেই নিজের মনের ভাব প্রকাশ, এবং বন্ধুদের সাথেও একই রকম ভাবে, বাড়িতেও একই রকম।
0: একদম।
1: বাহ, দারুণ। মানে গানের মাধ্যমে মনকে হালকা করা বা মনের কথা বলা,
0: একদম
1: দারুণ ব্যাপার। আচ্ছা, তাহলে আজকের এই পর্বে গান তো শুনতেই হয় তোমার কাছ থেকে, প্রথম কোন গানটা শুনবো?
0: আজকে প্রথমে রবি ঠাকুরের গান থেকে শুরু করছি।
1: একদম, আমি কিছুদিন আগেই 25শে বৈশাখ গেল।
0: একদম, 25শে বৈশাখ গেল, এবং পুরোটা বছরই রবীন্দ্রনাথের গান ছাড়া সবকিছু অসম্পূর্ণ লাগে। তো আমি গুরুদেবের গান থেকেই শুরু করছি। আমি বিচিত্র পর্যায়ের একটি গান আজকে করার চেষ্টা করবো।

0: রে খেলা ঘর বাতিলে গেছি। ধন্যবাদ।
1: বাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটা গান দিয়ে আজকের এই পর্বটা শুরু হয়েছে।

0: ধন্যবাদ।
1: বাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটা গান দিয়ে আজকের এই পর্বটা শুরু হয়েছে। শুভঙ্করী, খুব রবি ঠাকুরের গানটা দিয়ে তো তুমি শুরু করলে, তো এবারে একটু জানতে চাইবো যে তোমার শুরুটা, তুমি বললে প্রথমত যে বাড়ি থেকেই হয়েছিল, অর্থাৎ বাবার হাত ধরেই হয়েছিল।
0: একদম।
1: তো প্রথম যে পারফর্ম করার যে স্মৃতি, সেটা কি মনে আছে?
0: হ্যাঁ, অবশ্যই। প্রথম পারফরমেন্স, আমি স্টেজ পারফরমেন্স প্রথমবার করেছিলাম আমাদের এখানে বস্ত্র মেলা হয়েছিল।
1: আচ্ছা।
0: তো আমি ছোটবেলা থেকেই দেখতাম বাবার জন্য ইনভাইটেশন আসে ঘরে,
1: ওকে,
0: খামে, সাদা খামে করে, তো আমি দেখে খুব এক্সাইটেড হতাম। বাবাকে বলতাম যে খুব ভালো লাগে না স্টেজে গান করতে, ইনস্ট্রুমেন্টের সাথে ভয় ছিল একটা। তারপরে একটু যখন বড় হয়েছি, তো একদিন আমার নামে এবং বাবার নামে দুটো খাম এসছে। সেদিনের খামটা আমার আজকেও যত্ন করে রাখা আছে,
1: যে
0: জানি না, হ্যাঁ একদম, মানে কিরকম গাইব সেটা জানি না, কিন্তু একটা এক্সাইটমেন্ট ছিল যে হ্যাঁ, এবার আমিও হয়তো মানে সেই স্বপ্নটা পূরণ হবে, আমার এরকম একটা ফিলিং ছিল। আমার খুবই এটা মানে সারাটা জীবন মনে থাকার মতো।
1: তো সেই স্টেজ পারফরমেন্সের স্মৃতি কীরকম ছিল, মানে সেখানে কীরকম পারফর্ম করেছিলে এবং সেখানে স্টেজে ওঠার মুহূর্তে কি মানে কোনো ভয় ছিল, কোনো এক্সাইটমেন্ট তো নিশ্চয়ই ছিল?
0: একদম। এখানে একটা মজার কথা আছে, আমার বাবা অ্যাকচুয়ালি তবলা আর্টিস্ট, তো তবলা গুরু। তো আমি স্টেজে উঠেছি, আমার নাম অ্যানাউন্স করা হয়েছে, তো ওঠার পর আমি বাবাকে স্টেজ থেকে ডাকছি যে তুমি এসে আমার সাথে বাজাও। কিন্তু যিনি শিল্পী ছিলেন উনি খুব ভালো শিল্পী, কিন্তু আমার একটা নার্ভাসনেস, আমি ভাবতাম বাবা বাজালে হয়তো ঠিক থাকবে,
1: ঠিক থাকবে, মানে পাশে একটা মনের জোরও থাকবে।
0: হ্যাঁ একদম। আর যিনি শিল্পী ছিলেন উনি হাসছেন যে না না ঠিক আছে ঠিক আছে, ও যখন মানে বাবা থাকলে একটা ইয়ে হবে, ঠিক আছে তুমি আসো। তারপর বাবা এসে বাজিয়েছেন এবং আমার বেশিরভাগ প্রোগ্রামে আমার বাবাই আমার সাথে ছিলেন, ওনার আশীর্বাদ ছিল, তাই হয়তো কিছু করতে পেরেছি এই আর কি।
1: তো এই গানকে নিয়ে তো তুমি এগিয়ে চলেছো এবং গানের যাত্রাটাও খুব সুন্দরভাবে তুমি আমাদের বললে, এই গানকে নিয়ে কোথায় যেতে চাও, স্বপ্নটা কি রয়েছে?
0: গানকে জুড়ে স্বপ্ন অনেক অনেকটাই, মানে শুধু রিয়েলিটি শোর একটা ব্যাপার আছে, বাট আমার নিজেরও কিছু স্টুডেন্টরা আছে, আমি চাই আমি যতটুকু শিখেছি আমি পরবর্তী প্রজন্মের হাতে জিনিসটা তুলে দিতে বা ওদেরকে গানের যে মর্মটা সেটা শেখাতে, আমি যেটা আমার বাবার থেকে শিখেছি খুবই মূল্যবান জিনিসগুলো, তো ওইগুলো আমি চাই আমার পরবর্তী প্রজন্ম শিখতে পারে এবং সেটা নিয়ে চিরজীবন যাতে বেঁচে থাকতে পারি, সুন্দরভাবে গান করতে পারি, সেই আর কি, সবার আশীর্বাদ নিয়ে।
1: এই দারুণ ব্যাপার। তো এর জন্য অনুপ্রেরণা বাবা তো নিশ্চয়ই দিয়েছে, প্রত্যেক সময় দিয়েছে। তো তার পাশাপাশি যদি আমি বলি অনুপ্রেরণার কথা, কোথা থেকে পেয়েছো
0: অনুপ্রেরণা? হ্যাঁ, বাবা ছিলেন আমার, আমি বিভিন্ন আর্টিস্টদের ফলো করতাম, আমার গুরুরা তো রয়েছেনই, ওনাদের মানে বিভিন্ন উপদেশ আমার বিভিন্ন কাজে লেগেছে। তাছাড়া আমার মায়ের অবদান এখানে একটু ভিন্ন, আমার মা শিল্পী নন, আমাদের আমরা দু বোন, তো বাবা দুজনকে গান নাচ দুটোই শিখিয়েছে, কিন্তু মা শিল্পী নন, মা কোনো গান সাথে যুক্ত না, কিন্তু আমার মা খুব ভালো শ্রোতা। তো এমন হয়েছে বাবা ব্যস্ত অফিস থেকে এসছেন যে বাবা আমার এই গানটা হয়েছে একটু শুনে যাও, বলছে না এখন শরীরটা ভালো নেই, পরিশ্রম লাগছে, মা আসতো এসে বলতো তুই কর, বুঝুক না বুঝুক, বলতো হ্যাঁ এটা ঠিক হয়েছে, এই গানটা খুব ভালো হয়েছে, এই গানটা তেমন একটা নয়। তো এরকমভাবে মার মানে শিল্পী না হওয়া সত্ত্বেও যে শ্রোতার যে মার যে মানে এরকম ভাবে মার সাপোর্টটা পেয়েছি, তো সেটা আমার জন্য খুব অনুপ্রেরণা যোগায় এই আর কি।
1: ঠিক, তুমি একটা কথা বললে যে মা শিল্পী নন, তো এই কথাটাতে আমাকে একটু আমার একটু ছোট্ট আপত্তি আছে, কারণ আমি বিশ্বাস করি প্রত্যেক মাই শিল্পী,
0: একদম,
1: কারণ হয়তো সেটা গান নাচ সেই দিকে না হলেও যেভাবে তারা সমস্ত কিছু সামলে চলেন, তো সেই দিক থেকে কোনো অংশে শিল্পীর থেকে কম নয়।
0: একদম একদম।
1: গান করতে গেলে যেমন সুর তাল লয় সব কিছু একেবারে ব্যালেন্স করে মেনটেন করে চলতে হয়, সেইভাবে মায়েরাও তো প্রত্যেক সময় সেটাই করে, তাই না?
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: ঠিক। তো ছোটবেলা এবারে যদি একটু বলি, ছোটবেলার দিকে একটু ফিরে যাই, আমরা ছোটবেলার কথাই বলছি যদিও, যে প্রথম গানের শুরু কী করে হয়েছে, গানের সাথে সাথে পড়াশোনার যে প্লেসমেন্ট ছিল তোমার লাইফে কিরকম ছিল এবং কিভাবে হতো, এই গান পড়াশোনা কিভাবে মেনটেইন হতো?

0: হ্যাঁ, আমি বাবা মা দুজনই বরাবরই একটা রুলের মধ্যে রেখেছে ছোটবেলা থেকে, যে সকালে উঠে রেয়াজ করতে হবে, তারপরে স্কুল আছে, তারপরে টিচার্সদের পড়াশুনো। তো আমি গান, মানে আমার স্কুল থেকেও খুব সাপোর্ট পেয়েছি, আমার যিনি হেডমাস্টার ছিলেন, যারা টিচার্সরা ছিলেন, খুব আদর করতো, স্নেহ করতো সেই গানের জন্যই। তো স্কুলে পড়াশোনা এমন হয়েছে, আমি যখন সিসিআরটি স্কলারশিপ দিই তখন পরীক্ষা ছিল, দুটো পরীক্ষা ছিল আমার। তো আমার এইচএম স্যারকে গিয়ে যখন বাবা জানিয়েছেন, বলছেন না না আপনি নিয়ে যান, ওর এদিকে যখন এত একটা ঝোঁক আছে ও পরীক্ষাটা দিক, আমরা বাকিটা দেখব। তো সেটা আমার জন্য খুব মানে অ্যাচিভমেন্ট যে আমার স্কুল আমাকে এতটা সাপোর্ট করেছে এদিকে। এবং তারপর কলেজ লাইফ, পড়াশুনো, পড়াশুনোর সাথে ব্যালেন্স হয়ে যেত, কারণ একটু সময় বের করতামই গানের জন্য, রেয়াজের জন্য, সন্ধেবেলা বা সকালবেলা, কোনো সময় সকালবেলা না হতো তো সন্ধেবেলা হয়ে যেত রেয়াজ। তো এরকমভাবে মানে এমন কোনো দিন মনে হয়নি যে না গানের জন্য সময় পাচ্ছি না, তো সময়টা বের করে নিতাম কোনো না কোনোভাবে। হ্যাঁ, তবে ম্যাট্রিক টুয়েলভ সেই সময় তো একটু প্রেশার ছিল বেশি, সে সময় একটু কম হতো, তারপর আস্তে আস্তে ব্যালেন্স
1: হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ঠিক, তখন মাধ্যমিক টুয়েলভ ওই সময়গুলো তো একটু বেশি সময় পড়াশোনাকে দিতেই হয়। যাই হোক, কিন্তু ধরে রাখাটা এবং সেটা নিয়ে গিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট।
0: একদম।
1: তো এবারে কোন গানটা শুনবো আমরা?
0: এবারও আরেকটি রবি ঠাকুরের গান শোনাচ্ছি, তারপর অন্য গানে যাচ্ছি।

0: গহন দ্বারে বারে বারে কানপিতে রই। ধন্যবাদ।
1: বাহ, আরো একটা খুব সুন্দর গান আমরা শুনলাম। গান নিয়ে তো আমরা কথা বলবোই, কিন্তু এবার একটু জানবো যে গান ছাড়া আর কি কি করা হয়।
0: গান ছাড়া আমি নাচ শিখেছিলাম।
1: আচ্ছা,
0: নাচ কথক শিখেছি, রবীন্দ্র নৃত্য শিখেছি আমার গুরু জবা ঘোষ সূত্রধর। তো

0: এদিকটায় মানে একবারে ভালো লাগে না সেটা নয়, আমার সবই ভালো লাগে, শিল্প সংস্কৃতি সবই ভালো লাগে, কিন্তু ততটা কি বলবো একটা হাস্যকর চলে আসে যে গানের দিকে কানটা একটু বেশি ভালো লাগে।
1: আচ্ছা,
0: নাচটাও আমি মিউজিক টিচার ছিলাম কেন্দ্রীয় বিদ্যালয়ে পানিসাগরে, তো সেখানে আমি বাচ্চাদের গান নাচ তবলা সব কিছুই একটু একটু দেখিয়েছি। তবলাটাও আমার যেহেতু ছোটোবেলা থেকেই শোনা, তো একটু গাইড করতে পেরেছি। আর বাকি আমার ছবি আঁকতে খুব ভালো লাগে, কবিতা টুকটাক লিখে নিই, আর সেটাই আর কি, বই পড়া এসব খুবই মানে আনন্দ দেয়। যখনই মনে হয় একটু আপসেট আছি, গানের ধরো গলা খারাপ তেমন কিছু অবস্থা, তো ছবি আঁকি বা কোনো বই পড়ি, সেটা দিয়ে আমার খুবই মন হয়ে যায়।
1: বাহ, দারুণ। তো পড়াশোনা কি নিয়ে করা হয়েছে, গান নিয়ে করা হয়েছে?
0: না, গান নিয়ে হয়নি, গান নিয়ে প্ল্যান ছিল।
1: আচ্ছা।
0: তারপর আমি আফটার টুয়েলথ আমি এডুকেশন অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছি, বিএড করেছি। বিএড করার পর এখন আছি, এখন মাস্টার্স করার ইচ্ছে আছে।
1: আচ্ছা, এখন কি করা হচ্ছে?
0: এখন আমি এসসিআরটির একটা কারিকুলাম সহর্ষ, ওইটা ডিস্ট্রিক্ট সুপারভাইজার পোস্টে আছি নর্থ ত্রিপুরাতে।
1: আচ্ছা,
0: এই চলছে, এ বাচ্চাদের সাথেই কাজ, তো বাচ্চাদেরই মানে ইনার ডেভেলপমেন্টের জন্য সেই কাজ করছি।
1: এই যে কাজ যেটা তুমি এখন করছো, তার পাশাপাশি গানের চর্চা, বিভিন্ন গানের প্রোগ্রাম আসে, সেই প্রোগ্রামেও পারফর্ম করা, এই জিনিসগুলোকে ব্যালেন্স কিভাবে করো?
0: হয়ে যায়, কোনো গানের প্রোগ্রাম এলো তো সকালে আমার অফিস টফিস সেরে আমার অফিসের যারা কলিগ আছেন, আমার সিনিয়র আছেন, ওরাও খুবই মানে খুশি হন আজকের এই প্রোগ্রামের কথা, ওনারা জানেন, খুব সাপোর্ট করছেন। তো সেই দিক থেকে আমার একটা মোটিভ থাকে যে আমার গানের এটা যেহেতু আছে, কাজগুলোকে আগে সেরে নিতে হবে। তারপর বাড়িতে থাকলে বাড়ির কাজগুলো মানে কোনোভাবে সেটেল করে এই টাইমে আমি সেটা করব, তারপর আমার গানের প্রোগ্রাম আছে, তো ম্যানেজ এভাবে করতে হয় আর কি। কোনো কোনো সময় একটু প্রবলেম ফেস করতে হয়, সময়টা ঠিক হাতে থাকে না, বাট তারপরও হয়ে যায়। সেই গানের বলতে পারো গানের ভালোবাসার টানেই করছি।
1: বাহ, মানে ভালোবাসা যদি থাকে তাহলে ম্যানেজ তো করতেই হয়।
0: নিশ্চয়ই।
1: তো এখন আমি যেটা তুমি একটু আগে বললে যে তোমার পড়াশুনোর সময় রেয়াজের একটা রুটিন ছিল সকালে উঠে রেয়াজ করায়, এখন যখন তুমি কাজ করছো, অফিসে যাচ্ছো একটা পার্টিকুলার টাইমে, তখন এই রেয়াজের যে রেগুলার ব্যাপারটা সেটাকে কিভাবে মেনটেন করছো?
0: হ্যাঁ, এখন একটু টাফ হয়ে গেছে, কারণ ছোটবেলা স্কুল মানে সেই দিনগুলো তো নেই, তো সময়টাকে ব্যালেন্স করাটা সত্যি খুব টাফ হয়ে যায়। তো সকালবেলাটা আমি কোনোভাবেই পাই না, পাই বিকেলবেলা, বিকেলবেলা স্টুডেন্টস থাকে আমার গানের, তো ওদেরকে করে তারপর আমার রেয়াজের জন্য অল্প একটু সময় বের করে নিই আর কি।
1: মানে সেভাবেই গানের জন্য সময় বার হয়ে যায়।
0: একদম,
1: দারুণ ব্যাপার। তো এবারে জানবো যে ব্যক্তিগত জীবনের তুমি কি কি করো, মোটামুটি আমাকে জানালে। তো এবারে তুমি এডুকেশন নিয়ে পড়াশোনা করেছো।
0: হ্যাঁ।
1: তো সেই দিক থেকে আর কি স্বপ্ন রয়েছে, সেই এডুকেশন নিয়ে, এডুকেশন নিয়ে কি এগোনোর স্বপ্ন রয়েছে, নাকি গান নিয়ে এগোতে চাও? কিভাবে মানে এই দুটোকে কিভাবে নিয়ে এগোতে চাও?
0: এডুকেশন নিয়ে বলতে মাস্টার্স করার ইচ্ছে আছে, তো সেটা তো পড়াশুনো, গান নিয়ে এগোনোটা তো অবশ্যই চাই, গান যাতে আগামীতে আরও বেশি শিখতে পারি আমার অন্য গুরুদের থেকে, বা চেষ্টা আছে।
1: এখন এখন যে কাজটা করছো সেটা তো এডুকেশনেরই একটা পার্ট বলা চলে, একটা অংশ সেটা। তো এই জায়গাতে মানে আগামী দিনে যখন তুমি মাস্টার্স করবে, ঠিক আছে, তো তারপরে যখন তুমি চাকরিটা করবে এডুকেশন নিয়েই করবে, নাকি গানকে ভিত্তি করে কোনো চাকরি করতে চাও?
0: যদি গানকে ভিত্তি করে কোনো চাকরি হয় সেটা আমার জন্য সব থেকে ভালো হবে। কিন্তু আমরা যে সোসাইটিতে আছি, সত্যি কথা বলতে গানের চাকরি পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়, কারণ আমাদের এখানে সেইভাবে সেই মানে অপরচুনিটিস নেই। কিন্তু যদি পাওয়া যায়, যদি ভাগ্যে থাকে যে গান নিয়ে চাকরি করা বা গান নিয়ে শেখানো, সেইভাবে গান নিয়ে এগোনো সারাটা জীবন ধরে, তো সেটা আমার জন্য খুবই ভাগ্য, মানে আমার খুবই ভাগ্যবান হইব, নিজেকে মনে করব। কিন্তু তাছাড়া আমার যদি টেট আছে, টেটের প্রিপারেশন নেওয়ার ইচ্ছে আছে, তো সেই এডুকেশন নিয়ে একটা ব্যাপার, গান নিয়ে একটা ব্যাপার, গান নিয়ে যদি হয় তাহলে তো ঠিকই আছে, চেষ্টা চলছে,
1: চেষ্টা চলছে গান নিয়ে

0: করা যায় কিনা। আচ্ছা, গান নিয়ে এই মানে আমরা প্রফেশনে কনভার্ট করা যায় কিনা, গানকে কতটা করা যায় সেটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আরও একটা গান শুনবো। কোন গানটা শুনবো এবারে?
1: এবারে আমি একটি সেমি ক্লাসিক্যাল শোনাচ্ছি। সেমি ক্লাসিক্যাল বলতে রাগ পাটিতির উপরে একটি বাংলা খেয়াল।
0: ওকে,

তোমারও চরণে পড়ি।

বাহ, খুব সুন্দর, একের পর এক গান আমরা শুনছি। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ খোলা আকাশের এই পর্বে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী শুভঙ্করী আচার্যী। শুভঙ্করীর কাছ থেকে আমরা খুব সুন্দর সুন্দর গান শুনছি, এবং তার পাশাপাশি তার জীবনের বিভিন্ন কথা জানার চেষ্টা করছি। একই রকমভাবে তার গানের যাত্রা, গানের বিভিন্ন বিষয় তার কাছ থেকে জানার চেষ্টা করছি। শুভঙ্করী, আবারও তোমার কাছে আসব, যেটা জানার চেষ্টা করব যে

0: আমরা কথা বলছিলাম একটু আগেই গানের বিভিন্ন দিক নিয়ে এবং গানকে প্রফেশন হিসাবে কতটা নেওয়া যায়। তুমি একটা কথা বললে যে অতটা অপরচুনিটিস নেই এই মুহূর্তে ত্রিপুরাতে, কিন্তু তারপরেও ধরো তুমি প্রোগ্রাম করছো, তারপর অন্যান্য বিভিন্নভাবে গানের সাথে জড়িত তো রয়েছো, তো এই জিনিসগুলো কতটা সাহায্য করতে পারে একজন সঙ্গীত শিল্পীকে? এবং এটা কি টোটালি যদি কেউ চিন্তা করে যে গানকে প্রফেশন হিসাবে নেবে, সেটা কি সম্ভব এই মুহূর্তে? কি মনে হয় তোমার?
1: মনের জোর আর যদি ভালোবাসা থাকে গানের প্রতি, তাহলে অবশ্যই সম্ভব যে আমি গানটাকে প্রফেশন হিসেবে চুজ করলাম। তবে ত্রিপুরাতে সেই স্ট্রাগলটা করতে হবে, বাইরেও স্ট্রাগল আছে, নেই যে এমন না, স্ট্রাগলটা আছে, করতে হবে। এবং সেইভাবে যদি নিজের শিল্পটাকে আরও ভালোভাবে মানে প্র্যাকটিসের মাধ্যমে উন্নত করা যায়, দশের মধ্যে একজন হওয়া যায়, তাহলে অবশ্যই নিজের পরিচয় বানানোটা সম্ভব। তারপর এটাকে পুরো জীবন ধরে মানে অ্যাজ এ প্রফেশন, ফাইন্যান্সিয়াল প্রফেশন হিসেবে চালানো সম্ভব।
0: ঠিক, মানে এই মুহূর্তে ত্রিপুরাতে দাঁড়িয়েও সেটা করা সম্ভব?
1: সম্ভব, কিন্তু কষ্টকর।
0: কিন্তু কষ্টকর
1: আমার আমার অপিনিয়ন কমপ্লিটলি, অন্যদের একটু ব্যতিক্রম হতেই পারে।
0: ঠিক, তো এই মুহূর্তে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই প্রফেশন হিসেবে নিতে গেলে এই সঙ্গীতকে কী কী করা প্রয়োজনীয়, মানে কীভাবে এগোনো উচিত কাউকে, তোমার অভিজ্ঞতা কতটা রয়েছে এবং তোমার অভিজ্ঞতা থেকে শুনবো?
1: হ্যাঁ, সেটা সবার প্রথম তো অনেক গান জানতে হবে, বিভিন্ন গানে চর্চা করতে হবে, সেভাবে রেয়াজ থাকতে হবে, গলাকে প্রস্তুত করতে হবে। এবং সব থেকে আমি যেটা মনে করি যে স্টুডেন্টদের শুধু ফাইন্যান্সিয়ালের জন্য শেখানোটা নয়, নিজের পরিচয় বানানো একটা ব্যাপার, স্টুডেন্টদের শেখালে ওরাও শিখতে পারলো, একজন গুরু তো অনেক বড় কথা। আমার নিজের স্টুডেন্ট আছে, কিন্তু নিজেকে গুরু বলতে খুব দ্বিধা বোধ হয়, সেটা নয়, মানে সেইভাবে আর কি স্টুডেন্টদের সাথে সেই সঙ্গত রেখে নিজের গানটাকে আরও ভালোভাবে, একটা বলে না যে ঘষে মেজে যে চকচক করে তোলাটা, সোনার মতো করে তোলা,
0: আরো পরিমার্জিত করে তোলা,
1: সেটাই তো। সেইভাবে যদি নিজেকে প্রস্তুত করা যায়, তাহলে অবশ্যই একটা ভালো শিল্পী হিসেবে গড়ে ওঠা সম্ভব।
0: ঠিক,
1: এবং সব থেকে বড় গুরুদের মানে উপদেশ নেওয়া, যে কি করা উচিত কি করা উচিত না, ওনাদের উপদেশ, ওনাদের একটা অ্যাডভাইস খুব কাজে দেয় একজন শিল্পী হিসেবে গড়ে উঠতে।
0: শিক্ষকতার যে অভিজ্ঞতা সেটাও তোমার রয়েছে সঙ্গীতের দিক থেকে, সেই অভিজ্ঞতাটা কিরকম?
1: এটা যে যা কিছু তো একটা করতে পারলাম, কিছু একটা হলো আমার দ্বারা, সে আর কি।
0: তো শিক্ষকতার অভিজ্ঞতার কথা তুমি বললে, এবং তার পাশাপাশি তুমি নিজে যখন শিক্ষার্থী ছিলে, একেবারে যখন ছোট ছিলে, তখনকার যে শিক্ষা, সেই শিক্ষাটা তুমি যেরকমভাবে গান শিখেছো বা গান চর্চা করেছো, সেটা এখন কতটা আলাদা মনে হয়?
1: অনেকটাই আলাদা, যুগ পাল্টেছে। আমাদের সময়ে একটু অন্য যুগ ছিল, গান বাজনা মানে পড়াশুনো তো থাকতোই সাথে, গান বাজনাটাকেও খুব বেশি প্রায়োরিটি দিয়েছি, একদম সময় মতো করা। কিন্তু এখনের বাচ্চাদের একটু ব্যতিক্রম, কারণ এখন পড়াশোনাটা একটু অন্যরকম, প্রেশার ওদের বেশি।
0: আচ্ছা,
1: তো পড়াশোনার পাশাপাশি গান বাজনাটাকে ততটা হয়তো ইম্পর্টেন্স দিতে পারে না সবাই, এমন না, কিন্তু পড়াশোনার চাপটা বেশি এখনের বাচ্চাদের, তো সেই কারণে করে, কিছু বাচ্চারা চেষ্টা করে, আর যাদের চেষ্টা একটু কম হয়ে যায় তাদের।
0: আচ্ছা, একটা জিনিস যেটা আমরা সব জায়গাতেই দেখি, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে তো দেখি, যে একটা ইঁদুর দৌড় থাকে যে ফার্স্ট হতে হবে, প্লেস পেতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে বা গান বাজনা দুটোর ক্ষেত্রেই যদি আমি বলি, সেখানেও কি এই জিনিসটা আছে? তুমি কি লক্ষ্য করেছো?
1: আছে, আছে বলতে কি, কিছু কিছু মানুষদের দেখি যে ইঁদুর দৌড়ের মতোই হচ্ছে, কিন্তু আমি মনে করি যে ফার্স্ট হওয়ার থেকে, বা আমার বাচ্চা পরীক্ষায় ডিস্টিংশন পাবে, ফার্স্ট ডিভিশন পাবে, সেটা হওয়ার থেকে নিজে কতটুকু বাচ্চাটা বুঝতে পারলো গান, কতটুকু অনুভব করতে পারলো, কতটুকু শিখতে পারছে, সেদিকে নজর দেওয়াটা খুব প্রয়োজন। বা মানে যে অন্ধ হয়ে যে শেখা সেটা নয়, কি শিখছি, গানের মিনিংটা বুঝতে পারছি কি না, সেটা খুব প্রয়োজন। অন্ধ হয়ে শেখাটা খুব একটা লং টার্ম পর্যন্ত চলে না, তো এটা খুব দরকার যে যেই গানটা

0: শিখতে পারছি। আমিও যখন গান তুলি গানের মিনিংটা আগে বোঝার চেষ্টা করি, তারপর গানটা করি, তাহলে আরও খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারি গানটা।
1: ঠিক, একটা জিনিস যদি একটু জিজ্ঞেস করি, যে যখন তুমি গান শিখেছো, তোমার কন্টেম্পোরারিদের দেখেছো, সিনিয়রদের দেখেছো, ঠিক তোমার যে জুনিয়র তাদেরকেও দেখেছো, মানে ওই সময়কার প্রতিটা জিনিসই তুমি লক্ষ্য করেছো, এখন এই যে তুমি বললে যে গানের মানে বুঝে তারপর গানটা শেখা, গানের ভাবটা বুঝে তারপর গানটাকে তোলা, এই জিনিসগুলো কতটা হচ্ছে, বা সেখানে তোমার সময় এবং এই সময়ে ডিফারেন্সটা কি কিছু দেখতে পাচ্ছ, মানে কোন জায়গাতে দেখা যাচ্ছে?
0: ডিফারেন্স আছে, ডিফারেন্স আছে কি, সত্যি কথা বলতে গেলে সেটা আমার আমার কমপ্লিট ওপিনিয়ন, যে আগের দিনে চেষ্টা হতো নিজে থেকে যে এই গানটা একটু তুলি। আমাদের সময় তো মোবাইল ছিল না, তো ডিভিডিতে লাগিয়ে আগে পিছে করে গানটা লিখতাম, তারপরে তুলতাম। তো এই স্ট্রাগলটা এখনের বাচ্চারা তো করেন,
1: করতে হচ্ছে না,
0: হ্যাঁ সেটাই করতে হচ্ছে না, মোবাইল থেকে শুনে নিচ্ছে বা লিরিক্স পেয়ে
1: নিচ্ছে,
0: নিজে থেকে লিখতে হচ্ছে না। তো তখনকার সময়ে একটু স্ট্রাগল করে একটু নিজে থেকে একটা আগ্রহ ছিল যে গানটা একটু বের করি, এই গানটা একটু খুঁজে বই খুঁজি। এখন বাচ্চারা বই টই তেমন একটা খুঁজতে চায় না, গুগল আছে, গুগলে সার্চ করে নিলেই পেয়ে যায়। তো এই পার্থক্যটা এখন দেখছি, যদিও যুগ এগোচ্ছে, এটা খুব ভালো জিনিস যে আমরা খুব কম সময়ে অনেক কিছু পেয়ে যাচ্ছি হাতের কাছে। তো এখন এই টেকনোলজিকে কাজে লাগিয়ে যদি কেউ কাজে লাগাতে পারে তাহলে সত্যি ভালো শাইন করতে পারবে, কিন্তু আগের সময় স্ট্রাগলটা ছিল বেশি, সেটাই আমার একটু ডিফারেন্স বলে মনে হয়।
1: আচ্ছা, তো টেকনোলজি নিয়েও কথা আমরা বলবো, তবে এর আগে আরও একটা গান শুনবো।
0: একদম,
1: কোন গানখানি শুনবো এবারে?
0: এবারে আমি মান্না দের স্যারের একটি গান করার চেষ্টা করছি,

0: ধন্যবাদ।
1: একের পর এক খুব সুন্দর সুন্দর গান আমরা শুনছি শুভঙ্করীর কাছ থেকে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ খোলা আকাশের এই পর্বে আমাদের সাথে রয়েছে শিল্পী শুভঙ্করী আচার্যি। শুভঙ্করীর কাছ থেকে আমরা গান শুনছি এবং তার পাশাপাশি অবশ্যই তার সঙ্গে আমরা কথাও বলছি গান নিয়ে, এবং তার জীবন থেকেও অনেক কিছু আমরা শেখার চেষ্টা করছি। শুভঙ্করীর কাছে আবারও ফিরব। আজ এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে তুমি বললে যে কম সময়ে আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে। কম সময়ে তুমি বললে যে প্রথম যখন তোমার সেই সাদা খামে তোমার জন্য ইনভিটেশন এসেছিল, সেটা একটা বিশেষ দিন ছিল, এবং একটা স্টেজ পারফরমেন্স করতে পারা মানে সেখানে অবশ্যই সেখানে একটা ভয় থাকতো, একটা এক্সাইটমেন্ট থাকতো, সব কিছু থাকতো, কিন্তু একটা স্টেজ পারফরমেন্স করতে পারা মানে আরও অনেক মানুষের সামনে আসা, অনেক মানুষ দেখতে পারলো তোমাকে যে তোমার এই ক্যাপেবিলিটি রয়েছে, তোমার এই গুণটা রয়েছে, তাই তো? সকলের সামনে তুমি এলে এবং শিল্পী হিসাবে তোমার পরিচয় সবাই পেল। কিন্তু এই জিনিসটা তুমি যেটা বললে যে কম সময়ে আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি, তো আজকালকার এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা হয়তো সেই ভ্যালিডেশন খুঁজে বেড়াচ্ছি সোশ্যাল মিডিয়াতে, এবং সেখানে কারোর হয়তো দেখা যাচ্ছে ভাইরাল হচ্ছে তাদের গান, তাদের কোনো ছোট্ট একটা বিষয় মানে একটা ভাইরাল হচ্ছে, একটা গানের ছোট একটা অংশ যদি বলি, কারণ রিলস যেগুলো আমরা দেখছি প্রত্যেক সময় সেটা পুরো গানটা তো আসে না, গানের একটা দুটো তিনটে লাইনই আমরা শুনতে পাচ্ছি। তো এইভাবেও মানুষের পরিচিতি বাড়ছে, ছোট ছোট ছেলেরা মেয়েরা তাদেরও পরিচিতি বাড়ছে। তো এই বিষয়টাকে, এই এন্টায়ার বিষয়টাকে তুমি কিভাবে দেখছো, ভালো খারাপ কিভাবে হ্যান্ডেল করা উচিত, কি মনে হয় তোমার? তুমি একজন শিক্ষিকাও তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিভাবে দেখছো এন্টায়ার বিষয়টাকে?
0: হ্যাঁ, এটাতে ভালো দিক প্রচুর রয়েছে, যদি সেভাবে নিজেকে প্রস্তুত করা যায়, সকল মানে সোশ্যাল মিডিয়াতে নিজেকে প্রেজেন্ট সেভাবে করা যায়, খুবই ভালো। তবে আমি মনে করি যে শুধু একটা গান শুনে গিয়ে একটা ভিডিও আপলোড করা মিন না, সত্যি কথা সে বাচ্চাটা বা যে দিচ্ছেন উনি কতটুকু সেটা গ্রহণ করতে পেরেছেন, কতটুকু শিখতে পেরেছেন, সেটা সবার প্রথম যে আমি কতটুকু শিখতে পারলাম, তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে অবশ্যই নিজের গানটা আপলোড করতে পারি। আজকের দিনে এটা খুবই ভালো দিক, সবাই জানতে পারছে, দেখতে পাচ্ছে, এবং যারা একটু খারাপ পরিস্থিতি বা বলতে পারো যে মানে কষ্ট এমন কিছু ফিলিং নিয়ে আছে, ওনারাও আজকের দিনে দাঁড়িয়ে নিজের মনটাকে হালকা করতে পারছেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গান বাজনা বিভিন্ন ট্যালেন্ট শো করতে পাচ্ছে বাচ্চারা আজকের দিনের নতুন প্রজন্ম, যেটা খুবই ভালো দিক। তবে তার সাথে সাথে খারাপ দিকটাও রয়েছে, যদি সেইভাবে প্রেজেন্ট করতে না পারে বা একটা ভুল কিছু মেসেজ দিয়ে দেয়, তো সেটা একটু সাবধানতা অবলম্বন করা।
1: ঠিক, আমরা যেটা বলছিলাম যে ইঁদুর দৌড়ের কথা, যে গানের ক্ষেত্রেও সেই ইঁদুর দৌড়টা আছে কিনা, যে তাড়াতাড়ি শিখে আমাকে স্টেজে পারফর্ম করতে হবে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে স্টেজে পারফর্ম করতে গেলে আমরা প্রত্যেকে জানি অন্তত পক্ষে যখন আমি 10 জনের সামনে, 20 জনের সঙ্গে সামনে, 50 জনের সামনে পারফর্ম করবো, একটা বেসিক এডুকেশন আমার দরকার, একটা বেসিক লেভেলে সেটা থাকতে হবে। কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কি সেটা কোনো বাউন্ডারি আছে? হয়তো নেই সেই জায়গাতে, কিন্তু দেখা গেল যে কেউ সেখানেও ফেম পাচ্ছে, সেখানেও সে পপুলারিটি পাচ্ছে, তো সেই জায়গাতে কোথাও না কোথাও শিক্ষার দিকটা কি চাপা পড়ে যাচ্ছে সেখানে পপুলারিটি ফেম স্পটলাইটের জায়গাতে, এবং সেখানে কি শিক্ষাটা অপূর্ণ থাকছে, এবং গানের যে মূল রসদ যদি আমি বলি সেটা কি কোনোভাবে ক্ষয় হচ্ছে?

0: ক্ষয় হচ্ছে সত্যি কথা বলতে। এখনের যে আমারও কিছু স্টুডেন্টরা রয়েছে, ওদের একটা ধারণা যে আমি একটা গান শুনলাম, তারপর এটা একটু তুললাম উইদাউট মিউজিক, উইথ মিউজিক, যেটাই হয়, এখন তো কারাওকেও পাওয়া যায়, তো কারাওকেতে তুলে আমি গেয়ে নিলাম, কিন্তু সেই গানের মিনিং, কে গেয়েছেন, কার লেখা, এসব কিছুই কিন্তু জানতে পারলো না, তার শিক্ষাটা অসম্পূর্ণ রয়ে গেল। তো আমরা মানে যখন স্টেজে প্রেজেন্ট করা হয়, আমরা সেটা বলি যে আমি এখন এমক মানে এই জনের গানটা করছি, সেই জনের গানটা, সেই জনের সুর করা, তো এসব একটা নলেজ গেইন হয়। কিন্তু এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও যদি এটা কেউ ফলো করতে পারে, খুবই ভালো কথা, কিন্তু হয়তো বা সেই জায়গাটাতে ফলো হয় না, বা একটা খালি জায়গা থেকে যায় নলেজটার ক্ষেত্রে। তো অবশ্যই বিভিন্ন কন্টেন্ট আসছে, আমরা প্রায় রোজ তিনি অনেককে আপলোড করছে, খুব ভালো কথা, নিজে ট্যালেন্ট শো করছে, কিন্তু তার সাথে সাথে আমার মতে একটু নলেজটা রাখাটাও প্রয়োজন। কারণ এখন কি হয় যে মিক্স হয়তো রিমিক্স হয়তো, তো কোনো নতুন প্রজন্মের শিল্পী গানটা গাইলো এবং যে অরিজিনাল সিঙ্গার আছে ওনার নামটা না নিয়ে এখন বাচ্চারা একদম যার গান শুনছে, কভার করছে, ওর নামটা বলে দিচ্ছে।
1: আচ্ছা,
0: তো সেখানে তো শিক্ষাটা সম্পূর্ণ থেকে গেল না?
1: ঠিক ঠিক ঠিক।
0: তো ওই জিনিসটা এখন হয়, তো ওইটা একটু খেয়াল রাখা দরকার। এবং যারা গার্জেনরা রয়েছেন ওনাদেরও ওই জিনিসটা খেয়াল রাখা দরকার যে আমার বাচ্চা কার গান গাইছে, আমার কাছে শ্রেয়া ঘোষালের গান গাইছে না সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাইছে।
1: আচ্ছা,
0: তো সেটা এই জায়গাতে একটু গোলমাল হয়ে যায়।
1: এবং আরও একটা জিনিস যেটা মানে আমি যখন গানটা পারফর্ম করছি সেখানে আমার শিক্ষাটা পরিপূর্ণ থাকতে হবে, তারপরেই আমি সেভাবে করি, সেই জিনিসটাও তো মাথায় রাখতে হবে, তাই নাকি?
0: নিশ্চয়ই। এখন সবাই অনেকে আছে যারা শুরু থেকে গান শেখেনি কিন্তু গান গাইতে ইচ্ছে হয়, তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা
1: আলাদা,
0: যে আমি মন ভোলানোর জন্য আমি গান গাইছি, বা আমি একটু সুর আছে গলাতে, আমি চেষ্টা করছি, অবশ্যই চেষ্টা করতে পারেন উনি, তো সেটা আলাদা। কিন্তু যারা শিখছে আমি বলবো একটু সব কিছু দেখে বুঝে পড়ে তারপর,
1: তাদের একটা এটা দায়িত্বের মধ্যেও পড়ে,
0: একদম একদম একদম দায়িত্বের মধ্যে পড়ে, এটা খুব দরকার জিনিসটা জানা, সেই আর কি।
1: ঠিক, আমরা আরও একটু, তুমি রিমিক্সের কথাটা বলছিলে সেটা নিয়েও একটু কথা বলবো, তবে সময় খুব একটা বেশি নেই, আরও একটা গান শুনবো মাঝখানে।
0: ওকে, আমি এবারে একটি গান শোনাচ্ছি, বাংলা, আধুনিক বাংলা গান, এবং আমাদের কিছুদিন আগে আমাদের ভারতের বিখ্যাত শিল্পী আশা ভোসলেজি প্রয়াত হয়েছেন, তো ওনারই একটি গান করার চেষ্টা করছি।
1: একদম

0: ধন্যবাদ।
1: গান নিয়ে কথা বলতে বলতে সময়টা কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছে, আর খুব বেশি সময় নেই। তবে একটা প্রশ্ন যেটা করব, তুমি একটু আগে বলছিলে যে রিমিক্স হচ্ছে অনেক গানের, এবং আমরা দেখেছি যে রবীন্দ্রসঙ্গীত হোক, নজরুলগীতি হোক, বা যে কোনো পুরনো গান হোক, প্রত্যেকটা গানেরই রিমিক্স হচ্ছে, এবং সেখানে অনেক বাদ্যযন্ত্রর ইনক্লুশন হচ্ছে সেই গানগুলোতে, একেবারে ভিন্ন ধরনে সেটা পরিবেশিত হচ্ছে। তো এই যে পুরনো গানগুলো নতুনভাবে পরিবেশিত হচ্ছে, অনেক কিছু, অনেকগুলো গান রক ভার্সন হচ্ছে, তো এই গোটা বিষয়টা নিয়ে তোমার কি ভাবনা, তোমার কি মনে হয়, কেমন লাগে বিষয়টা?
0: এই বিষয়টা নতুন প্রজন্মের ক্ষেত্রে যদি হয়, তার কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিকও আছে। ভালো দিক যেমন, ধরো নতুন প্রজন্ম পুরনো গান সম্পর্কে জানতে পারছে। আগে যেসব গান শুধু পুরনো শ্রোতার মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেগুলো আবার জনপ্রিয় হচ্ছে। তারপর অনেক সময় পুরনো গানের কথা ও আবেগ নতুনভাবে মানুষের কাছে পৌঁছে যায়, এবং যার ফলে গানগুলো জনপ্রিয়তা দীর্ঘদিন টিকে থাকে। তো সেটা খুব ভালো দিক। ভালো দিক আছে রিমিক বা বিভিন্ন মাধ্যমে শিল্পীরা সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাচ্ছে। কিন্তু খারাপ দিকটা হলো, অনেক ক্ষেত্রে গানের মূল সুর, আবেগ ও গভীরতা নষ্ট হয়ে যাচ্ছে। তারপর ধরো অতিরিক্ত বিট বা আধুনিক পরিবর্তনের কারণে গানের আসল সৌন্দর্যটাই হারিয়ে যাচ্ছে। তো এটা একটা ক্ষতির দিক আছে। বাচ্চারা মানে সুন্দর করতে গিয়ে তার যে মানে কি বলবো, যে শুদ্ধতাটা, সেটা মেনটেন করতে ভুলে যায় প্রায় সময়। তো সেটা ঠিক রেখে সুন্দরতাকে আধুনিক বানিয়ে প্রেজেন্ট করাই যায়।
1: ঠিক, অর্থাৎ সেখানে ভালো দিকটাই তুমি দেখছো তাহলে এই মুহূর্তে, যাতে সেখানে নতুন শ্রোতা যারা রয়েছে তাদের কাছে পৌঁছানোর একটা ব্যাপার রয়েছে। আগেকার দিনের যে গানের ধরন সেটা অনেকটাই, আমি যদি বলি, একেবারে স্লো বিটে চলতো। এখনকার যতই গান আমরা শুনি, বেশিরভাগই একটা ফাস্ট বিটে সেই গানগুলো হয়। তো সেই স্লো বিটের গানগুলোকে ফাস্ট বিটে করা, সেটা মানে মোটামুটি নতুন জেনারেশনের কাছে অ্যাকসেপ্টেবল বানানোর জন্য, কিন্তু কোথাও কি সেই গানের প্রাণটা হারিয়ে যাচ্ছে, কি মনে হয়?
0: আমার মনে হয় ঠিকই, যে আমরা আমাদের বাবা ওরা বা আমাদের দাদু ওরা যে গানটা রেডিওতে শুনত, যে স্থির হয়ে বসে শোনা, এখনকার বাচ্চারা একটু মিউজিক, একটু বেস ভালোবাসে। তো ঠিক আছে, কিন্তু তার যে শুদ্ধতাটা, যে প্রাণটা, সেটা হারিয়ে যাচ্ছে কোনো না কোনো জায়গায়। তো সেটা ঠিক রেখে করাটাই ভালো, কারণ এগুলো আমাদের সংস্কৃতির খুবই মূল্যবান জিনিস, যেগুলো হয়তো কখনোই আর পাওয়া যাবে না। যে শিল্পীরা হারিয়ে যাচ্ছেন, ওনাদের আর পাওয়া যাবে না। তো সেখানে সেই জিনিসটা বজায় রেখে যদি করতে পারে বাচ্চারা, নতুন প্রজন্ম যদি করতে পারে, খুবই ভালো।
1: মানে এখন যে গানগুলো হচ্ছে সেগুলো কি কোথাও না কোথাও মিউজিকটার উপর বেশি ফোকাস হচ্ছে এবং কথার উপর থেকে ফোকাসটা সরে যাচ্ছে, এমন কি হচ্ছে?
0: হচ্ছে, একদম হচ্ছে। স্টেজে আমরা মিউজিশিয়ান আগে চুজ করি, গানটা পরে, গানটা গিয়ে নেব, মিউজিশিয়ান ঠিক থাকতে হবে, এমন একটা টেন্ডেন্সি থাকে। অবশ্যই মিউজিক তো থাকতেই হবে, কিন্তু মিউজিকের উপরে ফোকাসটা না রেখে গানের উপরে ফোকাসটা খুব দরকার। আগের দিন তানপুরা তো আছে, তবলা হারমোনিয়ামে গান হয়ে যেত, এখন কয়েকটা ইনস্ট্রুমেন্টের
1: প্রয়োজন হয়। ঠিক,
0: সেটাই তো। হ্যাঁ, নতুন প্রজন্মের সাথে পায়ে পা মিলিয়ে চলা যায় যদি সব কিছু ঠিক থাকে, সৌন্দর্যটা বজায় থাকে।
1: মানে ব্যালেন্সটা মেইনটেইন করতে হবে, পুরোকে ছাড়লে হবে না।
0: একদম,
1: অসংখ্য ধন্যবাদ শুভঙ্করী, তুমি এতটা সময় আমাদের দিয়েছো। আমাদের একেবারে সময় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, অসংখ্য ধন্যবাদ। এবং খুব সুন্দর সুন্দর গান তুমি শোনালে আজ, এবং খুব ভালো ভালো কথা আমি শুনলাম আমরা প্রত্যেকে তোমার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে।
0: ধন্যবাদ, তোমাদেরকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, এত সুন্দর মূল্যবান একটা সন্ধ্যা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ,
1: অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আজকের এই খোলা আকাশের পর্ব এখানেই শেষ করছি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz এফএম প্রচার তরঙ্গে, এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় কিন্তু বলছে এবারে সময় হয়ে গেছে সেরা কথা পর্বের। সেরা কথার আজকের এই পর্বে আমরা শুনব মহর্ষি বাল্মীকির বিভিন্ন উক্তি। তিনি বলেছেন, যেসব মানুষ ভুল পথে চালিত হয় তারা কখনোই সত্যিকারের জ্ঞান প্রাপ্ত করতে পারবে না। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা অনেক সময়ই আমাদের জীবনের ইঁদুর দৌড়ে ভুল পথকে বেছে নিই, নৈতিকতা ছেড়ে ভুল পথের দিকে ছুটতে থাকি। সেই সময়ে আমরা মনে করি যে এই পথটাই হয়তো সবথেকে ভালো, নৈতিকতা দিয়ে কি হবে। কিন্তু মহর্ষি বাল্মীকি বলে গেছেন, যেসব মানুষ ভুল পথে চালিত হয় তারা কখনোই সত্যিকারের জ্ঞান প্রাপ্ত করতে পারে না। হয়তো আমরা এখন দেখি আমাদের চারিপাশে এমন অনেক মানুষ আছেন যারা জ্ঞান আহরণ করছেন, পড়াশোনা করছেন, খুব ভালো চাকরি করছেন, ভালোভাবে জীবনযাপন করছেন, কিন্তু আমাদের এই ব্যক্তিগুলোর প্রকৃত জ্ঞান অর্থাৎ জীবনের জ্ঞান কতটা রয়েছে সেটা নিয়ে কিন্তু অনেকটাই সন্দেহ থাকে। কারণ শুধুমাত্র পুঁথিগত বিদ্যাকে কেন্দ্র করে নয়, জীবনের জ্ঞান আরও অনেক গভীর হয়। কয়েকটা বই পড়ে একটা পরীক্ষায় হয়তো আমরা ভালো ফলাফল করতে পারি, কিন্তু আমাদের মানসিকতা যদি ভালো না থাকে, আমরা যদি ভালো মানুষ না হতে পারি, তাহলে সেই যত জ্ঞানই আমরা সেই বই থেকে পড়ে অর্জন করি না কেন, প্রত্যেকটা জ্ঞানই বৃথা। তাই মহর্ষি বাল্মীকি বলে গেছেন, যেসব মানুষ ভুল পথে চালিত হয় তারা কখনোই সত্যিকারের জ্ঞান প্রাপ্ত করতে পারে না। তিনি আরো বলেছেন,

শান্তি পাওয়ার জন্য পরিশ্রম করো। অর্থাৎ শান্তি যদি পেতে হয় তাহলে পরিশ্রম করতে হবে। আমরা জীবনে শান্তিকেই কিন্তু বেশি খুঁজে বেড়াই। যতটা আমরা শান্ত হতে পারি, যতটা আমরা ভালোভাবে থাকতে পারি, তার জন্যই আমরা শান্তিকে খুঁজে বেড়াই। বাল্মীকি বলে গেছেন যে শান্তি যদি পেতে হয় তাহলে পরিশ্রম করতে হবে। কোনো একটা জায়গায় পৌঁছাতে গেলে তার জন্য পরিশ্রম করতে হয়। একই রকমভাবে জীবনের লক্ষ্য যদি শান্তি হয় তাহলে তার জন্য পরিশ্রম করতেই হবে। তিনি আরো বলেছেন, যদি আপনার চরিত্র ভালো না হয় তাহলে আপনি কখনো মহান হতে পারবেন না। হ্যাঁ শ্রোতা বন্ধু, একবার ভেবে দেখুন তো, আমাদের চারিপাশে এমন অনেক মানুষ আছেন যারা দেখাচ্ছেন যে তারা ভালো, তারা মহান, কিন্তু তারা কি সত্যিকারের অর্থে মহান? আপনি যদি কারোর ভালো না চাইতে পারেন, আপনি যদি মনে মনে কারোর ক্ষতি সাধন করার স্বপ্ন দেখেন, বা কেউ যদি ভালো থাকে তাহলে যদি আপনি ঈর্ষান্বিত হয়ে পড়েন, তাহলে আপনার চরিত্র ভালো তো নয়। তো সেই জায়গাতে আপনার চরিত্র যদি ভালো না হয়, আপনি যদি ভালো মানুষ না হতে পারেন, তাহলে আপনি মহান কখনো হতে পারবেন না। সে কথাই বহু বছর আগে বলে গেছেন মহর্ষি বাল্মীকি। তিনি আরো বলেছেন, যেমন সাপ, বিড়াল আর ধনুক সর্বদা ঝুঁকেই আক্রমণ করে, ঠিক তেমনি অসাধু ব্যক্তির নম্রতাও ভীষণ দুঃখ ডেকে আনতে পারে। অর্থাৎ শ্রোতা বন্ধু, কোনো অসাধু ব্যক্তি যদি হয়, সে যদি নম্রভাবে আপনার সাথে ব্যবহার করে, সেই নম্রতাতে ভুললে চলবে না। কারণ সুযোগ পাওয়া মাত্রই সে আপনাকে আঘাত করবে, সে আপনাকে কষ্ট দেবে। মহর্ষি বাল্মীকি তুলনা করে বলেছেন, সাপ, বিড়াল আর ধনুক সর্বদাই ঝুঁকে তারপর আক্রমণ করে, তাই কোনো অসাধু ব্যক্তির উপর বিশ্বাস করা কোনোদিনই ঠিক না। অসাধু ব্যক্তি নম্রভাবে হয়তো এখন ব্যবহার করছে আপনার সাথে, কিন্তু পর মুহূর্তেই সময়টা বদলে গেলে সে আক্রমণ করবে এবং সেই আক্রমণে আপনি ক্ষতবিক্ষত হবেন, কষ্ট পাবেন। মহর্ষি বাল্মীকি আরো বলেছেন, কারোর প্রতি খারাপ ভাবনা রাখার ফলে নিজের মন আপনা থেকেই দূষিত হয়ে যায়। অর্থাৎ কেউ যদি খারাপ ভাবনা পোষণ করে অন্য আরেকজনের প্রতি, সেই খারাপ ভাবনা এতটাই বিষাক্ত হয় যে তার মনটাকে বিষাক্ত করে তোলে, দূষিত করে তোলে। তাই তার দ্বারা আর কোনো ভালো কাজ, ভালো চিন্তা ভাবনা সম্ভব হয় না। তাই কারোর প্রতি খারাপ ভাবনা মনে পোষণ করা উচিত না, কারোর ভালো দেখে ঈর্ষান্বিত হওয়া উচিত না। নিজের মনকে দূষিত হওয়ার থেকে বাঁচানোর এক এবং একমাত্র পথ এটাই। বাল্মীকি আরো বলেছেন, সংসারে এমন অনেক কম লোকই আছেন যারা যতই কঠিন প্রকৃতির হন না কেন, কিন্তু কল্যাণের কথাই বলেন। আমাদের আশেপাশে এমন অনেক লোকই কিন্তু আছেন শ্রোতা বন্ধু, যারা হয়তো এমনিতে কঠোর প্রকৃতির, হয়তো কথাবার্তাও খুব কঠোরভাবে বলেন, কিন্তু তারা কারোর ক্ষতি করেন না, তারা প্রত্যেকের ভালো চান। এমন ব্যক্তিদের খুঁজে বার করতে হবে জীবনে এবং তাদের আশেপাশে থাকতে হবে। তারা কঠিন প্রকৃতির হলেও তারা প্রত্যেকের কল্যাণের চিন্তাই করে। শ্রোতা বন্ধু, আজ সেরা কথারই পর্বে আমরা শুনলাম মহর্ষি বাল্মীকির বিভিন্ন উক্তি। তার এই উক্তিগুলো থেকে আমরা তাকে একটু চেনার চেষ্টা করলাম, তার উক্তি থেকে আমরা জানার চেষ্টা করলাম অনেক কিছু। সেরা কথার এই পর্ব এখানেই শেষ করছি। আমি আপনাদের বন্ধু আর্যে অর্ণব ছিলাম আপনাদের সাথে। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোয় ছাড়পত্র দিয়েছে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ি সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণ চলবে আগামীকালও। এন রঙ্গস্বামী পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদিকে তামিলনাড়ুতে নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়ী। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোয় ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতে MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা।
1: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 2,60,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
0: উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টাল MSP ধার্য করা হয়েছে 2,461 টাকা। মন্ত্রিসভা কয়লা লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট আনুমানিক 75 মিলিয়ন টন গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
1: कोल भारत में करीब करीब 400 बिलियन टन के नोन रिजर्व्स है, तो इस कोयले का ज्यादा से ज्यादा उपयोग करके हम इससे गैस बना सके और गैस का उपयोग फिर फर्टिलाइजर वगैरह में, ताकि फर्टिलाइजर के लिए जो LNG इम्पोर्ट करनी पड़ती है वो कम हो जाएगी। 37,500 करोड़ रुपीज का आउटले इस स्कीम के लिए रखा गया है और करीब 3,00,000 करोड़ का इन्वेस्टमेंट होगा इसमें टोटल, और 75 मिलियन टन कोल को इसमें गैसिफाई करने के लिए प्रोजेक्ट लगेंगे।
0: সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় GMR নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড GNIAL নাগপুরের ডক্টর বাবাসাহেব আম্বেদকর বিমানবন্দরকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার কাজ করবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আহমেদাবাদের সারখেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেললাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, ফলে তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ধোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইলফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ি সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। ইতিমধ্যে গুজরাট এবং আসামে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে নতুন ও ছোট কনভয় লক্ষ্য করা গেছে। কনভয়ে নতুন গাড়ি না কিনে বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এয়ার ইন্ডিয়া তাদের আন্তর্জাতিক বিমান চলাচল পরিষেবা হ্রাস করেছে। কয়েকটি পথে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধির ফলেই সিদ্ধান্ত বলে জানা গেছে। প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে

একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আজ মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ এ সংক্রান্ত পরপর দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই বৈঠকে মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদ

0: চুয়াল্লিশ জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে এবং 22 জন বিপক্ষে ভোট দিয়েছেন, 5 জন ভোটদানে বিরত ছিলেন। হরিয়ানার পৌর নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই ফলাফল আবারও স্পষ্ট করে দিয়েছে যে বিজেপি এনডিএ সরকারের উন্নয়নমূলক নীতি এবং সুশাসনের উপর রাজ্যের মানুষ পূর্ণ আস্থা রেখেছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল আনতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 21 মে থেকে 26 মে পর্যন্ত অসম বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
1: টুডে আসাম ক্যাবিনেট শো পাস ইউনিফর্ম সিভিল কোড, উই কাস্টমাইজ দ্যাট টু দ্য রিকোয়ারমেন্ট অফ আসাম, উই হ্যাভ কমপ্লিটলি এক্সেম্পটেড ট্রাইবেল পপুলেশন ফ্রম দ্য পারভিউ অফ ইউনিফর্ম সিভিল কোড, উই হ্যাভ অলসো কেপ অল রিচুয়ালস ট্রেডিশন কাস্টম প্র্যাকটিস বাই দ্য পিপল অফ আসাম আউটসাইড দ্য স্কোপ অফ ইউনিফর্ম সিভিল কোড, দ্য ইউসিসি বিল উইল বি লেড বিফোর দ্য অ্যাসেম্বলি অন 26th অফ মে।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 6 দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই 5টি দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানিয়েছেন। সফরের প্রথম দিনে অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছবেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মূলত জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। ওই দিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফরে যাবেন। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল ইপিএফও গ্রাহকদের হয়রানি কমাতে এবং টাকা তোলার প্রক্রিয়াকে আরও দ্রুতগতিতে করতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের কেন্দ্রীয় কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি আজ একটি অনুষ্ঠানে জানান যে পিএফ এর টাকা তোলার চূড়ান্ত দাবি বা ফাইনাল সেটেলমেন্টের প্রক্রিয়াটি এবার স্বয়ংক্রিয় বা অটোমেটিক করার লক্ষ্যে কাজ চলেছে। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষার অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসির অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 3 জন জয়পুরের বাসিন্দা, 1 জন গুরুগ্রাম এবং 1 জন মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেছে। 17,68,000 বেশি পড়ুয়া এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন। চলতি বছরে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন সংসদের সভাপতি পার্থ কর্মকার। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তাঁর 2 দিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। আইপিএল ক্রিকেটে রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচটি আউটফিল্ড ভিজে থাকার কারণে শুরু হতে দেরি হয়েছে। সন্ধ্যে 8:15 আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোই ছাড়পত্র দিয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী আগরতলা ককটমা পরিবহন চিত্ত দেববর্মা তিনি ককটমা ববাগ্র পুঙ্খা কেন্দ্র হাপাং কাইচিব্রী ওয়াতৈমলনি ফসল সংজাক রাংমারি বাংরিনানি গছিমুং রেখা মন্ত্রক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্ট সাকামনি সেপসাপ মানমুং গবাং খ্লাইতানি হাস্টে হাপাং আলাইদা ফানরে ওইতঙ্গ ধর্মনগর বিধানসভা কেন্দ্রনি চংমরি ইয়াকচুনি চংজাক জহর চক্রবর্তী তিনি হাস্টে বিধানসভানি আদং গৈসমাই টাঙ্কা সিবিএসসি রেমচিনী নাইমথানে আমজুমুনে ওংখারি তিনি সাকলাইজাকা তপন মুকমু নকউট ক্রিকেট বাটাইমঙ্গ কসমোপলিটন টাই উসপলিঙ্গ

0: পার্নি মানে খনই তাই কদাল কদাল স্যাব সাপ সালজি সালকা তাই হিমালয় গানগিনী হাস্তে রকনি বাকি ও দাং বদাঙ্গ কেন্দ্র হাফাং রাও রা রং সবাই দঙ্গ কুবুন হাস্তে রগ কেন্দ্র তাই হাস্তে নি রং সবাই মানি চার চিবা ইস টু চিবা ত্রিপুরা নি উনকুটি হাং খরব মিট দাং বদাঙ্গ উংখেপে কয়লা শহর হুকবার দাং নগ হুকবার খাইনে রকন রং নাঙ্গিয়াউই পাওয়ার টিলার বাকজাখা হর্টিকালচার এন্ড সয়েল কনজারভেশন নাইখুংনি অফিসার ইয়াকচু পরাগ রায়চৌধুরী শাখা খুম ফল ফকলা মৈকথং থাই কথং তাই আলাইদা খ্লাই অমতুই কাইথানী হুকবার খ্লাইনাই রংন আলাইদা কক মুংব রাজাগৈ দঙ্গ
1: আমরা মাশরুম চাষের জন্য কিন্তু আমরা এমআইডিএস এর মাধ্যমে অনেক সাহায্য সহায়তা করছি কৃষক ভাইদের এই যে সবজি চাষের জন্য বিভিন্ন ধরনের সাহায্য আমরা করছি তো সব মিলিয়ে সরকারের যে প্রয়াস সেটা মাঠে নিয়ে যাওয়ার জন্য এবং কৃষক ভাইদের আয় দ্বিগুণ করার জন্য এবং আমাদের যে এই যে সুন্দর ভূমি ত্রিপুরা রাজ্য তাতে এগ্রিকালচারেও যাতে সঙ্গে সঙ্গে হর্টিকালচারকে আমরা একটা সেলফ সাফিসিয়েন্ট করতে পারি সেই প্রয়াস আমরা নিচ্ছি
0: বাগিচা খ্লাইথানী ও হুকবার তাই হুকবার খ্লাইনাই রোগনি হামক্রাইনি বাকে হাফাংনি অচেতন নাহারজাখা বাগিচা কাহাম খ্লাইমুং হামক্রাই দাংবতাং এবা মিট দাংবতাং ককতমা খতলনি সিমি আংবাণী আকাশবাণী আগরতলা
2: হাস্তের চিট ফান্ড দরবার কলকাতা নি কসমিক নিগোসিয়েট প্রাইভেট লিমিটেড নি চেয়ারম্যান সঞ্জীব চক্রবর্তী ন সিবিআই রমখা সিবিআই ছাকা হাস্তেনে রাং খক চিনি রুজাক চিনিচিবা রাসাই কেসেকেরেং নি দরবার কাইনিও সাল কলক বিচিচি থাম রমই বক খারৈ তংমনি মিয়া কলকাতা আউলি নি বনরম জাখা আগরতলা নি সিবিআই দরবার নগ বন তিসা জাগানা থাইমানী ককটুমা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক তপন মুকমু অরণী নকআউট ক্রিকেট বাটাইমুঙ্গ কসমোপলিটন ক্লাব তাই উসপুলিঙ্গ ক্লাব সেমি ফাইনেল কাছাকা তিনি কোয়ার্টার ফাইনেল থমুং কাইনি সংযোজাকা এমবিবিউ স্টেডিয়াম উসপুলিঙ্গ ক্লাব উইকেট কাইছিনী বে হারবে ক্লাব ন তাই নরসিংহনি পিটিআর থংকল কসমোপলিটন ক্লাব রান কাইডক বাই বনমালীপুর ক্রিকেট ক্লাব ন মেচেনখা বসগাং সালচিবাও সেমি ফাইনেল থমুং অঙ্গানো নবরতীবাণী কক্টমা বসখাং দাম নৈচিবরে হাস্তেনে উনকোটি তাই উত্তর জেলা কপাঙ্গ ওয়াতে ওয়াবনে হজা খালারিকা নবরতীবে নাকং আবন করে কবনি জেলা ফেরঙ্গকই দামসাও ব্রিজ নিচিমি 5 কিলোমিটার দৌই নবার কতর ফাই ওয়াতে ওয়াবন খনা সালনি তুমারি সাকো 3.4 ডিগ্রি সেলসিয়াস তাই খামো 2.3 ডিগ্রি সেলসিয়াস গানগিনিও টঙ্গানে পাইথক কক্টমা বুবাগ্রক তাইস পরিব কেন্দ্র হাপাং কাইচিব্রী ওয়াতে মলনি ফসল চংজাক রাংমারি বাংরিন গছিমুংরিকা মন্ত্রী অক্রা সাকা হাস্তে ও সাকামনি সেপসাপ মানমুং গবাং খ্লাইতেনি হাস্তে হাপাং আলাইদা ফান্ডুই দঙ্গ ধর্মনগর বিধানসভা কেন্দ্রনি চংজাক জহর চক্রবর্তী তিনি হাস্তে বিধানসভানী আদঙ্গী সমাইটাঙ্কা সিবিএসসিনি রেমচিনী নাইমথনী আমজুকমুংনি ওংখারি তিনি সাকলাইজাকা তপন মুকমু নকআউট ক্রিকেট বাটাইমুঙ্গ কসমোপলিটন তাই উসপুলেঙ্গ ক্লাব সেমি ফাইনেল কাসাকা ককটমা তিনদিন বাকে অরণ্য পাইখ্যা ওলনি ককটমা আওয়াই গান খনাফুং দামচিনী সতী ব্রিজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় সরকার 14টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষিত। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ও স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী সেবিকা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জীবনের সেবামূলক কাজের স্মরণ

করে বলেন, তিনি ছিলেন একজন প্রকৃত মানব দরদী। সেবার মধ্য দিয়ে মানুষকে ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে এবং তা মানুষের কাছে আরও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার রাজ্যে একটি মেডিকেল ইউনিভার্সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। রাজ্যে আরও সুপার স্পেশালিটি হাসপাতাল ও নতুন চক্ষু চিকিৎসা হাসপাতাল স্থাপন করা হবে। এডিসি এলাকায় গড়ে তোলা হবে একটি নতুন মেডিকেল কলেজ। মুখ্যমন্ত্রী বলেন, নার্স বা সেবিকাদের সবাই শ্রদ্ধার সঙ্গে দেখে থাকেন। কোভিডকালীন সময়ে চিকিৎসক ও সেবিকারা এক একজন যোদ্ধার মতো কাজ করেছেন। তিনি বলেন, ইতিমধ্যে 153 জন নার্সিং স্টাফ নিয়োগ করা হয়েছে এবং আরও 100 জনকে নিয়োগ করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ কিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবাশ্রী দেববর্মা। ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে নির্বাচিত বিজেপি দলের জওহর চক্রবর্তী আজ রাজ্য বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ দুপুরে বিধানসভার লবিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া শ্রী চক্রবর্তীকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিধানসভার অন্যান্য সদস্যগণ। কেন্দ্রীয় সরকার 14টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ কথা জানান। তিনি জানান, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে সরকার খারিফ ফসলের সহায়ক মূল্য MSP বাড়িয়েছে। এ খারিফ মরশুমে কৃষকদের আনুমানিক প্রাপ্তি হবে 260,000 কোটি টাকা। আনুমানিক 824,00,000 মেট্রিক টনেরও বেশি ফসল সংগ্রহ করা হবে। শ্রী বৈষ্ণব বলেন, সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টাল সহায়ক মূল্য সর্বোচ্চ 622 টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তুলার জন্য প্রতি কুইন্টাল 557 টাকা এবং তিল প্রতি কুইন্টাল 500 টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এ গ্রেড ধানের ন্যূনতম সহায়ক মূল্য হবে কুইন্টাল প্রতি 2,461 টাকা, জোয়ার হাইব্রিডের জন্য হবে কুইন্টাল প্রতি 4,023 টাকা, বাজরার জন্য 2,900 টাকা এবং অড়হর হবে কুইন্টাল প্রতি 8,450 টাকা। কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ইম্ফল কৃষি ও পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। আজ কৃষি মহাবিদ্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর অরুণ ভাই প্যাটেল বলেন, কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। ধান চাষে উৎপন্ন খড়কে অনেক সময় পুড়িয়ে ফেলার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির উর্বরতাও ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে কৃষিজ বর্জ্যকে বায়ো এনার্জি উৎপাদন ও জৈব সার তৈরির কাজে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ধানের খড় ও অন্যান্য জৈব উপাদান সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে মাটির পুষ্টিগুণ বৃদ্ধি, সারের কার্যকারিতা বাড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সুযোগ রয়েছে। পাশাপাশি পরিবেশ দূষণও অনেকাংশে কমানো সম্ভব হবে। তিনি বলেন, কৃষি বর্জ্য থেকে জৈব শক্তি উৎপাদনের মাধ্যমে একদিকে যেমন বিকল্প জ্বালানির উৎস তৈরি হবে, অন্যদিকে মাটির স্বাস্থ্য উন্নত হবে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হিমাংশু প্রিয়দর্শী, সহকারী অধ্যাপক ডক্টর বিনোদ কুমার নায়ক এবং মিডিয়া ম্যানেজমেন্ট বিভাগের নোডাল অফিসার ডক্টর অমিতাভ ঘোষ। মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরে আজ পুজো দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মন্দিরে পৌঁছালে তাঁদের স্বাগত জানান গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের এবং জেলা পুলিশ সুপার কিরণ কুমার। তারা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজার্চনা করেন। সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর উপর আমদানি শুল্ক বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এই বর্ধিত শুল্ক আজ থেকেই কার্যকর হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সোনা ও রূপার কাঁচামালের উপর 5% এবং প্লাটিনামের কাঁচামালের উপর 5.4% শুল্ক আরোপ করা হবে। এছাড়াও নির্দিষ্ট শর্তাবলী পূরণ সাপেক্ষে মূল্যবান ধাতুর ব্যবহৃত অনুঘটকের উপর 4.35% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর আগে চলমান পশ্চিম এশীয় সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। CBSE জানিয়েছে, 17,68,000 বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে 15,07,000 বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবছর সামগ্রিক পাশের হার 85.20%, ছাত্রীদের পাশের হার 88.86%, যেখানে ছাত্রদের পাশের হার 82.13%।
কৃষকদের উন্নয়নে ভারত সরকারের বড়

0: পদক্ষেপ মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচার বা সুসংহত উদ্যান চাষ উন্নয়ন অভিযান, সংক্ষেপে MIDH। এই প্রকল্পের মাধ্যমে উদ্যান ও বাগিচা চাষে মিলছে বিশেষ সহায়তা। ত্রিপুরার 19টি জেলাতেও MIDH কর্মসূচি চলছে জোর কদমে। এই নিয়ে একটি প্রতিবেদন।
1: ফল, ফুল, সবজি, মশলা থেকে শুরু করে আনারস চাষ, সব ক্ষেত্রেই আধুনিক কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচার বা সুসংহত উদ্যান চাষ উন্নয়ন অভিযান, সংক্ষেপে MIDH প্রকল্প। কৃষকদের দেওয়া হচ্ছে মাচা তৈরির সহায়তা, উন্নত বীজ, কৃষি যন্ত্র এবং যান্ত্রিকীকরণের সুবিধা। উত্তর পূর্ব ও হিমালয় সংলগ্ন রাজ্যগুলোর জন্য এই প্রকল্পে 100% ব্যয় বহন করছে কেন্দ্রীয় সরকার। অন্য রাজ্যগুলিতে কেন্দ্র ও রাজ্যের অনুপাত 85:15। ত্রিপুরার 19টি জেলাতেও MIDH কর্মসূচিতে সম্প্রতি কৈলাসহর কৃষি কার্যালয়ে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে পাওয়ার টিলার। উদ্যানবিদ্যা ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপঅধিকর্তা পরাগ রায় চৌধুরী জানান, ফল, ফুল, সবজি ও বিশেষ করে আনারসের মতো উদ্যান ফসল চাষে কৃষকদের সরকারি সহায়তার পাশাপাশি দেওয়া হচ্ছে কারিগরি পরামর্শ।
2: আমরা মাশরুম চাষের জন্য কিন্তু আমরা এই MIDH এর মাধ্যমে অনেক সাহায্য সহায়তা করছি। কৃষক ভাইদের এই যে সবজি চাষের জন্য বিভিন্ন ধরনের সাহায্য আমরা করছি। তো সব মিলিয়ে সরকারের যে প্রয়াস, সেটা মাঠে নিয়ে যাওয়ার জন্য এবং কৃষক ভাইদের আয় দ্বিগুণ করার জন্য এবং আমাদের যে এই যে সুন্দর ভূমি ত্রিপুরা রাজ্য, তাতে এগ্রিকালচারেও যাতে সঙ্গে সঙ্গে হর্টিকালচারকে আমরা একটা সেলফ সাফিসিয়েন্ট করতে পারি, সেই প্রয়াস আমরা নিচ্ছি।
1: উদ্যান চাষে কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে সরকারের এই অনন্য উদ্যোগ সুসংহত উদ্যান চাষ উন্নয়ন অভিযান বা MIDH প্রকল্প। 19টি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: চরিলাম ব্লকের অধীন সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ সিপাহীজলা জেলাভিত্তিক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত এই প্রশাসনিক শিবিরে সুতারমুড়া, বংশীবাড়ি, রামনগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামীণ জনপদের শত শত মানুষ তাদের প্রয়োজনীয় প্রশাসনিক পরিষেবা গ্রহণ করেন। হাতের কাছে প্রশাসনিক পরিষেবা পেয়ে খুশি এলাকার লোকজন। প্রশাসনিক শিবিরে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অঙ্গ হিসেবে আগামীকাল থেকে মণ্ডল প্রশিক্ষণ পর্ব শুরু হবে। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী এ খবর জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল আগরতলার নাগেরজলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রশ্নপত্র ফাঁসের পরিপ্রেক্ষিতে নিট ইউজি পরীক্ষা বাতিল করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রদেশ যুব কংগ্রেস। আজ আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা অভিযোগ করেন, নিট ইউজি পরীক্ষা বাতিল হওয়ায় লক্ষ লক্ষ মেধাবী পরীক্ষার্থীর মনোবল ভেঙে পড়েছে। তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি ভেঙে দিয়ে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার দায়িত্ব রাজ্যগুলোর হাতে ফিরিয়ে দেবার দাবি জানান। রাজ্যে চিটফান্ড প্রতারণা মামলায় কলকাতার কসমিক নেগোসিয়েটার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সঞ্জিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে সিবিআই। সিবিআই জানিয়েছে, রাজ্যে 7.75 কোটি টাকার প্রতারণার দুটি মামলায় দীর্ঘ 13 বছর ধরে পলাতক ছিলেন তিনি। গতকাল কলকাতা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগরতলায় সিবিআই আদালতে তাকে হাজির করা হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব ও স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ আসরের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এমবিবি স্টেডিয়ামে স্ফুলিঙ্গ ক্লাব 7 উইকেটে হারবে ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে কসমোপলিটন ক্লাব 6 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। আগামী 15 মে দুটি সেমিফাইনাল হবে। আগামী 24 ঘণ্টায় 19টি ও উত্তর জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 6.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় সরকার 14টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষিত। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ও স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

0: শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতাবন্ধু, স্টুডিওর ঘুরিয়ে সময় এবারে বলছে সময় হয়ে গেছে রংমহল পর্বের। রংমহলের আজকের এই পর্বে শুনবেন নাটক পোস্টমাস্টার, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা কল্লোল দত্ত। শুরু হচ্ছে নাটক পোস্টমাস্টার।
1: আজকের নাটক পোস্টমাস্টার।

0: কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ কল্যাণ কুমার রায়, প্রযোজনা কল্লোল দত্ত, নাটক পোস্ট মাস্টার।
1: নমস্কার, আমার নাম মধু।
2: নমস্কার নমস্কার।
1: সাবধানে নামবেন, কাপড়টা সামলে নামেন, নালি কাদায় লেপ্টে যাবে।
2: ও বাবা, নৌকো জল কাদা, কি ধকল কি ধকল! এই অজ পাড়াগায়ে যে পোস্টমাস্টারের চাকরি নিয়ে আসতে হবে তা কখনো স্বপ্নেও ভাবিনি।
3: শহরের মানুষ, অসুবিধে একটু হবে, কি আর করবেন বলেন।
2: তা ঠিকই বলেছো মধু। আচ্ছা মধু,
3: বলেন
2: এটাই উলাপুর গ্রাম তো?
1: আগে হ্যাঁ।
2: আচ্ছা দূরে, ওই যে দূরে কতগুলো ভাঙা বাড়ি দেখা যাচ্ছে, ওগুলো কি মধু?
1: আগে নীলকুঠি।
2: নীলকুঠি?
1: আগে নীলকর সাহেবরা ওখানে থাকতেন, ওই সাহেবরাই তোরজোর করে উলাপুরে পোস্ট অফিস বাইনে দিয়ে গেছেন।
2: আচ্ছা আচ্ছা।
3: আমাদের আমাদের উলাপুর একেবারেই গণ্ডগ্রাম, মাত্র মাত্র কয়েক ঘর চাষির বাস, আর ওই সাহেবদের নীলকুঠি।
2: আচ্ছা মধু, তুমি ছাড়া পোস্ট অফিসে আর কতজন কর্মচারী আছেন?
3: আগে ওই উলাপুর পোস্ট অফিসে ওই মাস্টারবাবুই সব, আর আমি ডাকবিলি করি।
2: ও, মাত্র দুজন কর্মচারী?
3: আগে আগে এখানে আপনারই সব করতে হবে।
2: কি যে বলো মধু, এই সামান্য মাইনে এত কাজ! যাক, তা আর কত দূরে পোস্ট অফিসে?
1: ওই ওই সামনে আসলাখান দেখতেছেন না, ওইটাই পোস্ট অফিস।
2: ওটা ওটা পোস্ট অফিস?
3: আগে
2: আমি তো ভেবেছিলাম পাকা বাড়িটারই কিছু হবে, মানে বেশ সাজানো গোছানো।
3: এখানে আপনি পাকা বাড়িটারই কোথায় পাবেন বাবু?
2: আর ওই থাকার বন্দোবস্ত?
1: ওই যে পোস্ট অফিসের লাগোয়া যে কুড়ে কারখানা দেখতেছেন, ওটা
3: ওটাই আপনার কোটার, মানে থাকবার ঘর। পাশেই পানা পুকুর, খবরদার ওটাতে যেন স্নান করবেন নি, তবে নির্ঘাত একুশ দিনের জ্বর। এসে গেছি আমরা, আমরা এসে গেছি মাস্টারবাবু।
2: ও বাবা, হে যে দেখছি রাজপ্রাসাদ, পাশেই পানা পুকুর, চারদিকে জঙ্গল। তা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হে?
3: আগে আগে সপাক
2: সপাক, জীবনে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেলুম না, সেই আমি নিজে রাখবো?
3: আপনি রাখতে যাবেন কেনে? আমি রতন রে ঠিক করে রেখেছি, রান্না বান্না যা সব ওই কইরে দেবে।
2: মধু, পারবো তো? ওই কটা টাকা মাইনে, লোক রাখতে গেলে যে কিছুই থাকবে না।
1: না না না না, মাইনে দিতে হবে নি, দুবেলা দুমুটো

0: খেতে দেবেন ব্যাস। আপনি আপনি যান তো, যান ভেতরে, যান ভেতরে যান, আমি জল তুলে রেখেছি, আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি খাবারের জোগাড় করি।
1: কবিতায় সাহিত্যে পল্লী বাংলার এই অসাধারণ রূপ, ইট কাঠ আর কংক্রিটের শহরে বসে বসে পড়তাম আর ভাবতাম, ভাবতাম এ বোধ হয় শুধুই কবির কল্পনা। ভোরবেলায় পল্লী বাংলার এই অসাধারণ রূপ দেখে আমার সেই ভ্রম দূর হল। গণ্ডগ্রামে পোস্টমাস্টারের চাকরি নিয়ে ভেবেছিলাম, জলের মাছকে ডাঙায় তুললে যেমন হয় আমারও বোধ হয় তাই হবে। উপস্থিত যে তা হয়নি সে আমি হলপ করে বলতে পারি।
0: মাস্টারবাবু,
1: আরে মধু জি, এসো এসো।
0: সকাল সকাল উঠি পড়িছেন, তা এই রেতে ঘুমটুম হয়েছিল তো?
1: হ্যাঁ তা হয়েছিল, ওই মাঝে মাঝে শেয়ালের ডাক ছাড়া তেমন কোনো অসুবিধে হয়নি।
0: বাবু বাবু, ওই ওই কালজার কথা বলেছিলুম না, তারে নিয়ে এলেন।
1: বেশ করেছো, বেশ করেছো।
0: বাইরে দিয়ে আসিস কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে লজ্জা গিরি। হ্যাঁ মাস্টারবাবু, এই হলো গিয়ে রতন।
1: ও আচ্ছা আচ্ছা,
0: প্রণাম কর, প্রণাম কর।
1: থাক থাক থাক থাক থাক,
0: এই এই রতন আপনার সব কাজ কইরে দেবে।
1: আচ্ছা, এইটুকু মেয়ে কাজকর্ম করতে পারবে তো?
0: কি যে বলেন না বাবু, 12 বছরের মেয়ে, আজ বাদে কাল যার বিয়ে দেওয়া যায়।
1: আচ্ছা মধু,
0: আগে আগে মাস্টার বাবু,
1: ওর বাপ মা এইটুকু মেয়েকে, আচ্ছা বলো, এইটুকু মেয়েকে কাজ করতে পাঠালো?
0: আসলে আসলে হচ্ছে কেউ নেই মাস্টার বাবু।
1: তার মানে?
0: বাপ মা ভাই সব বাইরে খেয়ে বসে আছে। জাগে সেসব কথা ও সব কাজ করতে পারবে কিরে? কিরে রতন, পারবি না?
2: হ্যাঁ খুব পারবো।
0: হ্যাঁ বলেছিলাম না, পাইরবে পাইরবে সব পাইরবে, সব করতে পারবে।

ব্যাস বাবা, মোটামুটি গোছানো কমপ্লিট। উহ, বাইরে কি অন্ধকার রে বাবা, কিছুই তো দেখা যায় না। মেয়েটার কি যেন নাম? ও হ্যাঁ হ্যাঁ, রতন, রতন। তা গেল কোথায় মেয়েটা? যাগে, এখন আর কি দরকার তাকে। এবার একটু

0: কে
1: রতন, রতন আছিস?
2: রতন,
1: রতন,
2: যাই।

0: চুলি কেটে দি, সব দূরে হতো। আমায় তুমি ডাকছো দাদা বাবু?
1: রতন, ওই ওই লোকটা, লোকটা কে রে?
0: ও তো তারক দাদা,
1: আবার চললি কোথায়?
0: উনুন ধরাতে হবে যে গো।
1: সে পরে হবে, খন বস তো, বস না, এই জায়গাটায় বস। হ্যাঁ হ্যাঁ রে রতন, তোর বাড়ির কথা মনে পড়ে?
0: হ্যাঁ, বাপ মা ভাই সবার কথা মনে পড়ে গো দাদা বাবু।
1: তাই নাকি?
0: সবার কথা মনে পড়ে।
1: আচ্ছা আচ্ছা, তা তোকে সব থেকে কে বেশি ভালোবাসতো বলতো, বাবা না মা?
0: বাপই আমারে বেশি ভালোবাসতো গো দাদা বাবু।
1: তাই নাকি?
0: হ্যাঁ গো, মাঠ থেকে যখন বাড়ি ফিরত তখন আমার জন্য শশা পেয়ারা আরো কত কি দিয়ে আসতো।
1: আচ্ছা আচ্ছা,
0: মা রেখে বলতো ন্যাড়ারে দেবে নে।
1: ন্যাড়া? ন্যাড়া কে রে?
0: আমার আমার ছোট ভাই গো। আমরা দুজনে মিলে খুব খেলা করতাম। বর্ষার দিনে ডোবার ধারে কে আমরা মাছ ধরতুম।
1: তারপর তারপর?
0: কখনো খ্যাপলা জাল, কখনো খুনি।
1: আচ্ছা আচ্ছা,
0: কখনো বা কঞ্চি কেটে ছিপ তৈরি করতুম।
1: বাহ বাহ, তা রতন এতে মাছ উঠত?
0: হ্যাঁ খুব উঠত, পুঁটি তেসকো। আচ্ছা দাদা বাবু, তুমি মাছ ধরতে পারো?
1: মাছ? আরে শহরে কি পুকুর টুকুর আছে রে?
0: কি আছে শহরে?
1: শহরে মস্ত বড় বড় পাকা বাড়ি, চওড়া চওড়া বাঁধানো রাস্তা, মোটর গাড়ি, বুঝলি
0: দাদাবাবু? আমার না শহরে যেতে খুব ইচ্ছে করে।
1: আচ্ছা আচ্ছা রতন, তুই কখনো শহরে যাসনি বুঝি?
0: একবার বাপের সনে মেলায় গেছিলুম।
1: ও তাই বুঝি?
0: সেখানে সেখানে হাওয়া গাড়ি দেখেছিলুম গো।
1: তাই নাকি?
0: আবার হাওয়া গাড়ি চড়তে না খুব ইচ্ছে করে। তুমি চড়েছ?
1: হ্যাঁ, কিন্তু কিন্তু রতন আমি যে কখনো গরুর গাড়ি চড়িনি।
0: মা কি বলে, তুমি তুমি গরুর গাড়ি চড়নি?
1: না না চড়িনি রে। আচ্ছা রতন, তুই আমায় গরুর গাড়ি চড়াবি?
0: আমার হাওয়া গাড়ি চড়াবে?
1: নিশ্চয়।
0: তাহলে আমি তোমারে গরুর গাড়ি চড়াবো।
1: বেশ বেশ বেশ বেশ।
0: এই যা, কত রাত হয়ে গেল, না যাই রান্না করতে হবে।

0: দাদা বাবু, ও দাদা বাবু।
1: কে? রতন। আয় আয় আয় ঘরে আয় রতন, ঘরে আয়।
0: তোমার কি হয়েছে গো দাদা বাবু?
1: কেন রে,
0: দিন রাত চুপচাপ বসে থাকো?
1: আরে না রে না, মাঝে মাঝে শুধু বাড়ির জন্য একটু মন খারাপ করে।
0: কার কথা চিন্তা করছো গো দাদা বাবু?
1: এই তো মা, ভাই, দিদি। জানিস রতন, মাকে না তোর কথা লিখেছিলাম, মার তোকে দেখতে খুব ইচ্ছে।
0: দাদা বাবু।
1: কি রে
0: দাদা বাবু?
1: কি বল।
0: আমারে আমারে আমারে তো তোমার বাড়ি নিয়ে যাবে?
1: আচ্ছা রতন, এই গ্রাম ছেড়ে চলে যেতে তোর কষ্ট হবে না?
0: আমার সে কেউ নেই গো দাদা বাবু। শহর

0: গেলি আমি মা পাবো, ভাই পাবো, দিদি পাবো।
1: তা বটে, তা বটে, তোকে পেলে না ওরাও দেখবি খুব খুশি হবে রে রতন।
0: তাহলে আমায় তাইলে আমায় নিয়ে চলো না, চলো না দাদা বাবু।
1: আরে দাঁড়া না দাঁড়া, চাকরিটা আগে পাকা হোক না, তারপর ঠিক নিয়ে যাব। দেখিস
0: ঠিক নিয়ে যাবে তো?
1: হ্যাঁ রে, দেখিস ঠিক নিয়ে যাব। আচ্ছা রতন, এখানে তোর একদম ভালো লাগে না? না রে,
0: যতক্ষণ তোমার কাজ করি ততক্ষণ ভালো লাগে, তারপর না আর কিছু ভাল লাগে না।
1: ঠিক আছে ঠিক আছে, কাল থেকে তোকে আর বাড়ি যেতে হবে না, বুঝলি? তুই এখানেই থাকবি।
0: হ্যাঁ, আমি আমি এখানে থাকবো তোমার তোমার কাছে?
1: আরে হ্যাঁ রে, হ্যাঁ আমার সঙ্গে থাকবি, এখানে থাকবি, কাজ করবি, আর বাকি সময়টা না তোকে আমি লেখাপড়া শেখাবো।
0: থালি থালি খুব মজা হবে, সত্যি সত্যি শেখাবে তো দাদা বাবু?
1: হ্যাঁ রে।

0: হো রতন, দে দে বাবা দে।
1: এই নিয়ে দুবার হলো, আর কিন্তু চাইতে পারবে। শুনেছি বেশি চা খেলে শরীর খারাপ করে।
0: পাকা বুড়ি আমার। আচ্ছা আচ্ছা, কি করি তুই বলতো রতন? দেখছিস তো, তিন দিন ধরে এক নাগারে বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে ঝোড়ো হাওয়া। একটু বাইরে বেরোবার জো নেই। দাঁড়া দাঁড়া না, তোকে তোকে একটা জিনিস দেখাই।
1: কি দেখাবে গো?
0: আরে দাঁড়া না, দাঁড়া দাঁড়া, এই তো এই দেখ।
1: হটো, বাহ কি সুন্দর, সবাই কেমন হাসতেছে, কেউ দেড়ে আছে, আবার আবার কেউ বসে রয়েছে। এই তো, এই তোমার, এই তোমার মা, আর আর আর আর এই হলো গে বাবা, ঠিক কিনা বলো, ঠিক কিনা? আর আর আর এই দিদি, আর আর এই হলো গে
0: আমি আমি। তা রতন, তুই আর সবাইকে চিনলি কেমন করে?
1: সেটা যাইকো, মায়েদের চওড়া পেরে শাড়ি, কপালে সিন্দুর টিপ, আর মাথায় গোমটা থাকে।
0: ঠিক বলেছিস, ঠিক বলেছিস।
1: বাবাদের গলা বন্ধ জামা, চোখে চশমা, আর গম্ভীর গম্ভীর মুখ হয়। আর দিদিরা, দিদিরা ছোট ভাইয়ের কাঁধে হাত রেখে ফটো তোলে।
0: ঠিক বলেছিস, ঠিক বলেছিস রতন, ঠিক বলেছিস।
1: সানুগো সানুগো দাদা বাবু, আমারও না একটু একটু একটু মায়েরে মনে পড়ে, কপালে কপালে সিঁদুরটি, মাথায় মাথায় ঘোমটা, নাকে নাকে ঢাকসাবি, আর
0: তোকে আজ থেকেই আমি লিখতে পড়তে শেখাবো। কি রতন, শিখবি, শিখবি তুই? ঠিক আছে ঠিক আছে, আজ আজ এখন থেকে শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, একটা কাগজ নিয়ে আগে। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো পেয়ে গেছি কাগজ। হ্যাঁ আচ্ছা আচ্ছা রতন, এটা এটা কী লিখলাম বলতো?

0: আনি নে তো
1: আরে এটা হলো গিয়ে এটা হলো ও আর আর এই দেখ লিখছি এই এই হচ্ছে এই হচ্ছে আ হ্যাঁ দেখছিস এবার দেখ এই হচ্ছে রস্বই দেখেছিস এবার দেখ এই হচ্ছে দীর্ঘই বল তো রতন বল বল আমার সঙ্গে সঙ্গে বল বল রতন বল অ কি হলো বল না বল বল বল বাবা আমার সঙ্গে সঙ্গে বল বল অ
0: অ
1: বা বা বা বা বল বল আ
0: আ
1: বাহ এবার এবার বল তো এবার বল রস্বই রস্বই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাহ সুন্দর হচ্ছে এবার বল দীর্ঘই দীর্ঘই বল এবার বল নিজে নিজে বল বল
0: দীর্ঘই আ আ আ আ

0: রতন, রতন একবার আয় তো।
1: যাই দাদা বাবু।
2: ডাকছো কেন
0: বল তো রতন? এটা এটা আমার হাতে কি?
2: এটা?
0: হ্যাঁ হ্যাঁ বল বল।
2: ও তো একটা সিটি।
0: বাড়ি থেকে এসেছে বুঝলি?
2: কে লিখেছে গো দাদা বাবু? মা?
0: তোর কথাও লিখেছেন রতন, শুনবি?
2: হুম।
0: তবে শোন,

0: স্নেহের আনন্দ, তোমার কুশল জানিয়া নিশ্চিন্ত হইলাম। রতন লিখিতে পড়িতে শিখিয়াছে জানিয়া আনন্দিত হইলাম। উহাকে আমার স্নেহাশিস জানাইও। রতনকে লিখিতে পড়িতে শিখাইয়া তুমি একটি মস্ত কাজ করিয়াছ। এই রূপে যদি দেশের প্রতিটি যুবক
1: থাক থাক থাক এসব আর তোর জানার দরকার নেই। আচ্ছা আচ্ছা রতন বলতো, স্নেহাশিস মানে কি? স্নেহাশিস বল বল।
2: জানি নে তো, এটা কি গো দাদাবাবু?
1: ভালোবাসা আর আশীর্বাদ, বুঝলি রতন?
2: দাদাবাবু চা করে দেব?
1: দূর বোকা মেয়ে, একটু আগে তো চা খেলাম।
2: তাহলে তামাক সেজে দি।

0: কি হয়েছে দাদা বাবু, শুয়ে পড়লে যে?
1: শরীরটা ভালো লাগছে না রে রতন। বোধহয় জ্বর এসেছে।
0: কই দেখি,

0: ও মা, গাজে পুড়ে যাচ্ছে, আমি কবরেজ মশারি ডেকে নিয়ে আসি।
1: না না রে রতন, না বাবা না রতন, তোকে তোকে কোথাও যেতে হবে না বাবা, তুই তুই আমার কাছে একটু বস রতন।
0: তাহলে তুমি ঘুমো, আমি মাথায় হাত বুলিয়ে দিছি।
1: তোর হাতের কোমল স্পর্শে প্রাণটা আমার জুড়িয়ে গেল রে রতন। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় তোর কোমল হাতের সেবা, আমার আমার মায়ের কথা মনে করিয়ে দিল রতন। জানিস জানিস রতন, বাড়িতে বাড়িতে অসুখ করলে না মাও ঠিক ঠিক এমনি করেই আমার সেবা করত রতন। রতন, তুই আমার মায়ের অভাব পূরণ করলি রতন।
0: দাদাবাবু, একটু ভালো বোধ হচ্ছে?
1: হ্যাঁ রে হ্যাঁ, মায়ের মতো সেবা করছিস, ভালো না হয়ে যায়। যা বাবা যা রতন, তুই তুই এবার শুয়ে পড়গে, যা যা।
0: আগে তুমি ঘুমো, তারপর আমি শুতে যাবো।

0: মাস্টারবাবু, মেলোয়ারি জ্বরে যে এত তাড়াতাড়ি সেরে উঠবেন এ ভাবতেই পারিনি।
1: আসলে আসলে মধু, জানো, এই রতন যদি ঠিক সময় কভারেজ ডেকে না আনতো, সময় মতো কুইনাইনের বড়ি না খাওয়াতো, তাহলে তাহলে বোধহয় এ যাত্রা শেষই হয়ে যেতাম মধু। সেবা দিয়ে, যত্ন দিয়ে, পথ্যি করে রতন এ যাত্রা আমায় বাঁচিয়ে তুললে হে মধু।
0: আসলে কি জানেন, মেয়েটার আপনার উপর মায়া পড়ে গেছে মাস্টারবাবু।
1: ঠিক ঠিক বলেছ মধু তুমি।
2: দাদাবাবু, দাদাবাবু, দাদাবাবু,
1: কিরে
2: দাদাবাবু,
1: কি কিরে রতন, কি ব্যাপার, এত হাঁপাচ্ছিস কেন?
2: তুমি নাকি এখান থেকে চলে যাবে? তোমার তোমার অচুপ করলে আমি তো আসি।
1: এই দেখো, এই দেখো কাঁদে। জানি রে রতন, জানি, কিন্তু কিন্তু তুই বা কি করবি বলতো রতন? রতন, এই দেখো, এই দেখো কাঁদে। শোন রতন, শোন বাবা, শোন, আরে দরখাস্ত আগে মঞ্জুর হোক, তবে না যাওয়ার কথা।
2: আমার বাপ নেই
1: রতন,
2: মা নেই, ভাইও নেই।
1: রতন রতন শোন রতন রতন,
2: লোকে বলে আমি নাকি আমি নাকি সকলকে খেয়েছি।
1: রতন শোন, কাঁদে না,
2: আমায় দেখতে পারে না,
1: দূর বোকা মেয়ে,
2: সবাই সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়।
1: রতন
2: তুমি আমাকে ঘরে ঢুকতে দাও, আমার হাতে আমার হাতের জল খাও।
1: এই দেখো, এই দেখো, কাঁদে না রতন, কাঁদে না, শোন শোন, পাগলি কোথাকার, আয় আয় রতন, রতন কাঁদি না রতন, কাছে আয় রতন, কাছে আয়। ওরে, তোকে কি আমি কোনোদিন ভুলতে পারবো রতন? তোর এই নিষ্পাপ মনটা যে কত বড়, সেটা সেটা আর কেউ না জানো, আমি তো জানি। মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি রতন, তোর যেন ভালো হয়, তোর মনে যেন শান্তি আসে।

0: কুঁড়ি যেন একদিন বিকশিত হয়।
1: চাকরিটা তাহলে ছেড়ে দেবেন মাস্টারবাবু?
0: কি আর করব বলো, বদলির জন্যে দরখাস্ত করেছিলাম, তাও মঞ্জুর হলো না, তাই বাধ্য হয়ে ইস্তফা দিচ্ছি। তাছাড়া মা চিঠি লিখেছেন বাড়ি ফেরার জন্যে।
1: সেই ভালো, কলকাতায় ফিরি যে শরীরটারে ভালো করেন।
0: হ্যাঁ মধু, তাহলে তুমি কালকে একটা নৌকো বলে রেখো মধু।
1: হ্যাঁ কালই যাবেন?
0: হ্যাঁ, নতুন মাস্টার মশাই যখন আজই এসে পড়েছেন, তখন আর দেরি করে লাভ কি?
1: ও ঠিক আছে, আমি তাহলে যাই মাস্টারবাবু, যাই। হ্যাঁ
0: রতন, রতন, রতন,
2: ডাকছিলে মাস্টার বাবু?
0: এ কি রে, এ কি চেহারা তোর, হাতে মুখে একেবারে কালি,
2: উনুন ধরছে না সে?
0: এই দেখো ধোয়াতে যে চোখ দিয়ে একেবারে বন্যা বয়ে যাচ্ছে। শোন শোন শোন রতন, কাল থেকে না, কাল থেকে তোকে আর কোনো কষ্ট করতে হবে না, বুঝলি?
2: উপোস করে থাকবি নাকি?
0: না রে, কাল যে আমি চলে যাচ্ছি।
2: কোথায় যাস?
0: বাড়ি।
2: বাড়ি?
0: হ্যাঁ রে।
2: কবে আসবে?
0: আর তো আসবো না রে।
2: আর আসবে না? দাদা বাবু। দাদা বাবু।
0: বল রতন বল।
2: আমাকে আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে?
0: সে কি হয় রতন?
2: তাহলে তাহলে আমি কি করব?
0: কেন তুই এখানেই থাকবি? আমার জায়গায় যিনি আসছেন না, তাকে তাকে ভালো করে বলে দিয়ে যাব, তিনি যেন তোকে দেখেন। শোন রতন, শোন শোন, তোর না তোর কোনো ভাবনা নেই। এই দেখো, এই দেখো কাঁদে রতন। শোন রতন,
2: আমার জন্য কাউকে কিছু বলতে হবে না
0: রতন।
2: আমি এখানে আমি এখানে আর থাকবো না।
0: আবার কাঁদে, কাঁদিস না, কাঁদিস না রতন, কাঁদিস না। শোন রতন, শোন, কাছে আয় রতন, কাছে আয় রতন। তোকে আমি কোনোদিনই কিছু দিইনি রতন। আজ যাবার আগে আমার মাইনের এই সামান্য কটা টাকা তোকে আমি দিয়ে গেলুম রতন।
2: দাদাবাবু
0: বল রতন।
2: দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি, তুমি তুমি যেও না দাদাবাবু।
0: রতন,
2: আমাকে আমাকে কিছু দিতে হবে না।
0: রতন, রতন, রতন, ওঠ রতন বাবা, রতন ওঠ। শোন শোন রতন, কাঁদে না বাবা, শোন শোন রতন, শোন।

উলাপুর গ্রাম থেকে নৌকোটা যত দূরে সরে যেতে লাগল, ততই এক সামান্না গ্রাম্য বালিকার করুণ মুখ আমার মানসপটে ভেসে উঠতে লাগল। তার সেই সকরুণ আরতি বারবার আমার হৃদয়কে উদ্বেলিত করতে লাগল। মনে মনে অনুভব করলাম, জীবনে এমন কতই বিচ্ছেদ আসে। আমার কানে ভেসে আসতে লাগল রতনের সেই করুণ আরতি।

0: আবার আমার হৃদয়কে উদ্বেলিত করতে লাগল। মনে মনে অনুভব করলাম জীবনে এমন কতই বিচ্ছেদ আসে। আমার কানে ভেসে আসতে লাগল রতনের সেই করুণ আরতি। আমি আচ্ছন্নের মতো রতনের কথা ভাবতে লাগলাম। নৌকো যত জোরে এগিয়ে চলল রতনের আর্তনাদ তত জোরে আমার কানে বাজতে লাগল।
1: কাব্যলোক পরিবেশিত নাটক পোস্টমাস্টার এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন মধু বিশ্বজিৎ দাস, পাগল সুবীর সেনগুপ্ত, পোস্টমাস্টারের মা ঋতুপর্ণা চক্রবর্তী, পোস্টমাস্টার উদয়শঙ্কর ভট্টাচার্য ও রতন জয়িতা ভট্টাচার্য, আবহ সৌমেন্দ্র নন্দী, বেতার নাট্যরূপ কল্যাণ কুমার রায়, প্রযোজনা সহায়তায় নিমাই সিনহা ও দেবাশিস দত্ত, প্রযোজনা কল্লোল দত্ত।
2: এতক্ষণ শুনছিলেন রংমহল পর্বে নাটক পোস্টমাস্টার। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা কল্লোল দত্ত।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আরজে অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় সরকার 14টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি জানান, কৃষকেরা যাতে তাদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে সরকার খারিফ ফসলের সহায়ক মূল্য MSP বাড়িয়েছে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। CBSE জানিয়েছে, 17,68,000 বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে 15,07,000 বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবছর সামগ্রিক পাশের হার 85.20%। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর ফলশ্রুতিতে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে নির্বাচিত বিজেপি দলের জহর চক্রবর্তী আজ রাজ্য বিধানসভার সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ দুপুরে বিধানসভার লবিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া শ্রী চক্রবর্তীকে শপথ বাক্য পাঠ করান। কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ইম্ফল কৃষি ও পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। আজ কৃষি মহাবিদ্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর অরুণ ভাই প্যাটেল বলেন, কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব ও স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। আগামী 24 ঘণ্টায় 19টি উত্তর জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে আপনাদের খুব পছন্দের একটি অনুষ্ঠান শামে গজল। শামে গজলের এই পর্বে আমরা শুনব গজল এবং গজলের ব্যাপারে কিছু জানারও চেষ্টা করব। শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলবো এমন এক সঙ্গীত ধারা নিয়ে যেখানে প্রেম আছে, বেদনা আছে, অপেক্ষা আছে, আছে না বলা অনেক অনুভূতির গল্প। আজকের বিষয় গজল। শ্রোতা বন্ধু, গজল শুধু গান নয়, এটি এক অনুভূতির ভাষা। কখনো ভালোবাসার, কখনো বিচ্ছেদের, কখনো গভীর দর্শনের। খুব অল্প কথায় গভীর অনুভূতি প্রকাশ করার এক অপূর্ব শিল্প এই গজল। শ্রোতাবন্ধু, গজল শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। মূলত প্রেমিকার সঙ্গে কথোপকথন বা প্রেমের আবেগ প্রকাশ করাকেই বোঝাত গজল। পরে পারস্য এর সাহিত্যকে বিকাশ করা হয় এবং সেখান থেকেই ভারতীয় উপমহাদেশে গজল নতুন রূপ পায়। শ্রোতা বন্ধু, আজকে চলুন জগজিৎ সিং এবং গোলাম আলী,

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং এখন শুনছেন শামে গাজেল পর্ব। শ্রোতা বন্ধু, গাজেলের যে মূল বিষয় রয়েছে, তার মূল সৌন্দর্য রয়েছে তার শব্দচয়ন ও আবেগের মধ্যে। প্রতিটি লাইন যেন হৃদয়ের খুব কাছের কথা। গাজেলের প্রতিটি অংশকে বলা হয় শের। দুটো লাইনে তৈরি হয় একটি শের। মজার বিষয় হলো, প্রতিটি শের আলাদা আলাদা ভাব প্রকাশ করতে পারে, তবুও পুরো গাজেলটি একটি আবহ তৈরি করে। গাজেলের বিশেষ বৈশিষ্ট্যের কথা যদি বলি, তার কিছু নিজস্ব নিয়ম আছে। গাজেলের শেষ শেরে কবি নিজের নাম বা ছদ্মনাম ব্যবহার করেন। প্রতিটি শেরের শেষে মিল থাকা শব্দ, একই শব্দ বা বাক্যাংশ বারবার ফিরে আসে। এই নিয়মগুলো গাজেলকে অন্য গান বা কবিতা থেকে আলাদা করে। গাজেল মানেই শুধু প্রেম নয় শ্রোতা বন্ধু, গাজেলে উঠে আসে ভালোবাসা, বিচ্ছেদ, অপেক্ষা, একাকিত্ব, আধ্যাত্মিকতা, সমাজের কথা, জীবন দর্শন। অনেক সময় এমন কিছু কথা বলে গাজেল যা আমরা নিজেরও অনুভব করি কিন্তু ভাষায় প্রকাশ করতে পারি না। ভারতীয় উপমহাদেশে গাজেল জনপ্রিয় হয়ে ওঠে মূলত উর্দু সাহিত্যের মাধ্যমে। মুঘল আমলে দিল্লি ও লখনউ ছিল গাজেলের প্রধান কেন্দ্র।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং স্টুডিওর ঘড়ির সময় বলছে সময় হয়ে গেছে এবারে আপনাদের খুব পছন্দের একটি পর্ব আজ রাতে পর্বের। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা প্রত্যেক রাতের মতোই একটা বিষয় নিয়ে আসি, বিষয় নিয়ে কথা বলি, আপনাদের মনের কথা জানি, এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের বিভিন্ন জীবনের অভিজ্ঞতা, বিভিন্ন গল্প আপনাদের কাছ থেকে শুনি। আজকেও তার ব্যতিক্রম হবে না, আপনারা ফোন করবেন, আপনাদের মনের কথা বলবেন 03-81-232-6253 এই নম্বরে, এবং তার পাশাপাশি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আজকের যে বিষয় সে বিষয় খুব কঠিন কিছু নয়, তবে হ্যাঁ অনেকটাই গভীর। ভালোবাসা, এই শব্দটার মধ্যে যেন লুকিয়ে আছে পৃথিবীর সবথেকে সুন্দর, সবথেকে জটিল আর সবথেকে গভীর অনুভূতি। মানুষের সভ্যতা বদলেছে, পোশাক বদলেছে, ভাষা বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু ভালোবাসা, ভালোবাসা কিন্তু থেকেছে। তবে তার প্রকাশভঙ্গি বদলেছে, সময়ের সাথে সাথে পাল্টেছে তার রং, তার ভাষা, তার অপেক্ষা, তার অভিমান। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলবো ভালোবাসার বিবর্তন নিয়ে। আপনারা ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে।

শ্রোতা বন্ধু, ভালোবাসার বিবর্তন, ভালোবাসা অনেক সময় বদলায়। ভালোবাসা থাকে কিন্তু তার ধরন বদলায়, প্রকাশভঙ্গি বদলে যায়। সে সব কিছুই অনেক ধরনভাবে। শ্রোতা বন্ধু একজন রয়েছেন, হ্যালো হ্যালো, নমস্কার শ্রোতা বন্ধু।

হ্যালো হ্যালো, না শ্রোতা বন্ধু সম্ভবত শুনতে পাচ্ছেন না। শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। তবে হ্যাঁ, আমাদের এই টেলিফোন লাইন আজকে কিছুটা যন্ত্রণা দিচ্ছে, যন্ত্রের যন্ত্রণা তো ভোগ করতে হই। যদি আপনারা ফোন করার পরে কথা না হয় তার জন্যেও আমাদের কাছে দ্বিতীয় অপশান তো রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন 09402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, যে কথা বলছিলাম, ভালোবাসা, ভালোবাসা একটা মিষ্টি আবেগ, ভালোবাসা একটা খুব সুন্দর, খুব মজার, ভালোবাসা বিবর্তন কীরকমভাবে হয়েছে আপনার কি মনে হয়? প্রকাশভঙ্গি বদলেছে ভালোবাসার অবশ্যই, সময়ের সাথে সাথে তার ভাষা, অপেক্ষা, অভিমান সবই বদলে গেছে। শ্রোতা বন্ধু, একটা সময় ভাবুন, ভালোবাসা মানেই ছিল চিঠি। সেখানে একটা সময় ডাকপিয়ন সাইকেলের ঘন্টি শুনলেই বুক ধরফর করত, এবং তার পরবর্তী সময় যদিও ডাকপিয়নের কাজটা অন্য বন্ধুরা করত, যদি স্কুল বা কলেজের প্রেম সেটা হয়, তাহলে সেখানে কিন্তু এই ডাকপিয়নের কাজ বন্ধুরাই করে দিত এবং চিঠি পৌঁছে যেত। কিন্তু চিঠিতেই মনের সব ভাব, মনের সব কথা লিখে দেওয়া হতো। কিন্তু আবার আজকের দিনের কথা যদি ভাবেন শ্রোতা বন্ধু, আজকের দিনের প্রেম মানেই লাস্ট সিন, টাইপিং, অনলাইন কিংবা ব্লু টিক, এই সবের মাধ্যমেই হয় আজকালকার দিনের প্রেম। শ্রোতা বন্ধু, ইমোজির মধ্যেও কিন্তু প্রেম লুকিয়ে থাকে। হ্যাঁ, যারা আমার মতো মিলেনিয়ালরা রয়েছেন তারা হয়তো বুঝবেন না বা বোঝার চেষ্টা করলেও করতে পারেন, কিন্তু এইটাও প্রেম। শ্রোতা বন্ধু রয়েছেন একজন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, না শ্রোতা বন্ধুকে তো পাচ্ছি না, কোনো কিছু শোনা যাচ্ছে না। যাই হোক, আরো একজন শ্রোতা বন্ধু চেষ্টা করছেন, নমস্কার শ্রোতা বন্ধু, না কোনো কিছুই শোনা যাচ্ছে না। যাই হোক, আপনারা চেষ্টা করেছেন, কথায় আছে কোশিশ করনে ভালো কি কভি হার নহিং হোতি। যাই হোক, আমরাও কিন্তু হার মানব না, যন্ত্রের যন্ত্রণা আমরা ভোগ করছি ঠিকই, কিন্তু তার বিকল্প আমাদের কাছে রয়েছে। তার বিকল্প হিসেবে অবশ্যই হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করুন। এবং অবশ্যই আজ ভালোবাসার কথা যেহেতু বলছি, আপনারা কিন্তু অনুরোধও করতে পারেন, ভালোবাসার কোনো পছন্দের আপনাদের গান যদি থাকে সেই গান শোনারও কিন্তু অনুরোধ করতে পারেন। অবশ্যই আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব রয়েছি আপনাদের সাথে, আমার পছন্দের ভালোবাসার গান তো থাকবেই, কিন্তু আপনারাও চাইলে আপনাদের পছন্দের ভালোবাসার গান কিন্তু অনুরোধ করতে পারেন। এবং ভালোবাসার বিবর্তন নিয়ে আপনারা কি ভাবছেন সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, যে কথাটা বলছিলাম, ভালোবাসা মানেই একটা সময় চিঠি, এবং তারপর সেটা এসে দাঁড়িয়েছে লাস্ট সিন, টাইপিং, অনলাইন কিংবা ব্লুটিকে, এই সব বিষয়গুলোকে কেন্দ্র করে প্রেম বা প্রেমের যে বহিঃপ্রকাশ সেটা যে অনেকটা বদলে গেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, অনেক কিছু বদলে গেছে। আজকের এই পর্বে আমরা কথা বলবো সেই প্রেমের বিবর্তন বা ভালোবাসার বিবর্তনকে কেন্দ্র করেই। কোথা থেকে কোথায় এসেছে ভালোবাসা, নিশ্চয়ই সে সব কিছু নিয়ে কথা বলবো। কিন্তু ভালোবাসা মানেই প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষটার জন্যই তো সব। চলুন আজকের দিনে একটা গান শুনি, শুনে আজকের এই পর্বটা শুরু করা যায়।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং আজ আমরা কথা বলছি আজ রাতের এই পর্বে ভালোবাসার বিবর্তন নিয়ে। অর্থাৎ শ্রোতা বন্ধু, ভালোবাসা কিন্তু সবসময় থাকে। অর্থাৎ বিগত দিনে, অর্থাৎ বহু বছর আগে ভালোবাসা ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু এই ভালোবাসা রূপ কি একরকম? অর্থাৎ আগেকার দিনে যেভাবে ভালোবাসা হতো বা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটত, সেই একই রকমভাবে কি এখনও হয় ভালোবাসার বহিঃপ্রকাশ? না, একদমই না। বিগত দিনে যেমনটা বলছিলাম যে চিঠির মাধ্যমে ভালোবাসা হতো, ভালোবাসায় মনের কথা চিঠির মাধ্যমে লিখে বলা হতো। তারপর যুগের পরিবর্তন ঘটেছে, যুগ আধুনিক হয়েছে, এবং সেই জায়গাতে আমাদের হাতে চলে এসেছে প্রযুক্তির নিত্য নতুন গ্যাজেট, এবং সেই গ্যাজেটগুলোকে ভরসা করে, সেই গ্যাজেটগুলোর উপর ভিত্তি করে আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশও বদলে গেছে। যে চিঠি আগে হয়তো একবার লিখে ডাকপিয়নের কাছে ডাকবাক্সে ফেলে দিয়ে তারপর মাসের পর মাস হয়তো অপেক্ষা করতে হতো তার জবাবের, তা একেবারে তৎক্ষণাৎ হয়ে গেছে। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে আমরা কথা বলছি ভালোবাসার বিবর্তন নিয়ে। কিভাবে যুগে যুগে প্রেম বদলে গেছে, কিভাবে বদলেছে সম্পর্কের ভাষা, অথচ অনুভূতির গভীরতা কোথাও গিয়ে একই রয়ে গেছে। শ্রোতা বন্ধু, একেবারে পুরাতন দিনে যদি ফিরে যাই আমরা, পুরাণ ইতিহাস আর প্রাচীন প্রেম, ভালোবাসা নতুন কিছু নয়। মানুষ যতদিন আছে ভালোবাসাও ততদিন আছে। রাধাকৃষ্ণের প্রেম, লেলা মজনু, শিরিন ফরহাদ, রোমিও জুলিয়েট, এই গল্পগুলো শুধু গল্প নয় শ্রোতা বন্ধু, এগুলো সময়কে অতিক্রম করা অনুভূতির প্রতীক। তখন প্রেম মানে ছিল ত্যাগ, একজনের জন্য অপেক্ষা করা মানে বছরের পর বছর ধরে অপেক্ষা করা, দেখা হওয়ার সুযোগ ছিল কম, কথা বলার উপায় ছিল অনেক সীমিত, তবুও সম্পর্ক ছিল অনেক গভীর, কারণ মানুষ তখন অনুভূতিকে সময় দিত।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি ভালোবাসার বিবর্তন নিয়ে। শ্রোতা বন্ধু, ভালোবাসা অনেকভাবে প্রকাশ পায়, ভালোবাসা থাকে, কিন্তু তার বহিঃপ্রকাশ হয়তো বদলে যায়। শ্রোতা বন্ধু, আপনাদের কি বক্তব্য রয়েছে ভালোবাসার বিবর্তন নিয়ে? আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করুন, 9402169965 এই নম্বর রয়েছে খোলা আপনাদের জন্য। এবং তার পাশাপাশি মতামতের পাশাপাশি আজ আমরা যেহেতু ভালোবাসার গান শুনছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দের ভালোবাসার গান শোনারও অনুরোধ করতে পারেন। আজকে যেহেতু আমাদের টেলিফোন লাইনটি সামান্য যন্ত্রণা দিচ্ছে, যান্ত্রিক গোলযোগের জন্য আমরা যেহেতু আপনাদের সাথে কথা বলতে পারছি না, তাই জন্যে আপনারা আপনাদের মনের কথা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে পাঠান, অথবা গান যদি শুনতে চান ভালোবাসার গান, সেটাও কিন্তু অনুরোধ করতে ভুলবেন না, 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, মানুষ যতদিন আছে ভালোবাসাও ততদিন আছে। একজনের জন্য অপেক্ষা করা মানে ছিল বছরের পর বছর ধরে অপেক্ষা করা। আগেকার দিনে শ্রোতা বন্ধু, কথা বলার উপায় ছিল অনেক সীমিত, দেখা হওয়ার সুযোগ তো ছিল না বললেই চলে। তবুও মানুষ অনুভূতিকে সময় দিত, সম্পর্কগুলো যার ফলে অনেকটা গভীর হতো। আজকের দিনে শ্রোতা বন্ধু, একবার ভাবুন, সিন করেও রিপ্লাই না দেওয়ার সুযোগ তখন ছিল না, বা সেটা কেউ কাজেও লাগাতেন না। তখন অপেক্ষা ছিল প্রেমের সব থেকে বড় পরীক্ষা। চিঠির যুগের ভালোবাসার একটা সময় ছিল যখন প্রেম মানেই কাগজের গন্ধ। সেই প্রেমে ছিল নীল খামের চিঠি, বুকের মধ্যে লুকিয়ে রাখা শুকনো গোলাপ, লাইব্রেরিতে চুপি চুপি তাকানো, ছাদের এক কোণ থেকে আরেক কোণে চোখের ভাষা। একটা চিঠি লিখতে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় নিত শ্রোতা বন্ধু। একটা ভালো থেকো শব্দের মধ্যেও লুকিয়ে থাকতো হাজারো অনুভূতি। চিঠির যুগের প্রেমে ধৈর্য ছিল, সেই প্রেমে তাৎক্ষণিক কিছুই ছিল না। একটা উত্তর পেতে হয়তো অপেক্ষা করতে হতো এক সপ্তাহ বা এক মাস, কিন্তু সেই অপেক্ষার মধ্যেই ছিল এক অদ্ভুত আনন্দ।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি

শ্রোতা বন্ধু, এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম চিঠির যুগের প্রেম, অর্থাৎ যে চিঠি লেখার পর অনেকটাই ধৈর্য ধরে বসে থাকতে হতো, কখন জবাব আসবে, এবং সেই চিঠির মধ্যেই মনের আবেগ, মনের কথা সব কিছু লিখতে হতো। সেই প্রেমে তাৎক্ষণিক কিছুই ছিল না শ্রোতা বন্ধু, সেই প্রেমেও ছিল অদ্ভুত এক আনন্দ। তারপর চলে এলো টেলিফোন আর ক্যাসেটের যুগ, ল্যান্ডফোনে রাত জেগে কথা বলা, বাড়ির সবাই ঘুমিয়ে গেলে আস্তে আস্তে হ্যালো বলা, একটা ফোনের জন্য সারাদিন অপেক্ষা করা, এসবও ছিল ভালোবাসার এক সুন্দর অধ্যায়। সে সময় প্রেমের ভাষা হয়ে উঠেছিল গান, কেউ ক্যাসেটে গান রেকর্ড করে দিত, কেউ রেডিওতে প্রিয়জনের জন্য গান উৎসর্গ করত। ভালোবাসা তখনও ধীরে চলত, কিন্তু একটু একটু করে কাছে আসছিল। এভাবেই চিঠি থেকে ধৈর্যের যে পরীক্ষা, তার হয়তো কিছুটা মিটেছিল টেলিফোনের মাধ্যমে। তারপর মোবাইল আর SMS-এর প্রেম, তারপর পৃথিবী বদলাতে শুরু করে দ্রুত, মোবাইল ফোন সকলের হাতে হাতে চলে এলো, তখন গুড মর্নিং, মিস ইউ, টেক কেয়ার, এই SMS-গুলো হয়ে উঠল নতুন যুগের প্রেমপত্র। রাতভর মেসেজ করা, ব্যালেন্স শেষ হয়ে যাওয়া, তাতে কল মি ব্যাক, এই মেসেজ পাঠানো, এসব ছিল এক প্রজন্মের আবেগ। এই সময় একটু প্রেম দ্রুত হলো, দূরত্ব কমলো, কথা বলা সহজ হলো, কিন্তু কোথাও যেন অপেক্ষার সৌন্দর্য একটু কমতে শুরু করলো।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি ভালোবাসার বিবর্তন নিয়ে। শ্রোতা বন্ধু, টেলিফোন বা ক্যাসেটের যুগের পর আমরা পেয়েছি মোবাইল ফোন। মোবাইল ফোন আর SMS এর প্রেম অনেকটা কাছে এনে দেয় দুই প্রেমিক যুগলকে। কথা বলা অনেকটাই সহজ হয়ে যায়, কাছে পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়, কিন্তু তারপরেও অপেক্ষার যে একটা সৌন্দর্য ছিল, অপেক্ষার যে একটা আবেগ ছিল, সেটা কোথাও কমতে শুরু করেছে। আমরা সহজেই অনেক কিছু পেতে শুরু করেছি। তারপরে এলো সোশ্যাল মিডিয়ার ভালোবাসা। আজকাল ভালোবাসা অনেকটাই ডিজিটাল, এখন প্রেম শুরু হয় ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে, রিয়্যাক্ট দিয়ে, স্টোরির রিপ্লাই দিয়ে, ইনবক্সে DM করে। আজ মানুষ এক ক্লিকেই কাছাকাছি চলে এসেছে, ভিডিও কলের মাধ্যমে হাজার মাইল দূরের মানুষকেও দেখা যায়। কিন্তু মজার বিষয়, মানুষ যতটাই কানেক্টেড হয়েছে তত যেন তাদের ইমোশনাল ডিস্ট্যান্স অনেকটা বেড়ে গেছে। এই ইমোশনাল ডিস্ট্যান্সকে অনেকটা কমানো দরকার শ্রোতা বন্ধু। আজ সম্পর্ক তৈরি হওয়া খুব সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা

অনেক কঠিন, কারণ আজকের প্রেম তাদের সময় কম, ব্যস্ততা অনেক বেশি, অনুভূতি আছে কিন্তু ধৈর্য কমে গেছে। শ্রোতাবন্ধু, আপনারাও আপনাদের প্রেমের বিবর্তনের কথা জানাতে পারেন, ভালোবাসার এই বিবর্তন কীভাবে দেখছেন আপনারা, হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করুন 9402169965, অথবা আপনাদের পছন্দের ভালোবাসার গান অনুরোধ করতে পারেন শোনার জন্য। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব রয়েছি আপনাদের সাথে, এবং আজকের আজ রাতের এই পর্বে ভালোবাসার বিবর্তন নিয়ে কথা বলছি। একেবারে চিঠির যুগ, যেখানে ধৈর্য ছিল চরম, তার থেকে একেবারে এক মুহূর্তে রিপ্লাই, আঙ্গুলের ডগায় ভালোবাসা চলে এসেছে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি ভালোবাসার বিবর্তন নিয়ে। একজন শ্রোতা বন্ধু হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করেছেন, হোয়াটসঅ্যাপে তিনি লিখছেন, শুভরাত্রি দাদা, আমি দিবাকর দেববর্মা খোয়াই পদ্মবেল থেকে। সত্যি আমি যখন কেউ একজনকে ভালোবাসতাম তখন চিঠির সময় ছিল, কিন্তু গ্রামে ডাকঘর ছিল না, একটা চিঠি আদান প্রদান করা ছিল অনেক জটিল। এখন অনেক ভালোবাসা করা সহজ হয়ে গেছে। একটা গান শোনাবেন, ভালোবাসা যত বড় জীবন তত বড়। নমস্কার। অবশ্যই দিবাকর বাবু, চেষ্টা করব আপনার এই পছন্দের গানখানি শোনানোর। এবং আপনি যেটা বললেন, সত্যি গ্রামে ডাকঘর তখন ছিল না, একটা চিঠি আদান প্রদান করায় অনেক জটিল কার্য হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন কত সহজ হয়ে গেছে সব কিছু। কিন্তু তারপরেও আমরা যে ভালোবাসায় যে এফর্টটা দেওয়া প্রয়োজন সেটা কি দিচ্ছি আমরা, সেটাই হয়তো একটা বড় প্রশ্ন। শ্রোতা বন্ধু, আগে মানুষ বলতো তোমার অপেক্ষায় থাকব, এখন বলে রিপ্লাই দিচ্ছ না কেন? আগে প্রেম প্রকাশ পেত হাতে লেখা চিঠিতে, এখন প্রকাশ পায় ইমোজিতে। আগে ভালোবাসায় মানুষ ছবি লুকিয়ে রাখত বইয়ের ভাজে, এখন মানুষ ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে। তবুও শ্রোতা বন্ধু, একটা জিনিস কিন্তু বদলায়নি, মানুষ এখনো ভালোবাসতে চায়, মানুষ এখনো কাউকে নিজের বলতে চায়, মানুষ এখনো ভালোবাসাকে নিজের করে নিতে চায়। শ্রোতা বন্ধু, ভাবুন একবার সেই প্রথম প্রেমের কথা, যখন সব কিছুই নতুন নতুন, সেই মানুষটাকে একটু কাছে পাওয়ার আশা, একটু তার সাথে কথা বলার, সময় কাটানোর একটা ইচ্ছে, গোটা দিন এভাবেই হয়তো চলে যেত।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি ভালোবাসার বিবর্তন নিয়ে। শ্রোতা বন্ধু, কিছুক্ষণ আগেই আমাদের একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছেন দিবাকর বাবু, দিবাকর দেববর্মা পদ্মোয়াই পদ্মবিল থেকে। তিনি একটি গান শোনার অনুরোধ করেছেন, ভালোবাসা যত বড় জীবন তত বড়। তো এই গানখানি অবশ্যই শোনাবো দিবাকর বাবুকে। কুমার শানু এবং মিতালি দেবীর কণ্ঠে এই গানখানি দিবাকর বাবুর জন্য।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং এর আগের গানখানি আপনারা শুনলেন দিবাকর বাবুর পছন্দের। আরও একখানি মেসেজ এসেছে, হোয়াটসঅ্যাপে চলে এসেছে। লিখছেন নারায়ণবাবু, নারায়ণ মজুমদার, রামনগর রোড নম্বর 1 থেকে। প্যার হামারা আমার রয়ে গেয়া বাই মুন্না আজিজ এবং অ্যান্ড আশা ভোসলে, প্লিজ প্লে ইট। ওকে, নিশ্চয়ই নারায়ণবাবুর জন্য এই গানখানি।

বলছি ভালোবাসার বিবর্তন নিয়ে। শ্রোতা বন্ধু, ইতিমধ্যেই বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ টেক্সট চলে এসছে। একজন লিখছেন, হ্যাঁ লিখেছেন কেশব চক্রবর্তী, কেশববাবু উদয়পুর থেকে লিখছেন, নমস্কার, আজকের বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে। ভালোবাসা কি বিবর্তনের পথে? ভালোবাসা কি সত্যিই বিবর্তনের পথে? ভালোবাসা চিরশাশ্বত। ভালোবাসা হৃদয়ের এক গভীর অনুভূতি যা অপরিবর্তনশীল। ভালোবাসা মানব সভ্যতার আদিমতম অনুভূতিগুলোর মধ্যে অন্যতম একটি। তবে সময়ের সাথে সাথে তার প্রকাশভঙ্গির গভীরতা এবং সংজ্ঞার ব্যাপক পরিবর্তন এসেছে। পরিবর্তনের জগতে, নিয়ম, এআই যুগে এবং অ্যাডভান্স প্রযুক্তির যুগে এখন ভালোবাসা বা প্রেম নিবেদন ধরন একেবারে ভিন্ন ধরনের। হোয়াটসঅ্যাপ, ইমোজি, ফেসবুক, ডেটিং অ্যাপ ইত্যাদি ব্যবহার করে প্রেম নিবেদন করা হয়। প্রাচীন বা মধ্যযুগে ভালোবাসা শব্দের পরিবর্তে প্রেম শব্দ অধিক ব্যবহার করা হতো, প্রীতি বা প্রেম শব্দ বেশি ব্যবহার করা হতো। এখন ভালোবাসা তেমন রোমান্টিকতা দেখায় না, অথচ এক সময়ে হৃদয়ের তীব্র অনুভূতি প্রকাশ তা পেত চিঠির মাধ্যমে কিংবা পত্রবাহকের মাধ্যমে। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রার প্রেম একটি সাম্রাজ্যের ভিত কাঁপিয়েছিল। ইতিহাসে প্রেমের অনেক কিংবদন্তি কাহিনী লেখা আছে, আজ সেই প্রেম কাহিনী শুধুই ইতিহাসের পাতায় বন্দি। এখন ভালোবাসা নিবেদন করতে অনেকটা ট্রেজার হান্ট ব্যবহার করে এবং অনলাইন উপহার দিয়ে প্রেম নিবেদন করে। পরিবর্তন জগতের এক অমোঘ সত্য, তাই পরিবর্তনশীলতাকে অবশ্যই আমাদের মেনে নিতে হবে। অন্তরের অন্তঃস্থলের আকুতি আর হৃদয়ের গভীর অনুভূতি তার চিরকালই শাশ্বত এবং অপরিবর্তনশীল। কেশব চক্রবর্তী, উদয়পুর। কেশববাবু, খুব সুন্দরভাবে আপনি প্রত্যেকটা কথা বুঝিয়ে বললেন। সত্যিই তো, এখনকার দিনে হয়তো অনেক কিছুই বদলে গেছে, অনেক আধুনিক হয়ে গেছি আমরা, কিন্তু ভালোবাসা কিন্তু তার জায়গাতেই আছে। আমরা হয়তো বদলে গেছি, আমাদের হাতে হয়তো প্রযুক্তি চলে এসেছে, ভালোবাসা এখনও ভালোবাসার জায়গাতেই আছে। সেখানে ধৈর্যের প্রয়োজন হয়, সেখানে অনুভূতির প্রয়োজন হয়, আবেগের প্রয়োজন হয়, প্রত্যেকটা জিনিস থাকা অত্যন্ত প্রয়োজন। আজকালকার দিনে যে ইমোজির ভালোবাসা, সেটা কি খারাপ? না, একদমই না। সেই ইমোজির পেছনে যদি সত্যিকারের আবেগ থাকে, সেই ইমোজির পেছনে যদি সত্যিকারের ভালোবাসা থাকে, তাহলে কেন হবে সেই ইমোজি আবেগহীন? অনেকেই হয়তো বলেন যে আগের প্রেম সত্যি ছিল, এখনকার প্রেম নকল বা শো অফ, কিন্তু সত্যিটা হয়তো একটু অন্যরকম। সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রা বদলেছে, চাপ বেড়েছে, ব্যস্ততা বেড়েছে, মানুষের একাকিত্ব বেড়েছে। আজকের মানুষ ভালোবাসে কিন্তু ভয়ও পায়, কারণ সম্পর্ক ভেঙে যাওয়ার গল্প এখন খুব সাধারণ। তবুও আজও কেউ রাত জেগে কারোর জন্য অপেক্ষা করে, আজও কেউ একটা ভালো থেকো শুনে হাসে, আজও কেউ প্রিয় মানুষের পুরনো চ্যাট পড়ে কাঁদে। অর্থাৎ ভালোবাসা হারিয়ে যায়নি শ্রোতা বন্ধু, শুধুই তার প্রকাশভঙ্গি বদলেছে। না বলা কথা অনেক কিছুই থাকে ভালোবাসায়, সেটা চিঠির মাধ্যমে হোক বা চ্যাটের মাধ্যমে, সেগুলো তো বলতেই হয়।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম মুজয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ আজ রাতের এই পর্বে আমরা কথা

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজি অর্ণব। ভালোবাসার সব থেকে বড় পরিবর্তন, আগের ভালোবাসাটা ছিল অনেকটা একজনের জন্য সারা জীবন ভাবনার উপায়। এখন মানুষ নিজের সম্মান, নিজের মানসিক শান্তি, নিজের স্বাধীনতাকেও গুরুত্ব দেয়। এটাও এক ধরনের ইতিবাচক পরিবর্তন, কারণ ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, ভালোবাসা মানে কাউকে সম্মান করা, তার স্বাধীনতাকে মেনে নেওয়া। ভবিষ্যতে প্রযুক্তি আরও উন্নত হবে, AI এসেছে, ভার্চুয়াল দুনিয়া আরও বড় হবে, হয়তো ভবিষ্যতে মানুষ VR মাধ্যমেও প্রেম করবে, হয়তো দূরত্ব বলে আর কিছুই থাকবে না। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যাবে, প্রযুক্তি কি অনুভূতির জায়গা নিতে পারবে? সম্ভবত না, কারণ ভালোবাসা আসলে মানুষের হৃদয়ের বিষয়, এটা প্রযুক্তির নয়, অনুভূতির ভাষা। শ্রোতা বন্ধু, কৈশোরে

প্রেম যেমন উচ্ছ্বাসে ভরা, তেমনি যৌবনের প্রেম দায়িত্ব আর স্বপ্নে ভরা। আবার বয়স বাড়ার সাথে সাথে প্রেম হয়ে ওঠে শান্ত, পরিণত। জীবনের এই ভালোবাসার বিবর্তন, বিভিন্ন বয়সের সময়ও কিন্তু আলাদা আলাদা গল্প থাকে। কৈশোরের সময়ের কথা যদি আমরা বলি, কৈশোরের প্রেম খুব অদ্ভুত সুন্দর। স্কুলের করিডোরে কাউকে একবার দেখেই বুক থরফর করা, প্রাইভেট টিউশনে পাশের বেঞ্চে বসার অপেক্ষা, এই হচ্ছে কৈশোরের প্রেম। একটা ছোট্ট কথাতেই মন খারাপ হওয়া, আর একটা হাই শুনেই পৃথিবী সুন্দর লাগা। এই প্রেম খুব নিষ্পাপ। এখানে ভবিষ্যতের হিসেব কম, অনুভূতির রং অনেকটা বেশি। কলেজ জীবনের প্রেমের কথা যদি বলি, সেখানে বন্ধুত্ব থেকে ভালোবাসা। কলেজ জীবনে প্রেম হয় একটু অন্যরকম। এখানে স্বাধীনতা থাকে একটু বেশি, সময়ও থাকে একটু বেশি, স্বপ্নও অনেক বড়। ক্যান্টিনে আড্ডা, একসঙ্গে নোট শেয়ার করা, বৃষ্টির দিনে এক ছাতায় হাঁটা, এসব ধীরে ধীরে বন্ধুত্বকে ভালোবাসায় বদলে দেয়। এই বয়সের প্রেমে মানুষ নিজের সঙ্গীকে শুধু ভালোবাসতেই যায় না, তার সঙ্গে ভবিষ্যতের স্বপ্নও দেখতে শুরু করে। কেউ ভাবে এই মানুষটার সঙ্গে হয়তো সারা জীবন কাটানো যাবে, আবার এই বয়সে অনেক সম্পর্ক ভেঙেও যায়, কারণ মানুষ তখনও নিজেকে খুঁজছে, নিজের জীবন গড়ছে। তবুও কলেজ জীবনের প্রেম মানুষকে অনেক কিছু শেখায়, অপেক্ষা, অভিমান মানিয়ে নেওয়া, আর কখনো কখনো ছেড়ে দেওয়া। শ্রোতা বন্ধু, আর খুব বেশি সময় কিন্তু হাতে নেই। আজ আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি ভালোবাসার বিবর্তন নিয়ে। আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করতে পারেন 9402169965। আরো একজন অনুরোধ করেছেন, ভালোবাসা শব্দটা খুব সুন্দর। সুন্দর হয় সেই সময় যখন উভয় পক্ষের মানুষ এক হয়। আমি মানে তুমি, এই ভালোবাসার গানটা শুনিয়ে দেন। সাদা মন পাপু, ওকে, আমি মানে তুমি এই গানটা অনুরোধ করেছেন। অবশ্যই চেষ্টা করবো শ্রোতা বন্ধু, সময় হাতে খুব একটা বেশি নেই। শ্রোতা বন্ধু, আপনারাও কিন্তু আপনাদের পছন্দের গান অনুরোধ করতে পারেন, সময় খুব একটা বেশি নেই। তারপর আপনাদের যদি ভালোবাসার বিবর্তন নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই কিন্তু আপনারা বলতে পারেন। ভালোবাসা, এই ভালোবাসা যাকে নিয়ে আমরা এগিয়ে যাই, যে মানুষকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, পাশে থাকতে চাই তার। বিভিন্ন বয়সের এই ভালোবাসা হয় বিভিন্ন রকম।

শ্রোতা বন্ধু, আজ রাতের আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের বন্ধু আর যে অর্ণব। এবং আজ আমরা কথা বলেছি এতক্ষণ ভালোবাসার বিবর্তন নিয়ে। ভালোবাসার রূপ বদলেছে, ভাষা বদলেছে, সময় বদলেছে, কিন্তু ভালোবাসার মূল অনুভূতি আজও একই আছে। আজও মানুষ কাউকে খুঁজে নেয় নিজের গল্প বলার জন্য। আজও কেউ একজনের কেমন আছো শুনতে চায়। আজও কেউ একজনের পাশে সারা জীবন থাকতে চায়। হয়তো যুগ বদলাবে আরও, ভালোবাসার মাধ্যম বদলাবে আরও, কিন্তু ভালোবাসা কখনো পুরনো হবে না, কারণ মানুষ বেঁচে থাকে ভালোবাসার জন্যই। সোনালী দি একটা টেক্সট মেসেজ পাঠিয়েছেন, শুভ সন্ধ্যা অর্ণব, তোমার আজকের আজ রাতের বিষয় ভালোবাসার বিবর্তন। ভালোবাসা আছে বলেই আমাদের এই পৃথিবীটা এখনও সচল হয়ে ঘূর্ণায়মান অবস্থায় আছে। যদিও ভালোবাসার প্রকাশ আজকাল বিভিন্ন রূপে আবির্ভূত হচ্ছে, তা হোক, অসুবিধে নেই, ভালোবাসার উৎস তো সেই হৃদয় থেকেই, তাই না? রবিপক্ষের এই তিথিতে ওনার চিত্রায়িত চরিত্রগুলোর কথা উচ্চারণ করব না, সে হতে পারে না। তার আমার সৃষ্টিগুলো আজও আমাদের হৃদয়কে আন্দোলিত করে তোলে, যেমন শেষের কবিতার আমি তো লাবণ্যর ভালোবাসা, অমি তো লাবণ্যর ভালোবাসা, হঠাৎ দেখার সেই দুই সহযাত্রীর প্রথম ভালোবাসার স্পন্দন, চোখের বালির বিনোদিনীর ভালোবাসা, আরও কত কত উদাহরণ। রবি ঠাকুরের বেশিরভাগ গানের মধ্যেই রয়েছে হৃদয়ের গহীনু সঞ্চারিত হওয়া এবং সেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসা এক অপূর্ব বন্ধন। তাই তিনি গেয়ে উঠেছিলেন, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। কবি জীবনানন্দ দাশের বনলতা সেন, যে নাকি কবির কল্পনার এক মহাময়ী নারী, যার প্রতি ভালোবাসার বর্ণনা তিনি তার কবিতায় ফুটিয়ে তুলেছেন। কিন্তু সময়ের স্রোতের সাথে প্রবাহিত হতে হতে হিন্দি সিনেমার একটা গান যেন রাতারাতি সব বদলে দিল। প্যার কিয়া তো ডরনা কিয়া, বা প্যার করনে ভালো ভালে কভি ডরতে নেহি, এই গানগুলো একটা আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। আপনারা জানেন কি, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম গণতান্ত্রিক

পদ্ধতিতে নির্বাচিত রাষ্ট্রপ্রধান অ্যাব্রাহাম লিঙ্কনের ভালোবাসার কাহিনী। আমি একটু বলি, অ্যাব্রাহাম লিঙ্কন রুজভেল্ট নামে একটা মেয়েকে ভালোবাসত প্রচণ্ড রকম। তার মায়ের পর মাইল অনেকটা পথ অতিক্রম করে লিঙ্কন দেখা করতে যেতেন রুজভেল্টের সাথে। অসীম ধৈর্য ও গভীর টান, সত্যি ইতিহাসের পাতায় ঘাটলে এমন আরও অনেক ভালোবাসার নিদর্শন আমরা পাই। মমতাজ বেগমের প্রেম ভালোবাসা, রোমিও জুলিয়েটের আনারকলি, সেলিম কুমারের প্রেম কাহিনীগুলো আমাদের হৃদয়ে আজও অমর হয়ে আছে। বেঁচে থাকুক এই ভালোবাসাগুলো, কোনো বিবর্তন এগুলোকে ম্রিয়মাণ করতে পারবে না। অনেক কথা বললাম অর্ণব, আমাকে গান শুনে দেও। আঁকিও কি ঝরকুছে। দুঃখিত স্বর্ণালী দেবী, আজ সময়ের অভাবে আজ আপনার অনুরোধটা রাখতে পারলাম না, নিশ্চয়ই পরবর্তী কোনো দিন আপনার অনুরোধ রাখব। অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, হ্যাঁ, ভালোবাসা এমনই একটা জিনিস যেখানে তার বিবর্তন তার ভাষা হয়তো বলতে যেতে পারে, কিন্তু আমাদেরও তাকে আঁকড়ে ধরে রাখতে হবে, হাল ছাড়লে হবে না। আজকের এই পর্ব থেকে শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর্য অর্ণব বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্ব আমরা এখানেই শেষ করছি। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকাল আকাশ কি বলছে। আগামী 24 ঘন্টায় 19টি উত্তর জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলায় বজ্রবিদ্যুতে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আগামীকালকের গোটা দিনের FM উচ্চয়ন্তের অনুষ্ঠান সূচি। 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা। 7:45 শুনবেন অভিক কাপন। 8:40 তোমায় গান শোনাবো, বলছি তোমায় শুনবেন 9:12। মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা শুনবেন আর জে কোয়েলের সাথে বেলা 10টায়। চিরায়ত পর্ব পরে শুনবেন আকাশবাণী 90 বছর দুপুর 2:30। রিদ মাঝারে বেলা 3টে। সুরের আকাশে শুনবেন আর জে অঙ্কিতার সাথে বেলা 4টে। রিদ মাঝারে বিকেল 5টে। ইচ্ছে করি শুনবেন সন্ধ্যে 6:30। খেলতে খেলতে শুনবেন রাত 8:05। রঙ্গোলি রাত 9:02 এবং রাত 9:30 শুনবেন আজ রাতে আর জে দেবাশিসের সাথে। রাত 11টা থেকে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। শ্রোতা বন্ধু, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:01। আজকের এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর জে অর্ণব বিদায় নিচ্ছি। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। আজ বিদায় নিচ্ছি এবং প্রত্যেকে ভালোবাসার বিবর্তন হলেও ভালোবাসাকে বাঁচিয়ে রাখবেন নিজেদের মধ্যে। শুভরাত্রি।